0: sikari pan nana babe pa uko so uko to tate uso to ngunwa man unwa bag bagle abo apak sunum bai group to ngui pataka e group to as par bazanani pote sikaroni pote sikli ngui bagle and apak dorti bang proyona bang amona mani amona o samoyo ye avosta te tabu adung jugo je technical computer par je kunu sikini abo sumu bai bai ka bai bai group ta bang import
1: ni
0: tar karone ni o deso adung jugo je agrosh bigyan jug modan madam theki je agrosh na ke onek dokkhota nipun bang kubu na dorkar abagne toto sikle bagai abog je je kono bepar doctor nu tum dinni bigyan nu tum ji kor kor khanam tum abo bebe expert nu basane onek dorkar jam udan example sana sana ke je sana sana kai je puratan jug de adun puratan jug ni je ke digal ba ko to waru ni ko pa je kono samu je ba langon tan wa tin ku bu mo ko waru ni expert je borok sa go kuru ga ba expert abon no ko মানে দেবন দরকার তো কারণ যে এসপার এবং দক্ষতা বড় কোন বড় সব মন কারণ দক্ষতা নিয়ে নিপুণ দক্ষতা ওয়াদা করিকে দুকরা করিকে আবার সমস্ত ভাই কারণ থাকে সাধারণত চিনি সচরাচর যে চিনি গ্রাম অঞ্চল যে কোনো সামুক কারণকে চিনি সামুক নিয়ে সামুক বক্তি অবস্থা নিয়ে সামুক দক্ষতা বক্তি অবস্থা আরো বড় থাকে ini sama bobai ke bosor ke sama penmat bok pede beda ren ren ren ya je kering je borok je kering ko sama kering se bobor se sama amu sama mon je kun miki sama tung je kun borong sama tung je kun onyen sama tung borong na ye bobor ti sama expert ha bobor ti pun dok kota se pun ni pus ka yo borok sama mon কারণ সামুলকা কে দক্ষতা নিপুণ কাকে অবশ্যই দিন বলামা থানা নিয়ে এবং নিজ নিজ বিজ্ঞাপন লাম্বা থানা বাগে বাগে সহস্তর সহস্তর সুতরাং আ বাগে জন্য প্রত্যেক শিক্ষা শিখলে যে আজ জীবিত বিজ্ঞান যুগ যে দেশ অগ্রসর দেশ নিয়ে অগ্রসর রাত নিয়ে অগ্রসর লাগবে অগ্রসর হিমেন থাকে আগে প্রয়োজন সৃজনা করে কাহামকে সৃজনা করলে একটা নিপুণ দক্ষতা আমি বাসনা করো ও অবস্থা ও উন্নয়ন না থাকে কাম না থাকে দক্ষতা শিখতে শ্রীমং সাথে সাথে প্রত্যেক তুমি শিখনীয় সৃজনা বাগে বাই সচেষ্ট প্রচেষ্টা প্রাণ চেষ্টা চাই নেই ক্লাইন্টে তুম আজ তিন জন কম থেকে যে কক ম্যাডাম যে কক সারি কম খান খায় থানায় গড় বলো না আনি পরিচিত দেব চিনি বলো নি থেকে নাই বসালা বাকি বিনি সৈকটি আপনার বিনি ফলা কাম না থ এবং একা বলো থেকে বলো কিছুটা এই উপহার ক মানে আজ
1: বেলা হামবাই ফুং কাহাম হাই নয় দি যেন খানা লাইখা তেই নরক বস হাইমনো আপনি সিগান কাইসা সুমু নরক নরক নিওয়ান সুকমাতেই তাবুক নি অ কতাল যুগ তংমাজরাও শিকলারক বরক ব স্কিল গবং মত সরনানি নাঙ্গো হাইপন আপনি বিশিঙ্গ নরক নিওয়ান সুকমাতেই যত শিকলা খরকসা খরকসানি থানিও ব সামুং এবা স্কিল ন রংথাই এবা সুরংথাই কলাই অব নরক ওয়ানসুগুই তমুং নরক নি ওয়ানসুমাও তংখাংকে নরক সাইমানো শিকলারক তাবুং নি জরাও যতনি থানিন কবাংমানি বিশিঙ্গ কাইসা কাইসা স্কিল এবা রংমুং যতনি থানিওন তংনানি নাংথাই আবু তামো নরক কিজা ওয়ানসুগুই সাইমান হ্যালো
2: হ্যালো ফুঙ্কা হাম
1: বাইয়া
2: ফুঙ্কা হাম আঙ্গান চন্দ্র পারানে রবীন্দ্র দেব রুমা বাই
1: দখাই লাম সগত তা খুব সাগরে
2: কথান থাকে অংশ থাওয়ান
1: দদ
2: ইসা ইসা শিকলা রং থান না
1: শিকলা রক নি ফানিয়া শিকলা রক ন স্কিল সরঙ্গি তংনা নি কবংমা সামুং হুমুং

0: tabuk neok taljuk bai tongani wo shrungai rungai tongani abota juda juda samungo rungnani skill nani ta
1: kai yavana thain thakya cha
0: da da
1: sung to rungnani to sung to sakai akra na ya hello bai
0: ni
1: inga debang no sung khayi sung khawai khubai ke sung yasa nei sung khanya na ngai hello ba
0: ni ni
1: বেকআপ পরিষ্কার কে যে খাইনা নিয়া গুলো সিস্টেম তো তাবো তো নেট নি জো খাইলবা কম্পিউটার নেট নি জো গ পদরে পড়ন সং সরঙ্গানি খাইলবা কে ইয়াবন সং রঙ্গানি থেকন সং বুই গাই শিনি যা গোটা খাইলবা
0: নি ই ই হাই নো
1: কে ইয়াবন সং সং খা কল কে সং মা খাই সং যে কোনো সামুং খাই নি পানো সং ই লংনানি হেদা ই ই আবন সং খা কল খন সং মা খাই যে কোনো খন ডাল বি ডাল টং ও সং ইতলা দং হেদে বা
0: ই ই ই
1: এ আবন সিকলা সরা ওখরে বেবন খাই না ও তা কে আবন বাকে জান সানাম সং ও সিনে থনে উন জয়েন্ট তে যে সং খা থে ওই সং
0: হ্যালো হ্যালো
2: ফুঙ্কাহাম ম্যাডাম
0: ফুঙ্কাহাম লামসগ হাই না হাই
2: তিনি হায়ং সিকলা
0: ওয়াই স্কিলস ডে
2: স্কিলস ডে গরং বরং গরং গং মারি আবতা আবলাই নাং মানে নং তিনি বিশেষ করে সিকলা রক আবুক সং নব সিকলা রক বলাই সামং করেই পড়ালেখা খেলায় সার্টিফিকেট তুই সিমে আসুগই মাতং হই মানে আবুং কে
0: ম্যাডাম
2: সঙ্গে যে দক্ষতা

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কচাংজরণী বেলাই বেলাই খাকা বিয়া ফরি চেঙ্গতিনী ফুংনি হাইনি খরং পান্ডা ও পান্ডা আওয়াই দো সা সাই নৈরা দক চিচুকু কিলো হরসু নৈরা থামচি দক ফুটা ব্রী মিটার সারা সারা ফুটা দক মেগা হরসু বাকসা খাই আওয়াই দো তিনি সালমারি ইংখা তিনি জুলাই তালনি সাচিবা চিব্রৈরা থামচি দক ত্রিপুরা বিশ্ব নাকাদি তিনি সালমারি ইংখা জুলাই তালনি সাচিবা নৈশ নিচিত ইংরাজি বিশি তালজং তালনি ইংখা সাচি নৈচিব্রৈ চিব্রৈরা থামচিবা ত্রিপুরা বিশ্ব তিনি ইংখা স্রাং সার হারানি খরং পান্দ পুজা ন খাই নালায়ন ককাহাম তাকুক নুইন মাছরা দাবের নেসুক ফানো অংথম নিনি খুক দুই কুপলুং নুইন মাছরা লেবের ইয়ং বড় খালাই মাহাই নাই দো

0: অমতে সামুখালাইনাই রক্ন কাইতর মাজরা বেরখে অবশ্যই চেহনে চাই মানো তামুখে নং তামুখে নং সামুখা নাইয়া নং কাইতর বাই মাজরা বেজা গলাক দাহন উলোখে এবাকে কাইতর নন বেলাই মায়া চাইতং মানো নন সংসক ইয়াকরণা বাকি কাইত নন মায়া নাংজাখা আবো নাই মায়া দেবা তাম হমালে নাসিয়া নকনায়া অববাইন কাইত জলি জাগৈ সৈখে আগল সুই ফুনুকানী সালো তেইব আগল মানা বাকিছে নবা অমহাই খালাই দংবলা তামনি হিংকা কাইতর জানি যে সামু খালাইমাতেই ন যত বরকনি মানথাইন রায় বাক্সা বরক রক সামু কাহামকেই খালাই দঙ্গ হাইকে মোখাংচং রাজাগৈ দংফ্লাইনা নায়ু কতর খালাইজাকা নায়ো গথাং দংফ্লাইনা নায়ু অমতৈ বরক রগ্ন কাইতর মোথাংফ্লাইনাই বাক্সাবা সাকনি কাহাম ছিমি নায়ু বরক চামানো খিবিউই চায়া লামানো রমৈনা হারো সামু হামিয়া খালাইনাই বরক যতন ট্যাক্টর জাকনাই সাতক জাকনাই ফিয়াবা সামু কাহাম খালাইনাই রগ্ন হংগাই কাইতর মোখাং চংরনাই কতর খালাইনাই খাকসাং রনাই হাইনি বাকি সঙ্গ যতন সামু কাহাম ন খালাইনা নাগু ওয়ানসুমা কাহাম তবনা নাগু চিনি খা বিসঙ্গ তামনি হনবা কাইত যতন বাকসাখি নগু অক কাহাম রক সঙ্গ বাইবেল সামানি কিছা কগ্রক খালাইনা লাইখা ফাইদে হাইকে তাবুক সঙ্গ লাইথাংজাক জরা রগ তিনি তিহাই সালো তামো তামো পাতিখা তাই তিনি নি সাল ন তামনি বাকি মৈত্র খালাই জাগি দং আবার অনু কিচ্ছা নাই নাইলে না
1: ভাই তিনি কাইনি নঙ্গক মানে সাল তঙ্গ কাইসা অংখা ওয়াল ইউথ স্কিলস দে একবা হায়ং শিকলা রক ন সামং হুমং গরং খাইনানি সাল এবা সিসারি মং সাল 2014 বিশ্ব ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি হাফাং ও সালন নারকা তাবুকনি জরাও জুদা জুদা সামু গরম অংনানি বেলাই নামানি বাকি অ সালো শিকলা শিকলি রকন কবু খাইনিতে সাক সাক নিয়াকুমাই বাচাবই খা থন থন খাই আজিমু নিলাম হিমিমানি বাকি অ সালন তিনি মৈতো খাই যাগ তে সিসারি মং বকলায় তে গেসংখা ইংরাজি কক্তে বাইকাই সোশ্যাল মিডিয়া গিভিং দে ইয়াকবা চং তাবুক সোশ্যাল মিডিয়া নি বিশিন্তি খাই চুবালাই মানে সাল এবা রলাই মানে সাল রমানি সাল হঞ্জাগো অ সালংখা হায়ংনি বড় রগ্ন সোশ্যাল মিডিয়ানি বিশিন্তি চুবাচু খ্লাইনি হাকজাল তংদতিব তাবুক চং সোশ্যাল মিডিয়ানি বিশিংতে বিন গবাংমা প্ল্যাটফর্ম তঙ্গ এবা গবাংমা লামানি বিশিংতে কে চং নুগ গ্রেই এবা চুবাচু নাগি তংনে রকন গাই আবুনি বিশিংতে চং হাকসাল তংদতিব চুবা লাইমান মানি অবো তামি বাগে হিংগাই অ টেকনোলজি তে সোশ্যাল মিডিয়ান বাগে আউন বাগিন তিনি সোশ্যাল মিডিয়া গিভিং দে হিনি ব সাল মুইতো খাই যাব অবাই কি তঙ্গ 1915 বিশিব খরকসা ভারতনি ব্রই ক্রিকেট থংক্রং টেস্ট ক্রিকেট থংমুঙ্গ 19 সারা চুগুচি রানস খাইম বাই ব কত রেকর্ড খাইকা অমাই কেন 1955 বিশিব ভারতনি পুইলা প্রেসিডেন্ট এখবা রাষ্ট্র বক্রক ব ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু ন যতনি কতরকুক সকাত এবা সিভিলিয়ান অ্যাওয়ার্ড আবংখা ভারত রত্না ইয়াফারকা ফাইদি চং অবনাই লেখা তিনি লাইবং মাও তাম তাম পাতিখা আর সাল রক তাবুক চং নাইলে সাক হামক্রায় খানালায়না

0: hyperlipidemia ikhaba jeng bujima kok bai gai high cholesterol jeng high cholesterol nka jefru thiyo belai kebang bu phamangai thango abno high cholesterol heno chini liver cholesterol shnamo te jeno chamu hozam khlairi thaniwo te chini besar bising ni hormones bo senamu. Pia muihan rok cakhe eba dud ni eba dairy products ni mani rok cakhe. Hai keba je bupham gana manai cakhe te kebang bupham ni chini thiyo senam jagi thangke abno high cholesterol hanjago. Hanke abo ok bupham bangti bangti je lama tui thui Line nango, a lama angka arteries, a arteries ekabo o lama teruk teruk kai, thui lima ni lama no chikonri wo eba kufungui thango. Washa wushu ke abu pam ni ramdi bipring rok jepru kagai thui o jomogai thango, afruke heart attack eba stroke. Rok angai mano hani bo sajago high cholesterol tabuk ramdi bumabu phani thani tangke abo busabote nyaro bo angai mano hani sajago phia abno karibo chini je chamung nemung tongmung tabuk ni okatal jarawo slai jakma baibo kabangma chamung thokni chamung yakaba ma thakmani bagai chalemani bagibo a tong chamung ni bisin tikhebo o beram High cholesterol manjagi mano. Tabuk bini sinimari rok. Abni sekang obong mani uklogo bo tiku bini kok rok angka biri cigarette gosok mani te je nangsak biam klaya eba rokoi thuwi chawi tonggi tongthogi tongkai simi bo abo bupam cholesterol ngi mano te bupam ni mani belai chaki yakaba belai wana wana mong angkeng ko bo a oberam gi mano te sinimari roknani thang angkai bini mungsa sinimari pulao kori phia ba jefru a busago thui gaham ke la shia eba busak bukha thai te bom tomo thui sogi hanke khaklap samani nukjak nai kholai chanai te hama bara chanai te geba abni logi logi tumung te kubuni bemar rok busago tongkhang kai abrok bari khang kai high cholesterol de na high cholesterol ya da abno amjok mani bisinti thui amjok mani bisinti rok sai manai te abno katere na ni lamang kha ojon khechana ni te chamung mung no hos khlai chana ni te bu phami mani rok je man sak chai wi tongkhang ke cha khang ke yakwa bithi burai nang khebo abrok o high cholesterol mana ni lamano katere Parasa jarak kan lagi ceng, sak hamperai.
1: Cini aw sak rok bo, belai keno naik ni kajana nang, ceng camung ni bising tui, tongman ni bising tui, hai deh ba. Apa ni bagi no? Kebang mac camung rok ni bising tui, mukit teng thakit teng, eba dalok sampara rok caman ni bising tui sini sak rok, kebang mac bema rok kasut jak tinggu. Omahai ni bisingo no tonggo, kaisya mukit teng, belai chamu abong kha palong abo belai kheno kothok mukhi tung te sini shak ni bo kobang ma bemaro kasu bo opalong no sung chakha hangai sini shak ni buku rokno kuchung khalai ruo te sini thui rokno bo kaham khalayo sung palong no nogo kai no chai mano bini bagai sung puila ha kaham khai chuai sung hano subuk subuk khalai nai মা খলাই নাই তে হা সনাম প্রসং মিশকি রক সাপলই নাই হানো সনাম কে বারি এবা বারি সনাম কে বেলা কেন কাহাম আবনি ইয়া গুলো সং বুচলিন সানা সকাং 24 আওয়ার সক সং তুই চমই তননা নাং নাই আবনি ইয়া গুলো সং আ পালং নি বুচলিন বারি ও সং সারে মানু কাহাম পালং আবলাই চামু আবন বারি ও সং খালাই চাখাঙ্কে বিথি বরাই রে ইয়াউই নিজে নগ সারে চাখাঙ্কে সঙ্গ

0: চিনি শাকনি চামানি লগলগি চিনি শাকনি কবমা বেমার রোগনো কাশোজন সাইমানব হানি বাগে বননগ সারমানে ইয়াগুলো জন দাম খালাইনে নাই বনজন সালচা রকস কাকাঙ্গে এবার সাজি রক কাকাঙ্গে জন কিসে কিসা খালাইনে বুতলি পেকগৈনে আজাই ফেমানি নগেন আজর সঙ্গ কিসে কিসা তৈ রক বারি ও সারি মাখাঙ্গে বেলাইকে নাম আশোক জোড়া সঙ্গ মিকি তঙ্কাইমান রগি রক কগলাম খাই নাইলাইকা ফাইদে হেকে সঙ্গ তাবো নাইলাইন ককথম রক ইয়াফা তামো দম আন ইয়াফা দঙ্গ এস টি প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস নাইন টেন নো সুরঙ্গী টংনাই তে সুরঙ্গী টংনাই যে রং বাকে অসাকলাইমু একাডেমিক ইয়ার তে ফাইন্যান্সিয়াল ইয়ার সাকলাই জায়গা 2026-27 বিষ্ণ রক্ষাউনাই অ স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালনি বখাক্তই আবংকা https://scholarships.gov.in ওয়েবসাইট ন অসাকলাইমু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি পাখাকতে অসাকলাইমু অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন খালাইজাকনাই তে কিসা চায়া অ্যাপ্লিকেশন এবা ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন রগ্রি সাবমিশন খালাইনানি বাগৈ সাল ছাকলাই রাজাকা অগস্ট তালনি সাল থামতিসা নৈশাই নৈচিত ইংরেজি বিশি অবনি বিশিং কৈমংলাই রগ্রনানি নাংনাই তে বরক বরংনি এস টি সার্টিফিকেট লগিরা নাংনাই তে বরংনি নুখুংনি ইনকাম রক আজিমুং আবো এস ডি এম হায়াকবা ডি সি এম হায়াকে ডি ডাব্লিউ ও হায়াকবা এস ডি ডাব্লিউ হায়াকে ডি সি নি ইনকাম সার্টিফিকেট রানানি নাংনাই লগিও লাস্ট একাডেমিক ইয়ারনি বরংনি মার্কশিট রানানি নাংনাই তে বরংনি যে স্কুল এবার ইনস্টিটিউশন পড়ি তংনাই রক বরংনি সার্টিফিকেট রানানি নাংনাই লগিও যারা হোস্টেল তংনাই রক বরক বরংনি হোস্টেল সার্টিফিকেট নি অ্যাপ্রুভ খাইজাক ইনস্টিটিউশন নি বরক আবো রানানি নাংনাই
1: আনিয়া ফ তঙ্গ তিনি নি সাল ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল পালাইজাকনাই তামিংকে তিনি নি ও সাল মহাকবি কালিদাস নি আচাই মানি সালন রগৈ তে অবহাইকে তে কাইসা চিনি দেশ নি রচাপমু আবংখা বন্দে মাতরম রচাপমুং ন রচাপমুংনি যে সারা বাচি ফিল সারা বাচি কামানো রগৈ তিনি নিউ দিল্লি ও ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যাল পালাইজাক খাইজাক নাই পান্দা তে অবহাইকে চিনি আউলি ওব তিনি নি অ সাল মুক্তদারা অডিটোরিয়াম আগরতলা নি মুক্তদারা অডিটোরিয়াম ও ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যাল খাইজাক নাই
0: ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন নন গভর্নমেন্ট বখাক্তি নাই স্কলারশিপ 2026 নি স্কলারশিপ রেজাক নাই আবো ওয়াইসা বাইকে রং বাসায় চুবাচুর রেজাক নাই হিনে সাকলাই যাক আবনি বাকি বড় কৈমংলাই সানহরকা জুলাই তালনি সাল চিসিনি নিবিসঙ্গ ককদুক নিবিসংতুই বরক মানজুই সিংহরি মানো বরকনি ককদুক নাম্বার রেজাকা ডবল 8 3 7 0 4 8 0 7 2 হায়াকবা 9 4 3 6 4 5 3 7 5 অকদুক নিবিসংতি বরক মানজুই নাই বরক নি সাইমানা মুচংমার সুহরি মান
1: AICTE ইয়াকবা অব অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন নি বখাকতে অব কাইসা ভারত সরকার বাই গসিজাক কলেজ রগ পরিতংনাই রকনি বাগি স্কলারশিপ নি কাইসা স্কিম তঙ্গ কাইনি তঙ্গর কাইসা সরস্বতী অবংখা সরস্বতী স্কলারশিপ ইনকাই বুড়ি রকনি বাগি সিমি যে বিবিএ বিসিএ বা বিএমএস পরিতংনাই রকনি বাগি ফিয়াবা বরকনি নুখুনি বিশিবানি আজিমং 8 lakh নি গবাং উঙ্গৈ মাংলাক তে কৈসংখা ইয়াশাসভি স্কলারশিপ অবকে বরৈতে চলা রংসরং তংনাই রকনি বাগিন যে টেকনিক্যাল এডুকেশন ফার্স্ট ইয়ার ডিপ্লোমা এবা ডিগ্রি পরি তংনাই তে সেকেন্ড

0: সিনিয়র এবার থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং নি জুদা জুদা বেডেগো এডমিশন এখন ডাইরেক্ট এডমিশন না হার নাই রাখব অস্কলারশিপ নিবাগি রইমেন তে অস্কলারশিপ স্কলারশিপ নিবাগি কয়বলাই রক রানি হিংকাই বরকনি ওয়েবসাইট https://sarswati.aicte.government.in থাঙ্গই নাই নাইমেন পাইথাক রানি সালমারি ইংখা জুলাই তালনি থান চিসা সালমারি জরা
1: ফাইদে হেকে তাবুক সং নাই নাইলেন সেবক বরক তলাং মানে কগ্রক নব কিসে মিশে তাম তো প্রজেক্ট নি বিশংতে কিসা বুক চাচুক থাই রক তলাং জাং নাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা নি বিশংতে আইটি স্পেশালিস্ট ম্যানেজার তে অ্যাকাউন্টস অফিসার আবনি বুক চাচুক থাই তঙ্গ কাইচি রংমারি সানজাখা বিএ বিকম হেকাবা বিএসসি হেকাবা বিসিএ হেকা বিই বিটেক ও সাকলাজাক রক গ্রেজুয়েট অংনানি নাংনাই উমর খাইরা জাখা বিশি ব্রুচিবা খাজাক বসংরকনি বাগে হিংকাই রায়দান রক্ষসাওইন উমর ব ফলক জাগন হনাই সাকলাই জাখা কইমুলাই রনানি নাংনাই অনলাইনে বিশিংতই জুলাই তালনি সাচি দকনি বিশিংগ কলেটানি বিশিংতিন বরংনি আমজমুং নাহার মানে সাল রক তাই থাইরক সাকলাইরে জাগন হানি বসা জাখা
0: অর ডিপার্টমেন্ট অফ অল ত্রিপুরা সার্ভিস লাইবিলিটিস এবার ATSL নি বিশিংতি এখবা বখাক্তি কাইসা অনলাইন নি বিশিংতি খাই কয়বলাই রানানি কয় জাখা অব কাইব্রী বুক চাচুক থাই নি বাকি সাকলাই জাখা কাইসা আংখা কম্পিউটার প্রোগ্রামার অর কাইনি বুক চাচুক থাই তঙ্গ তে উমর রানানি আংখা ব্রৈচি উমর তে অম হাইকে বরক রংমারি তন নাই অবংখা ডিপার্টমেন্ট খা কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস এন্ড অ্যানিমাল হাজবেন্ড্রি তে কেসা খা মানুষ সংনাই তে অ্যাটেন্ডেন্ট এখাবা অবহাইকে চুবা চোখলাইনাই বরকব ব্রিজি উমর তে অবহাইকে SDSC রকনি বাগে হিংকাই বিশিক বা খাইকলাই জাকনাই তে বরকব অ ডিপার্টমেন্ট খা কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স তে অ্যানিমাল হাজবেন্ড্রি তে অবহাইকে তে কেসা হোস্টেল নি হোস্টেল সুইপার এবা নক ফারনাই অর ববুক চা আচুক থাই কাইনাই তে উমর অংখা ব্রেজি তে কেসা অংখা সুইপার এবা অমহাইকে লামা রক ফারনাই অর বুক চা আচুক থাই কাইনাই তে বিনি উমর ব ব্রেজিং না নাঙ্গ অব যত্ন ডিপার্টমেন্ট অফ ভেটেরিনারি সায়েন্স তে অ্যানিমাল হাজবেন্ড্রি ও তেই পাই রানানি পাইথাক সালমারি অংখা জুলাই তালনি নৈ চি নৈ সালমারি নিশিমি আবো তিনি নিশিমি চেংজাগ তে অব আশক সালজরা রেজাক তন নাংনাই বরক নৈ চি নৈ সালমারিনি জুলাই তালনি শারিকনি দাম্বা তাম্মা জরা রেমানো তৈ বরকনি ওয়েবসাইট অংখা https://sofed.tripura.government.in
1: পিএম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয় নর্থ ত্রিপুরা নিবাক্ত আবংখা খেরেংজুড়ি চোরাইবাড়ি নি ওয়াকেন ইন্টারভিউ নিবিশংতে কিসাবুক চাচুক থাইরক সুপুং জাগান সাল ছাকলাই রাজাখা অজ্জলাই তালনে সালচি দক ফুংনি দামচিনি সিমি ও ইন্টারভিউ নাহার জাগনাই বিনি বাগৈ আচুক থৈর দঙ যোগা টিচার নি বাগৈ সাকলাই জাখা পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন যোগা তে বিশিক নৈ নি সামু খালাই জাক সাইমানজাক অংনানি নাংনাই হায় একেবারে MSc ইন যোগা বিশিক লগিও বিশিক নৈ নি সামু খালাই জাক বা সিজাক অংনানি নাংনাই হেকবা ডিপ্লোমা হেকে সার্টিফিকেট কোর্স খাইজাক আপনি লগি যোগাও বিশুবানী সামখলাই

0: ජක් අංගනනි නංගනයි හයකබ එම්පීඑ යෝගනෝ තිනයි කලජක් අංගනනි නග්නයි තේ ලොගියෝ එම්පීඑ නි ලොගියෝ බීපීඑ බො තොංනනි නංගනයි තේකෂ තොංගෝ AI ටීචර් বিনি বাগৈ রংমারে সানজাখা এম টেক হেকাবা MSc ইন কম্পিউটার সাইন্স তে ইনফরমেশন টেকনোলজি ও হেকাবা ডাটা সাইন্স ব্যাচেলার ডিগ্রি বিই হেকাবা বিটেক ইন কম্পিউটার সাইন্স হেকে ইনফরমেশন টেকনোলজি ও তে আইটি কোয়ালিফিকেশন BCA হেকাবা BSc কম্পিউটার সাইন্স হেক আইটি ও খাইজাক আংনানি নাংনাই তেকাশে আচুক থাই দঙ ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার বিনি বাগৈ রংমারি সানজাখা ক্লাস 10 পাস সাকলাইজাক এবা গসিজাক বোর্ড নি আপনি লগি ITS সার্টিফিকেট তংনানি নাংনাই হিনি সাজাখা তেই বিশিংনি নি সামুং খালাইমানি এক্সপিরিয়েন্স তংনানি নাংনাই বড়নি বাকে উমর খাই রাজাখা বিশি বাচিনি বিশৃঙ্গ অংনানি নাংনাই জুলাই তালনি পুইলা সালনি বিশৃঙ্গ
1: তিনি নবটি বানি বখাগি সাকলাই যাখা তিনি কিসা নখা জমি কবল যাক তং নাই তে হাইনো হাই ওয়াতে বাক্সা চাকা ওয়াতে গবাং কে ওয়াইমান বাক্সা চাকা কিসা ওয়াইমান তে তংমারি তংনাই সাকানি তংমারি তঙ্গ থামচি ব্রি পয়েন্ট দশ ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তঙ্গ নৈচি স্নি পয়েন্ট নই ডিগ্রি সেলসিয়াস তে নবরতী হকুনি শিবক মারিংখা সাকাও চুকু চি 4% তে খামাও স্নি চি চুকু পার্সেন্ট তে ওয়াতেই ও মলনি ওয়াতে সুজাখা তাবুক নিয় জলাব বা পয়েন্ট ব্রি মিলিমিটার তে হাইনো হাই হজাক তংনানি বাকে সাকলাই যাখা বাক্সা আমচাই রক গবাংকে ওয়াতে ওয়াইমানো তে অমাহাইকে সিপাহি জলাও গুমতি সাউথ ডিস্ট্রিক্ট রক ফেরাম কগে ওয়াদি ওয়াইমানো হনি সাজাখা
0: চিনি ইয়াফব জরা পাইরে রক অঙ্গি ফাইরে রক্ষা বাচানা সকাং রেজা মুংতাং সা খানা লাইন তিনি খানা লাইনাই ঝর্ণা আরেংনি খরঙ্গ তিনি পান্ডাও নরক বাই তংমানি আং মনিকা
1: আং খাক চান্তি
0: ফাইদে হেকে ঝর্ণা আরেংনি খরঙ্গ খানালাইনে তাবুর চামু তাংসা

আসক্তরা ঝর্ণা আরেংনি খরঙ্গ রচামুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ংনি খরং পান্দা অরণ পাইকা যতন হাম ভাই।

0: তাউতে বুকশন হানি হাইলাম সগর শালকামা পান্দা এফ এম মজন্ত খনাই দঙ্গ নরক ফারিকাই চং অজরাও চিনি কক বথমাও হাইন হাই সালাই ফিরানো তিনি চং ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে একেবারে শিকলা রক জুদা জুদা সামুগ গরং অংনানি তেসি চারি মং সাল থিনাং আ বরক নি বাগিন যে বরক নি থানিব রং এবা সরং মংনি গরং তঙ্গ সুরমুং এবার রংমুং অংখা চিনি থিনাংনি পাসপোর্ট তামনিকাই খনানি সাল আবনি বাগিন যে বড়রক তিনি তিয়ার অঙ্গি তঙ্গ যে তিয়ার অঙ্গি তঙ্গিয়া বরক নি বাকে হিঙ্গে থিনাং করি সাকসেস এবার কপ্লাই অংনানি আরো তঙ্গ আরো মাননাই যে বড়রক তিয়ার খ্লাইও তেই সেপ মানমানি জরাও আলামানো রমিনারগ ফাইরিকাই চেং হাইনহাই চিনি কক বর্তমানে তুইনাই গরংলাইয়ানো ককদুকনি বিশিংতি হ্যালো
1: হ্যালো ফুঙ্কাহাম ম্যাম
0: ফুঙ্কাহাম হাইন হাইলাম সগো তাকুন
1: সাগ্রাদি টপিক নেটওয়ার্ক বিষয়

0: ធូលូនបែបខាងក្រុមឡើងតើអីក៏អេប3ឆ្នាំហ្នឹងឡើងគេនិយាយពួកជាងពួកជាងថាកថា network ស្គ
1: ីទីនេះអូទីនេះខាOval youth skills de ta hayung youth skills de shikla rokni shikla rokno juda juda skill rungai tongna ni ba shurung tongna ni shurungna ni e ba kubu kurung tongna ni ta ni
0: ha ha cha cha ha cha thai chon
1: ke da da
0: bishes khai sini jubog ro ba shikla rok
1: e
0: war ko ta bo hayung pa ge pui la bong to jibun aram mong gara nai laptop para ba rung shurung man pore সংসারে আমরা থাকে ফ্যামিলি চলে থাকে কারণ শিক্ষিত তোমরা নাঙ্গার নাই কারণ এই বুড়ি বসে টাঙা পা সরণ নাংনাই মুই সঙ্গে সরণ নাংনাই গায়ের পরে তো লেখা পড়া তো সরণ জানো টংনাই সরণ মান জায়গা কত আবার বিকেন্দ্রে তাই স্কিল যেমন টেলারিং মেশিন সেলাই রক্তা গে অমতি রক এমব্রয়ডারি রক কত কিছু যে ইয়াগনি সামু রক যেমন বিশেষ খাই মাংখা ও যেমন দুকাঠি ফ্যাক্টরি রগফান চলি মাংসে গ্যাস লাভ সারকে বিশেষ খাই ইলেকট্রিক ওয়েরিং রক গে মেকানিক্যাল মোবাইল গাড়ি বাইক কমতি রকমি সামুং সেরুনাকে সেরুনি রক সংখে বা বিশেষ খাই ইঞ্জিনিয়ার যারা ট্রেনিং না যাক বা ইঞ্জিনিয়ার টেকনিক কলেজ হব পড়িয়ার বিশেষ খাই তাও তো কোম্পানি থেকে বেসরকারি থেকে পেন তো সুযোগ স্কিল রক কমতি রক সুযোগ না মাংসে ভবিষ্যৎ কাহাম মানাই আর যারা সুজরমাই হাঙ্কাবা যখন মকল পাফানো আর সামরমাই হাঙ্কে সামুং বিশেষ খাই সামু কাজকর্ম ব্যস্ত হইনাই বিজিং থাঙ ফ্যামিলি ইনকাম করি হইনাই ফ্যামিলি নরমই থাঙ্কা গাবাগে সুজরমাঙ্কে বেশ খাই আর কে নগর তো ফ্যাক্টরি কবং মার তো রাবার হিন্দি কত হিন্দি আং নিজবার তো খাই ফাইকা বেম্বুর ট্রেনিং রক্ষাইকা সেলাইও মারতি রোগ পাইকা সিকিউরিটি রোগ আগর তল পাইজেন খাইকা এম হাইর পাব যেমন আং তো তাও ফোন পুখাই রাই মানো তারপরে সেলাই মেশিন বসরঙ্গা
1: গবাং মাছি তো
0: ইলেকট্রিক বাং ট্রেনিং না যা কমবে সাং ইলেকট্রিক জব জব রাখছি
1: ও
0: কে প্যানেল বাইনার মালিয়া কে এম হাই স্যার পাস্টে এক্সপিরিয়েন্স তো সাইকেল মিটার কাম না
1: ট্রেনিং না থাই রক বাই শিকা বইদা সাকা নন সাক সাক নর তো
0: আবো তো ইলেকট্রিক রামকৃষ্ণ ট্রেনিং না থাঙা প্রুফাই থেকে রক গ্রাম অঞ্চল
1: ফাই ফরমা
0: গাড়ি মেকানিক
1: স্কিলস রক্তাবো সামগো নাঙ্গে তো না
0: মকল পান কেউ মাংস বিজনেস স্টক বিজনেস কেউ
1: কাহাম তামনিং কে কাইসাইয়া কাইনিয়া কাই থামিয়া কাই বরেয়া কাসে কাইবা বিন থানিব তঙ্গ অব হাই কেন যেন তিনি শিকলা রক তুমু চিন কামি কামি রক শিয়া ইয়াকবা বড় তাম খাইনাই তাবুক তিনি নিজরা আং সঙ্গি নাই বাক্সা তাও আং খরকসা খরকসা খরম নিন মাইকে মা ফরম গেস সঙ্গে মা নাইকা চিনি বরক নরক নি তামু মুচুং মানে তং নরক নি এম তামো নরক নি মূসাসক ইন্টারেস্ট দতং একবা নরক নি হবিস তামো হনি আঙম হাইকে মা সঙ্গমানি তঙ্গ তে গবং কুম চিনি বরক গগ্ন মা সাও বরক মূসা সাইমানিয়া মূসা করি হিনি সাও আম হাইব তংকু বরক তম হাইকে টুয়েলভ পড়ে নাই টেন পড়ে নাই মূসা ইন্টারেস্ট সিক্রিফ বরকনি গে নাই দি বাক্সা বাক্সা চিনি শিকলা রকনি যে থিনাং বিন থিনাং তামুন অঙ্গিমান না বিনি তো উমর চিকন খতেই ব বিনি লামা

0: nangaro je restaurant no tong kya restaurant ni bo ba ha yun nang sreng ka am sam ka ta am no yang pha ye am no sam no khna ba sa ka motor mechanic ar thang khai tong yo yang khlai man pha ya ka pro tra khru tu tong go a ba sreng ni tong ne ro yang no pha ye a ba ha yun bo se sam khai tong khai ge ta ko kwang ma je bai tong go scooty tong go gari tong go apa herong senam kangga kormosari nargenyo borok langka ingam khaimano
1: haino
0: obo kache belenyo ta hamlama si obo bolo truk truk apo senam mei dengai buyo phrengai dikangke ko asu ku tongna simisi
1: hainta
0: apo iklai bobo phrengai ya ku man peta i ko mobile repairing apro kota mobile tenye to kobang man tong le dorawo sapni derai changa bu temiya angka yo de rang pusha ganang bin kheje bo abu paliang om nang kliya taral pasina nei dar manon ku kabang ku borok no baksa bani ya khanyai tong chi kon mi kon baksa ba tangte chanai khono bo mobile ti yo dere thang ang kai bos nam mani ba dei mata nga pro kaisa mobile snam gang ke no langka rang mani thang o de bini pas de aro ni panyi ti ni abu je to mani apni dam no bo bini kaisa pro mani thang ta lai te snam mani bini aro khatimane abro manai bothang ne chrengjana jo baksa iko thain saichana sini andano e tela ring ro weaving ro ni abro gopri ro ni bagai kabang mano lai mano gopri ro po lai mano o bhai je mechanic mobile mechanic ro lai me kono
1: kroi
0: bhai u je baksa baksa ka jo bt pala ro ni ro ko abro ro ko ham no
1: au
0: tai katal katal chrengjana gilan tongo o bhai je kum sanam jak nai ro abo hai yong korok ta abo na ereng lai i ro hai ya woi jeng abo hai nyo srengge tini samgo sini thangsong ni tini langma bu phanang ni bagai
1: hai no
0: ang jotan thane no ko jeu ereng ta khati sam jorano samgo phanang
1: au
0: asu jina madam
1: da da da phung ka hambele hambai au no the clinic khlai te tabu sunu sunu kha kisami sa he di ba chin bor rok bo om hydrom tabu makeup hindi chin tak sama hai no tabu ni jara hongkai tabu agi ro go hongkai makeup ras sun no bunu kya kha ba khlai ma rok bunu kya kai samon profession hai ke telang man nu ge ta tabu ke no go makeup hindi photography hindi te chin ta sa khum sna mani khum sa jok na ni kale bari ro go te abo si tabu demand hongkai tabu jara jara wan chugang bo tabuk nagor go jara jara ko chengpherang ro khamyang khangkai karan rok nos tong khai yakba omhai ke fan rok choliang thangka hangkai omhai kebang manok ni je derawi thangmani rok no jara jara wan chin boro rok obhai ke umna cinema ni bokrei kepno ringinai snamnani bokrei hini mawan chugota tong khang ke chasu kamu hene buini heda buini buino ringna nangla khamu hine nei am haike wan chu gabno kobang ma se tonga ba pai fly ab limit laja kabang ma samu skill srungi narakmani pharika han hai khana layana au kogdo phai mani nan ja haina hai disha hello
2: hello
1: ই ফুংকাহাম
2: ফুংকাহাম
1: ই
2: চাইলে আমাই বাই
1: ই
2: আ কয় ওয়ান গ পিজ সাই দো
1: আ দা সাই দা কো পিজ
2: ইন দো সিল সিগুরি নি চিরমুং না
1: চিরমুং ই স্কিল ডেভেলপমেন্ট ই
2: মানে কাছে সারা নি মুতো বলতাম গই আং বো কাছে লিকিড নো কা আং বো কা গন চিরঙ্গা
1: চিরঙ্গা না
2: ও বো হাই সিগলে জরো আং চিরমি না রেতা তাই মোসো মানি গেত তো ওতে কেছে ওয়াইনি কানি রং অবা হাই রং নখাই বলাইন সরঙ্গানি না উটা জিং সিগল সিগল গই জিং গাহাই গন নিনাতে জে কোন মানি সরঙ্গানি অবা হাই রং না সিগই সিগল জরো সুই না মহাই তা
1: কি
2: আং গে এলটিং ন সরঙ্গ কারণ সরঙ্গ বগে আং সিরঙ্গাটা অবা বগে আং গাহাই তুই এই সিরা বুই মানো অবা হাই কক ধর্ম কথা
1: দরন হামাই
2: বাই
1: দ দ দ বলে হামবাই আও চেন তাহু পিজুস আংখা খ্ল তাবুক মহাই কি মেকানিক হিন্দি ইলেকট্রিক হিন্দি অমরক বেলা কিনা ডিমান্ড হয় দিবা এনকাই আবন ফারি জং হাইন হাইন লিয়ানা হ্যালো
3: ওই কো বাইটে চমা করুন খাটো 사진 거 따고 밀디 삼분 안은 나이 동안 했네 안은 나이 동안 아니야.

0: খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি প্রকল্পে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত

মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ডও দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়ই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পরমাণু চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলিতে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতি রাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরেনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরেনের শেখ ইশা অস্ত্রাগারের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। এছাড়া তিনি বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রককে বিদেশ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও সার মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এবং ইরান ও ওমানে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে যৌথভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। মন্ত্রী ডিরেক্টরেট জেনারেল অব শিপিংকে একটি রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি ভারতীয় নাবিকের অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আলবাহিয়া এবং এমটি মোম্বাসার উপর হামলার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। ওই দুটি জাহাজের মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আলবাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। মোম্বাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী সোনোয়াল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলস

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপর এক পোস্টে কাজা কালাস উল্লেখ করেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক বছর। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে 4 জনের মৃত্যু হল আসামে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারের নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতোমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরেনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে নদিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলার উদ্বোধন করবেন। মেলাঘরের জগন্নাথবাড়ি প্রাঙ্গণে উল্টো রথ পর্যন্ত এই মেলা চলবে। এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শ্রী শ্রী জগন্নাথজী মন্দিরে প্রস্তুতি চলছে। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ নতুন সাজে সেজে উঠছে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ধর্মসভা, মেলা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দিরের মহারাজ জানান, প্রশাসনের নির্দেশিকা মেনেই এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে। ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দির ও হরেকৃষ্ণ মন্দিরেও প্রস্তুতি চলছে। ট্রাফিক পুলিশ ইউনিটের উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে গতকাল গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরের উদ্বোধন করে পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, রাজ্যে যান দুর্ঘটনা কমেছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে সরকারি ও বেসরকারি গাড়ি চালকদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জানগির জানিয়েছেন, শিবিরে 612 জন যান চালকের চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 200 জনকে লেন্স দেওয়া হয়েছে। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকও শিবিরে উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়া সার্কিট হাউসে গতকাল এই অভিযানের সূচনা করেন তিনি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এই অভিযানে জেলার 148টি উপস্বাস্থ্য কেন্দ্রে একটি করে স্বাস্থ্য শিবির ও 8টি ব্লকে 3টি করে স্বাস্থ্য শিবির করে 30 বছরের বেশি মানুষের রক্তচাপ, ডায়াবেটিস সহ অসংক্রামক রোগগুলি নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে গতকাল গোমতী জেলা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্সিং অফিসার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরে তিনি জানান, ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হাসপাতাল চত্বরে আরও একটি 100 শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই নির্মাণ কাজ শুরু হবে বলেও শ্রী গিত্তে জানান। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনে আয়োজিত এক ভার্চুয়াল কর্মশালায় গত 13 ও 14 জুলাই ছত্তিশগড়, পাঞ্জাব, অসম ও ত্রিপুরা সহ 7টি রাজ্যের প্রতিনিধিরা অংশ নেন, যার মূল উদ্দেশ্য ছিল নিজস্ব উৎসের রাজস্ব ওএসআর বৃদ্ধির মাধ্যমে পঞ্চায়েতগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান আরজিএসের আওতায় ন্যূনতম 50 লক্ষ টাকা ওএসআর যুক্ত গ্রাম পঞ্চায়েত এবং 1 কোটি টাকা ওএসআর যুক্ত ব্লক পঞ্চায়েতগুলোর কাছ থেকে

0: লাভজনক প্রকল্পের প্রস্তাব চাওয়া হয়েছে, যা পিপিপি, সিএসআর, ব্যাংক ঋণ এবং নাবার্ড ও হুডকোর সহায়তায় বাস্তবায়িত হবে। কর্মশালায় সচিব বিবেক ভরদ্বাজ স্থানীয় সম্পদ ও উদ্ভাবনী ধারণার উপর জোর দেন। কেন্দ্রীয় সরকারের পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিভাগের কর্মসূচি রাষ্ট্রীয় লাইভস্টক মিশনের আর্থিক সহায়তায় 29টি জেলাতেও গবাদি প্রাণীদের জন্য উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। কৈলাসহরের জারুলতলি পঞ্চায়েতের কৃষক সুকুমার সিংহ আড়াইখানি জমিতে ঘাস চাষ করে লাভবান হয়েছেন। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা ডাক্তার তপন রায় জানান, সরকারি প্রকল্পে গো খাদ্য ঘাস উৎপাদনের জন্য জেলার কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরে গোমতী জেলা পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ শেষ হচ্ছে। গতকাল ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেছেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের। শিবিরে 65 জন সাংবাদিক অংশ নিয়েছেন। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে মধ্যপাড়া চলমান সংঘ এলাকায় নির্মীয়মান পুকুর প্রকল্পের কাজ গতকাল সরজমিনে পরিদর্শন করেছেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মেয়র জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। ত্রিপুরা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় লকার সুবিধা চালু হয়েছে। আধুনিক ব্যাংকিং পরিষেবাকে আরও শক্তিশালী ও গ্রাহক বান্ধব করে তুলতে এই উদ্যোগ বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। উদয়পুর ব্রহ্মাবাড়িতে গতকাল এই পরিষেবার সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। ফুটবল বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। আগামী রবিবার ফাইনালে স্পেন খেলবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সঙ্গে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 5.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আকাশবাণী আগরতলা।
2: এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: বিএলআই আছে তো?
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন বিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তাকলাই বিশি হাকতর গনাঙ্গই কার্গিল কপ্লাই সাল পালেমানি বখাগো মিয়া কাশুমং মন্ত্রী রাজনাথ সিং দিল্লি কতালনি বসং চবা মৈতু খর নেসিমি লাদাখনি দ্রাস তংমানি কার্গিল চবা মৈতু খর জরা নখা সালচি থামনি শৌর্য বিজয় যাত্রানু চেঙ্গে রেখা আবকাইসা মোটর সাইকেল অভিযান কার্গিল চবা ভারতনি সেংক্রাক রকনি খা কথাং সাকবে দগলাংমানো বরম ইয়াফানা নাহারৈ অসামংবতাং অসামংবতাংনি ওয়ানসক মংবুবা কংখা এক রাইট এক দেশ এক সেলিউট ভারত হাকতরনি হায়ুং বেরেমনি রি চুম ভুনুক মং ভারত টেক্স নই সাই নই চিদক মিয়া দিল্লি কতালনি ভারত মন্ডপমো চেংজাখা কেন্দ্রনি রি চুম মন্ত্রী গিরিরাজ সিং নখা সালব্রী রমৈ সংসারজাক ও পান্ডানো চেঙ্গি রেখা বর্ষাকা ভারত টেক্স মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইসা ইমাং আবতাবু কাইসা হায়ুং বেরেমনি সংসামং উঙ্গই বাদজাখা বিশি ব্রুম ব্রুম ভুনুক নাই পাইনাই ফালনাইতে নাই নাই রকনি বাংমারি বাংমানি নুকজাগো বতৈব শাখা তাকলাই বিশি কাইসারা থামচি হাকতনি খরক দক চি সাইনি গবাং পাইনাইতে নাইনাইরক অ তেরো মানজাগানো খনা রথ যাত্রা আবনরগৈ মেলাগর সংসারজাক নখা সালচিনি লাইবুমা গনাং রথ মানিকন তিনি চেঙ্গি রেওয়ানু মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাই সাই টংথানো চাজাক নাইরক মেলাগর জগন্নাথ বাড়ি নখলাও সংসারজাক বানিকতে তেরো মানজাগানো ইয়াঙ্গ রথযাত্রানো কিতিঙ্গি আগরতলানি শ্রী শ্রী জগন্নাথ জিউ মান্ডপব যুগালিমুং চেংজাখা মতাই জগন্নাথ বলভদ্র তেই সুভদ্রানি রথ কতাল খাই চিঠি উইটি সাজাখা নখা সালবা রত্ন কিতিঙ্গি আরো বানিক সংসারজাক তঙ্গানো ডপনি মহারাজ সাকা নাইকল ফাঙনি দাগিমুং ন মানিউই তাকলাই বিশি রথযাত্রা পালাইনা যুগালিমুং নাহার জাখা আবনকারীব অ রথ তেনরগৈ ইস্কন মান্ডপ তৈ হরে কৃষ্ণ মান্ডপব

0: কালিমংসং জাকা রথযাত্রা নগৈ নামমানে আপ্রি রমখা হাস্তে চং ফেরাং নাইক্রাই নাইক্রাই নি দাগিফাং বিশ্বজিৎ বসু থলমুং কাইসব রথযাত্রাও মানজাকাই রকনি মূসা দেরা মূ পাটিয়াতই ইয়াপ্রি রমনানি বাকি ক্রংজাক অফিসার রকনো দাগিখা মন্ত্রী অক্র প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া উদয়পুর রাজশ্রী হল সংসারজাক পান্ডাও খক চুকুচি থাম রাজাক রাংনি গোবাং কিসা সক তাংব তাংন চেঙ্গই তৈ হলংথং কাইখা আবনকারী ব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামুংবতাংনি ফিল নই ব্যারাম চেঙ্গই রেখা আবনি লগে স্টপ ডাইরিয়া সামুংবতাংব চেঙ্গই রেখা মন্ত্রী অক্রা ব ভার্চুয়াল তৈ উদয়পুর ইংলিশ মিডিয়াম রংনক বগিনী নিবেদিতা রংনক তৈ রমেশ রংনকনি সিনথেটিক ফুটবল টার্ফ উদয়পুর এস ডি এম তাংনক কমপ্লেক্সনি টাইপ থ্রি নকনব চেঙ্গই রেখা আবনকারীব উদয়পুর হাঙ্কর সাকামনকনি কতালনক ডাকবাংলো লামা ফলকমা গুমতি হাঙ্কর তাংনাইখুংনি কতালনক তৈ কাকরাবন কুচুক রংনকনি সিনথেটিক টার ফুটবল থংখলান হলংথং কাইখা রকামুং নাইখুং তৈ ট্রাফিক পুলিশনি কথাজাক চেতনবাই হাস্তেব লাহার পাটিমুং হলি হলি কাহানী সাকা রকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া আগরতলানী প্রজ্ঞা ভবন লাহার নাইমথাং হজাকমুং সেমিনার ককনারকথানী বসাকা সেমানী সেলাই তাকলাই রাও চিথাম লাহার পাটিমুং হলিকা পি এম রাহাত তাংবতাংনি বিশিং লাহার দেরামুঙ্গ ক্লাইজাক রগ্ন সা খামনগ তুনৈ রৈমা বাই রকামুং নাইখুংনি বখাক্তৈ খক নৈ চিবা সাই রাংনি সকাত ব ইয়াফারজাকৈ টংগহনী ন সাকা ব লয়খ্লাই মঙ্গ হাস্তে পুলিশনি আইজিপি মনসাগি পারশাকা থাংনাই বিশেক থামো হাস্তেব কাই চিজনি সাইসুক ড্রাইভিং লাইসেন্স কাসু জাকাতে কবাংমা লাইসেন্স জরা কিচানি বাকি মথাক তনি জাকা ত্রিপুরা কো অপারেটিভ আর্বান ব্যাংক লিমিটেড নি উদয়পুর বেদেগ লকার সেপ চল খ্লাইজাখা গতাল ব্যাংকিং সেপনো তৈব রাগ রাতেই সেপ নাহারনাই রকন সেপ কাহাম রাও অচেতন হনী শাখা ব্যাংকনি আদং উদয়পুর ব্রহ্ম বারিব মিয়া অ সেপ্ন চেঙ্গে রেখা গুমতি হাঙ্কর পরিষদনি কাসকো অকরা দেবল দেবরায় ওল নৈ বেরেম সালগ্রা হাঙ্কর বেরেমনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চেঙ্গই রেখা সালগ্রা পরিষদনি কাসকুয়াকরা দীপক দত্ত মিলুনিয়ার সার্কিট হাউস মিয়া ও সামংবুতাংন চেঙ্গই রেজাখা সাকামদা গিফাং অক্রা শাখা ও সামংবুতাঙ্গ হাঙ্করনি কাইসারা ব্রৈচিচার ইয়াকু সাকাম কেন্দ্র ব কাইসা খ্লাই সাকাম শিবির তৈ কাইচার ব্লক কাইথাম খ্লাই সাকাম শিবির সংসার জাগানো তাবুক হায়ুঙ্কা ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুঙ্কাপনি পুইলা সেমিফাইনেলও স্পেন ফ্রান্স নই বুকচা গোলনি ফেরবাই ম্যাচেনই ফাইনেলও কাশাকা বস্কাং ককতিশালও স্পেন থঙ্গানো আর্জেন্টিনা বাই ইংল্যান্ড ম্যাচও কপ্লাই এংনাই বদলবাই ফ্রান্স থঙ্গানো উলথাম থায় কপ্লাই চংজাকনাই ম্যাচ তাবুক নবার দিবানী ককতুমা আগরতলা নবার তিবার নাইকুংনি বখাক্তই সাজাকা তিনি দিবর জরা নখামনাকজাক তঙ্গানো কিচাতেই বুংখর খরকে ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাকমুং রাজাখা তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলা তিনি আইচুকনি খামানি তুংমারি তংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস থাংনাই দাম 24 ওয়াতৈ ওয়ামানি মারি অংখা 5.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরা তৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাব
1: আকাশবাণী আগরতলা।

0: সবাইকে এই মিষ্টি সকালবেলার অনেকটা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নিতাই,
1: আমি চন্দ্রিমা। বন্ধুরা, আজ 15ই জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিশ্ব যুব দক্ষতা দিবস। আচ্ছা, আমরা প্রায়ই একটা কথা শুনি না, তরুণরাই আমাদের ভবিষ্যৎ, কিন্তু একটু ভেবে দেখুন তো,

উদ্যোগে বয়স বাড়লেই বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব? হয়তো না। আজকের দ্রুত বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে তরুণদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো দক্ষতা বা স্কিল। বন্ধুরা, 2014 সালে জাতিসংঘ এই দিনটির সূচনা করে। এর মূল উদ্দেশ্য হলো আমাদের তরুণ সমাজকে কেবল পুঁথিগত বিদ্যায় আটকে না রেখে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা। আজ তথ্য প্রযুক্তির যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ। দিন দিন কাজের ধরন বদলে যাচ্ছে। এখন আর শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি বা ক্যারিয়ার গড়া মোটেও সম্ভব নয়। আমাদের দরকার কারিগরি শিক্ষা, দরকার কোডিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, মেকানিক্স কিংবা যে কোনো ধরনের বাস্তবমুখী কাজ জানা। দক্ষতা মানুষকে অন্যের ওপর নির্ভরশীল না করে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, একজন উদ্যোক্তা হতে শেখায়। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা নিজেরা নতুন কিছু শিখব, নিজেদের দক্ষ করে তুলব এবং অন্য তরুণদেরও দক্ষ হতে উৎসাহিত করব। মনে রাখবেন, আপনার ভেতরের দক্ষতাই কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ। আজকের এই বিশ্ব যুব দক্ষতা দিবসে পৃথিবীর সকল তরুণ ও যুব সমাজকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দক্ষ হন, আত্মবিশ্বাসী হন এবং দেশকে এগিয়ে নিয়ে চলুন।

0: এবারে ইতিহাসের পাতায় আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ সেদিকে নজর দেওয়া যাক। 1820 সালের আজকের দিনটিতেই বাংলা সাহিত্যের প্রখ্যাত প্রবন্ধকার অক্ষয় কুমার দত্ত জন্মগ্রহণ করেন। প্রখ্যাত লেখিকা শরৎ কুমারী চৌধুরানী 1861 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতরত্ন কুমারস্বামী কামরাজ নাদার 1903 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও 1925 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার।
1: 1799 সালে নীল নদের বদ্বীপে রোজেটা স্টোন আবিষ্কৃত হয়। কি এই স্টোন! এই আবিষ্কার প্রাচীন মিশরের চিত্রলিপির রহস্য উন্মোচন করেছিল। 1916 সালে উইলিয়াম বোয়িং আনুষ্ঠানিকভাবে তাঁর বিমান সংস্থা প্রতিষ্ঠা করেন, যা বিমান চালনার ইতিহাসে একটি মাইলফলক বলা যায়। 2006 টুইটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার 15 জুলাই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। মূলত টুইটার নামে পরিচিত এই প্ল্যাটফর্মে 140 অক্ষরের বার্তা পাঠানো যেত। এটি অনলাইন যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক মাধ্যম হয়ে উঠেছিল। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ বিশেষ ব্যক্তির জন্মদিন। সেই সঙ্গে আপনাদের জন্য আজকের দিনটি যাদের বিশেষ, তাদের জন্য রইল অভিজ্ঞাপনের পর্ব থেকে।

0: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
1: এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যাক। আজকে প্রথম চিঠিটি লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় বন্ধু, চৌঠা জুলাই আমরা পেরিয়ে এলাম ভারতীয় যুব সমাজের প্রতিনিধি স্বামী বিবেকানন্দের মহা তিরোধান দিবস। স্বামীজি যুব শক্তির উত্থান চেয়েছিলেন। ভারতের অগ্রপথিক স্বামী বিবেকানন্দ সম্পূর্ণরূপে যুব ক্ষমতা ও তাঁদের ক্ষমতার উপর নির্ভরশীল ছিলেন। তাই তো তিনি বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। মহান দার্শনিক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন আজও যুব সমাজকে নতুন উদ্যম যোগায়। যুব সমাজই তো সমাজের মেরুদণ্ড স্বরূপ, তাই সর্বাগ্রে মেরুদণ্ড কি সুগঠিত ও সুনিপুণ দক্ষ তো হতেই হবে। অমিত শক্তির অধিকারী তিনটি গুণ একত্রে চাই, যথা পবিত্রতা, উদ্যম আর অধ্যাবসায়। তিনি বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না, মানুষের মতো মানুষ হতে হবে। অন্ধকার দূরীভূত হয় একটা দ্বীপ যদি জ্বলে ওঠে, আর সেই শিখার স্পর্শে আরো আরো অসংখ্য দ্বীপ প্রদীপ্ত হয়। তরুণ তরুণীদের অর্থাৎ এক কথায় যুবকদের দক্ষ হতে হবে, তাদের সত্যবাদী সৎ মানুষ হতে হবে, ফলের আশা ত্যাগ করে কর্ম করতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে, সন্দেহ করা, গর্ব করা, হিংসা করা ছাড়তে হবে। সমগ্র যুবক সমাজ যদি একত্রে আগুয়ান হয়ে হাত বাড়ায়, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, পরের সেবায় আত্মনিয়োগ করে, তবে সেই সমাজ হবে শক্তিশালী, যেখানে থাকবে না কোনো লড়াই নয় সহযোগিতা, ধ্বংস নয় সমন্বয়, মতান্তর নয় ঐক্যতান, এবং শান্তি শান্তি শান্তি। ধন্যবাদান্তে সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর এক, জেলা পশ্চিম বর্ধমান।
0: পরের চিঠিটি লিখছেন বন্ধু হিরণময়ী শাহ, সেবায়তন, ঝাড়গ্রাম থেকে। তিনি লিখছেন, প্রিয় ভিক্ষাপন, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনেরই দূত। সত্যি যৌবন মানে দুরন্ত চঞ্চলতা, অসীম সাহস, অনন্ত সম্ভাবনা, তীব্র কৌতূহল, বাধা বন্ধহীন ইচ্ছা। ছোট্ট প্রদীপে যেমন আলো পাওয়া যায়, আবার মুহূর্তের অসাবধানতায় সব কিছু পুড়ে খাঁক হয়ে যায়। যৌবন তেমনি অফুরন্ত শক্তিতে ভরপুর, সৃষ্টিশীল ও ধ্বংসাত্মক উভয় দিক অত্যন্ত প্রখর। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তা বিকশিত হয়। ছোট থেকে নৈতিক সুশৃঙ্খল ও আদর্শ পরিবেশে বেড়ে ওঠা যৌবন সভ্য, ভদ্র ও গঠনমূলক মানসিকতার অধিকারী হয়, আর রুক্ষ অসহিষ্ণুতার মধ্যে যে বড় হয়, ধীরে ধীরে তার মধ্যে হিংস্র ও ধ্বংসাত্মক দিকে ফুটে উঠতে থাকে। যৌবন মৃত্যুকে ভয় করে না, যে কোনো বিপজ্জনক কাজে এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই ইতিহাসে দেখেছি অত্যাচারী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অসংখ্য তরুণ তরুণী অবলীলায় নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তুচ্ছ করে সশস্ত্র লড়াইয়ে জীবন দিয়েছে, জীবন নিয়েছে। আজ আমরা এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। শিক্ষিত বেকারের সংখ্যা বিপুল হারে বাড়ছে, ফলে সহজেই দিশাহীন যৌবন, নেশা, ভাং ও অপরাধমূলক

0: কাজে জড়িয়ে এক ধ্বংসের খেলায় মেতে উঠেছে। এই সুযোগে অপরাধ জগতের মাফিয়া ও নেতারা তাদের কাজ দেওয়ার নামে অপরাধ জগতের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছেন। সঠিক পথ দেখানোর পথপ্রদর্শকের আজ বড়ই দরকার। যোগ্যতা অনুযায়ী যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে যুবশক্তি তার কর্মদক্ষতা দেখানোর সুযোগ পাবে। ধন্যবাদ আন্তে, হিরণময়ী সাউ, সেবায়তন, ঝাড়গ্রাম।
1: এবারে চিঠিটি পাঠিয়েছেন অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম থেকে। মনের জানালা অভিজ্ঞাপন, জুলাই মাসে তোমার প্রথম যুব বিষয় যুব দক্ষতা, সত্যি খুব সুন্দর সময় উপযোগী বিষয়। বর্তমানে আমরা যুবকদের অনেক দক্ষতার সঙ্গে কাজ করতে দেখি, এই যুবকরা তো দেশে দশের ভবিষ্যৎ। সমাজের বিভিন্ন কাজে তারা নিজেদের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ে। বিভিন্ন জায়গায় আমরা দেখি স্বেচ্ছাসেবক হিসেবে এই যুবকদের কোথাও বন্যা হয়েছে, সেখানে তারা অসহায় মানুষগুলোকে উদ্ধার করার কাজে জান প্রাণ লাগিয়ে দেয়। আবার কোনো বয়স্ক মানুষেরা ছেলে মেয়ে থাকার শর্তেও একা একা থাকেন, তাদের ঔষধপত্র আনা, দোকান বাজার করা এসব কাজ করতে। আমাদের কেউই এই যুবকদের উৎসাহিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, শুধু তাই নয়, আজ খেলাধুলা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সব কিছুতেই তারা পারদর্শী। আবার এই যুবকরা দেখে নিজের পকেট মানি বাঁচিয়ে দরিদ্র অন্ন বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ায়। বর্তমানে আমাদের সরকারও নানাভাবে মেধাবী যুবকদের পাশে দাঁড়াচ্ছেন। তারা নিজের যোগ্যতায় অনেক বাধা বিপত্তি কাটিয়ে, বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। ইতি অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম।

0: এরপরে চিঠিটি বন্ধু লিখছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো এমন এক শক্তিকে নিয়ে যে শক্তি একটি জাতির বর্তমানকে গতিশীল করে এবং ভবিষ্যৎকে আলোকিত করে। সেই শক্তির নাম যুব সমাজ। আর এই শক্তিকে সফলতার শিখরে পৌঁছে দেয় যুব দক্ষতা। আজকের বিশ্বে শুধু শিক্ষাগত সনদ নয়, প্রয়োজন বাস্তব দক্ষতার। কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, দলগত কাজ এবং ডিজিটাল প্রযুক্তিতে পারদর্শিতা, এসবই একজন তরুণকে আত্মবিশ্বাসী ও কর্মদক্ষ নাগরিকে পরিণত করে। পাশাপাশি সততা, মানবিকতা, সৃজনশীলতা এবং দায়িত্ববোধ একজন যুবকের প্রকৃত পরিচয় গড়ে তোলে। দক্ষ যুবকরাই নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য সুযোগ তৈরি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেয়। তাই আমাদের উচিত প্রশিক্ষণ গ্রহণ, নতুন প্রযুক্তি শেখা, বই পড়া, স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়েও আরও উন্নত করার চেষ্টা করা। মনে রাখতে হবে, আজকের দক্ষ যুবকই আগামী দিনের সফল নেতা, উদ্ভাবক ও জাতি গঠনের কারিগর। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক দেশ গড়ে তুলব। শহীদুল ইসলাম, শীতলকুচি, কুচবিহার।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীবাজার সোনামুখী মাকুড়া থেকে। প্রভাত সখা, প্রিয় অভিজ্ঞাপন। মানব জীবনের চারটি পর্যায়, যথাক্রমে বাল্য, কৈশোর, যৌবন এবং বার্ধক্য। কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী সময় ভারতীয় নিয়মে 18 বছর থেকে

0: 35 বছরের বয়সকে বলা হয় যুবকাল। যুগ যুগান্তে সাহিত্যে যুবকালের জয়গান রয়েছে। নির্দিষ্ট সময়ে কর্মকুশলতার জ্ঞান ও প্রকৌশলে তৎপরতার সঙ্গে নিখুঁতভাবে যে কোনো কাজ সম্পন্ন করাকে বলে দক্ষতা। সাধারণভাবে দক্ষতাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা। ব্যক্তি নিজে যোগ্যতায় অনুশীলনের মাধ্যমে এই গুণ অর্জন করেন। দ্বিতীয়ত ব্যবহার ও চারিত্রিক দক্ষতা। আপনজনের প্রতি ব্যবহার ও নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যতায় পর্যায়ে যুব কাল ও শারীরিক ক্ষমতায় বলবান পূর্ণ কর্মক্ষম দক্ষতা থাকে বেশি। জীবনী শক্তিতে ভরপুর ভয় ডরহীন কোনো বাধাই অভীষ্ট লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করতে পারে না। যুব দক্ষতাই পারে দেশের সামগ্রিক উন্নতি করতে। অনন্তকাল হতেই যুব দক্ষতাকে দেশ ও মাতৃকার কাজে লাগানো হয়েছে এবং হয়ে আসছে। প্রমাণ দেশের যুব শক্তিকে প্রতিরক্ষা ও দেশ রক্ষায় সৈনিক হিসেবে ব্যবহার। যুব দক্ষতার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি, যদি তুমি নিজেকে দুর্বল করো দুর্বল হবে, আবার যদি শক্তিশালী ভাবো শক্তিশালী হবে। যুব দক্ষতা দেশে নতুন সূর্যোদয় ঘটাতে সক্ষম। নমস্কার, আন্তে সোমনাথ দাস, রানীবাজার, সোনামুখী, বাঁকুড়া।
1: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। तो सुनिए इस महीने 26 जुलाई सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आप सुन सकते हैं आकाशवाणी और दूरदर्शन के संबंधित प्रादेशिक चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक चैनलों पर। तो याद रखें, रविवार 26 जुलाई सुबह 11 बजे मन की बात।
2: লিখছি তোমার পর্ব শেষ করলাম। এবারে এই পর্ব থেকে বেরিয়ে আমরা স্বাস্থ্য সম্পর্কে দু এক কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই যে বর্ষাকালে রয়েছি আমরা, চারদিকে তো কোথাও কোথাও বেশ বন্যা হয়ে গেল, অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে এই বন্যা কবলিত এলাকায়। এর পরবর্তী যে পরিস্থিতি হয়ে দাঁড়ায় তার জন্য আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় শারীরিকভাবে। বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা, ঘাম এবং বৃষ্টির জলের কারণে ত্বকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন, যেমন আমরা যেটাকে বলি দাঁত, হাজা, রিংওয়ার্ম, এগুলো হওয়ার প্রবণতা কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়। তার কারণগুলো হচ্ছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সহজে শুকায় না, যা ফাঙ্গাস ছড়ানোর আদর্শ পরিবেশ তৈরি করে। এছাড়া বৃষ্টির জলে ভেজার পর দীর্ঘক্ষণ সেই পোশাক বা জুতো মোজা পরে থাকাটা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এই ফাঙ্গাস ইনফেকশন তৈরি করার ক্ষেত্রে। এছাড়া ঘাম জমে থাকা, যেমন শরীরের ভাঁজযুক্ত অংশ, যেমন বগল, কুচকি বা পায়ের আঙুলের ফাঁকে ঘাম ও ময়লা জমে সংক্রমণ ছড়ায়। আর ব্যক্তিগত জিনিস কিন্তু একদমই শেয়ার করবেন না, যেমন তোয়ালে, রুমাল বা পোশাক, এই সমস্ত কিন্তু একজন থেকে আরেকজনের রোগ দ্রুত ছড়াতে সাহায্য করে। সুতরাং আমাদের যেটা করতে হবে, ত্বককে শুকনো রাখতে হবে, সুতির ঢিলে ঢালা পোশাক পরবেন, ভেজা পোশাক দ্রুত পাল্টে ফেলবেন, আর ঘরোয়া যে পদ্ধতি সেই অনুযায়ী বলা যায় নিম পাতা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ইনফেকশন কমাতে সাহায্য করে। জলে নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করুন। আর টক দই খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন, তার কারণ হচ্ছে এটি শরীরে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রেখে ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে। এই ছিল স্বাস্থ্য সম্পর্কে দু এক কথা।
0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই।

0: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে এক বার্তায় জানানো হয়েছে, ভারত সরকার কর্তৃক গৃহীত জনগণনা ভুক্তির এবং জনগণনা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শীঘ্রই শুরু হতে চলেছে। এর আগে এটি 15 দিনের বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে, যেখানে জনসাধারণ নিজেই অনলাইনে নিজেদের তথ্য পূরণ করতে পারবেন। আর এক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে স্বগণনা শুরু হবে 17 থেকে 31 জুলাই পর্যন্ত, সেটা চলবে। আর গৃহভিত্তিক তালিকা চলবে 1 থেকে 31 আগস্ট পর্যন্ত। আরও একটি তথ্য, সিপাহীজলা জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলাঘরে রথযাত্রা উৎসব আজ থেকে শুরু হবে। মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের পক্ষ থেকে জনগণের নিরাপত্তায় দুর্গা চৌমুনি থেকে প্রগতি রোডের পেছনের দিকে কাটাকালের বাঁধের উপর দিয়ে চলাচল না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে উল্লেখিত বাঁধের এলাকায় জল জমে এবং বৃষ্টিপাত সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই জায়গা দিয়ে চলাচল না করতে জনগণের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে।
1: এবারে সময় বলছে কাজের খবর জানিয়ে দেব। ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটালিয়নে 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 65 বছর, মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2টি কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেইল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফায়ার ব্রিগেড চৌমুনি, আগরতলা 799001 কার্যালয়ে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই শুনলেন একটি কাজের খবর। আরও একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দিই। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ও শূন্যপদ, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ 14টি, আদার্স 6টি, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য 2টি এবং 6টি পদ সংখ্যা পরিবর্তনশীল বটে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর সার্টিফিকেট কোর্স, কম্পিউটারে টাইপিং স্পিড 40 WPM, বয়সসীমা 10/8/2026 অনুযায়ী সাধারণের জন্য 18 থেকে 40 বছর, তপশিলি জাতি উপজাতিদের জন্য 18 থেকে 45 বছর। আবেদন ফি সাধারণের জন্য 500 টাকা, তপশিলি জাতি উপজাতিদের জন্য 250 টাকা। গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে 10 জুলাই থেকে, কিন্তু শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। শুনলেন কিছু কাজের খবর।
0: এবারে আজকের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানিয়ে দিই। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 27.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল

0: 34.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 98% এবং সর্বনিম্ন 79%। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল থেকে আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ 5.4 মিলিমিটার। এছাড়াও আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস।
1: তাহলে বন্ধুরা, আজকের সময় বলছি আমরা অভিজ্ঞাপন থেকে বিদায় নেব। আর আপনাদের যেতে যেতে বলা, বর্ষাকাল চলছে, বৃষ্টিও প্রচুর প্রচুর হচ্ছে। সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
0: আমি নিতাই।

এই যে হঠাৎ ঝুম বৃষ্টি, আবার কিছুক্ষণ পরেই রোদের তেজ, আবহাওয়াটাও যেন আজকাল ঠিক করতে পারছে না কখন কোন মোডে থাকবে। এমন একটা সকালে কেউ হয়তো এখন বারান্দায় বসে গরম চায়ে চুমুক দিচ্ছ, কেউ আবার কফির মগ হাতে দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছ। আর এই সুন্দর সকালের সঙ্গী হতেই আমরা চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ, শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, আর তোমাদের সঙ্গে আজকের যুববাণীর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আরজে রাতুল। তবে আজকের শুরুতেই শুনবো একটি শ্রুতি নাটক। লন্ডনের ওয়েস্টমিনস্টারের ওই চার দেওয়ালের ভেতর স্পিকারের কণ্ঠে উচ্চারিত হওয়া ওই দি বিল ইজ পাস্ট নিছক কোনো আইনি সিলমোহর ছিল না, ওটা ছিল 200 বছরের জমাট বাঁধা অন্ধকার চিরে বেরিয়ে আসা এক নতুন ভোরের প্রথম স্পন্দন। পরাধীনতার যে শৃঙ্খল সেদিন ছিন্ন হয়েছিল তা কোনো দয়া বা অনুকম্পার দান ছিল না। আজ আমরা এই স্বাধীন দেশের যে মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিচ্ছি তার প্রতিটি অণুতে মিশে আছে অগুণতি স্বাধীনতা সংগ্রামীর তপ্ত রক্ত আর আত্মবলিদান। আজ ভারতের স্বাধীনতা বিল পাশের এই ঐতিহাসিক দিনে সেই অকুতোভয় বীর সেনানীদের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে আমাদের শতকোটি প্রণাম। তাদের স্মরণ করে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে নিবেদিত আমাদের আজকের এই বিশেষ শ্রুতি নাটক 7:40 সূর্যোদয়। রচনা অনিকপতি রায়, নির্দেশনা শুভেন্দু বিকাশ বাগ, আবহ অনিকপতি, চরিত্রায়ণ সপ্তদ্বীপ, দেবরপিত, শেষাদ্রি, মানালি ও অনিকপতি। তো শুরু হচ্ছে শ্রুতি নাটক 7:40 সূর্যোদয়।

0: অসম্ভব, দিস ইজ অ্যাবসলিউট ম্যাডনেস রিচার্ড, এই বিল আমি কিছুতেই পাশ হতে দেব না। ব্রিটিশ সাম্রাজ্যের মুকুট আজ কয়েকটা ধুতি পরা অশিক্ষিত ভারতীয়ের পায়ের কাছে ছুঁড়ে ফেলবেন আপনারা?
1: গলা নামান আর্থার, এটা পার্লামেন্ট, এটা আপনার ড্রয়িং রুম নয়। আর মুকুট, কোন মুকুটের কথা বলছে? যে মুকুটে মরচে ধরে গেছে। বাস্তবটা দেখার চেষ্টা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছে, আমাদের রাজকোষ শূন্য, অর্থনীতি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে।
0: তাই বলে বিনা যুদ্ধে আত্মসমর্পণ, আমরা সারেন্ডার করব? ইন্ডিয়া ইজ আওয়ার্স, আমরা ওদের সভ্যতা শিখিয়েছি।
2: সভ্যতা? লর্ড আর্থার, দয়া করে ওই শব্দটা উচ্চারণ করবেন না। গত বছর 43-এর মন্বন্তরে বাংলার রাস্তায় যখন 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে কুকুরের মতো মরেছে, তখন আপনাদের ওই সভ্যতা কোথায় ছিল? চার্চিল সাহেব তো ভারতের জন্য এক ছটাক চালও বরাদ্দ করেননি।
0: এলিনর, আপনি একজন ব্রিটিশ
2: হয়ে, আমি একজন ব্রিটিশ হয়েই বলছি, উই আর ফিনিশড। আমাদের সেনাবাহিনী আজ আর আমাদের হুকুম শোনে না আর্থার। গত বছরের রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ ভুলে গেলেন? বোম্বের রাস্তায় আমাদের নৌবাহিনীর দিকে কামান দেগেছিল আমাদেরই তৈরি করা ভারতীয় নৌসেনারা। আপনারা কি অন্ধ?
3: ঠিকই বলেছেন ম্যাডাম এলিনর, শুধু নৌবিদ্রোহ নয়, চোখ খুলে লাল কেল্লার দিকে তাকান লড়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বিচার যখন শুরু হলো, তখন কি দেখেছিলেন? সারা ভারতবর্ষ এক হয়ে গড়তে উঠেছিল। ওই গর্জন আপনাদের সিংহাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। আপনারা আজ পালাচ্ছেন আর্থার, আপনারা আজ পালাচ্ছেন, কারণ না পালিয়ে আপনাদের কাছে কোনো উপায় নেই।
0: হাউ ডেয়ার ইউ, একজন সাধারণ ভারতীয় সাংবাদিক হয়ে আপনি ওয়েস্টমিনস্টারে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন? সত্যেন্দ্রবাবু, মনে রাখবেন, আমরা চলে গেলে আপনাদের ওই ভিখিরির দেশটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
4: ভেঙে পড়বে? আর সে বিষয়টা কি ঢুকিয়েছিল লর্ড আর্থার? 200 বছর ধরে ডিভাইড এন্ড রুল নীতিতে আপনারা আমাদের ভাই ভাই যে রক্তের নদী বইয়ে দিয়েছেন, তার হিসেব কে দেবে? আপনি চুপ করুন। আমার নাম কল্যাণী। বাংলার মাটিতে এক সময় রিভলভার হাতে আপনাদের পুলিশ কর্তাদের বুকে তাক করেছিলাম। আজ হাউস অফ কমন্সে দাঁড়িয়ে আমি আপনাদের চোখে চোখ রেখে বলছি, আপনাদের অহংকারের দিন শেষ। জালিয়ানওয়ালাবাগের ওই রক্তের দাগ আপনারা মুছতে পারেননি। ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং যে ফাঁসির দড়ি আপনারা ওদের গলায় পরিয়েছিলেন, আজ সেই দড়ি ব্রিটিশ সাম্রাজ্যের গলায় ফাঁস হয়ে চেপে বসেছে।
1: মিসেস কল্যাণী, আপনার খুব আমি বুঝি। লর্ড আর্থার হয়তো মানতে চাইছেন না, কিন্তু আমি জানি আমরা হেরে গেছি। আজ আমরা শুধু ক্ষমতা হস্তান্তর করছি না, আমরা নিজেদের প্রাণ বাঁচিয়ে ভারত ছাড়ছি। উই হ্যাভ লস্ট দ্য মরাল রাইট টু রুল।
3: স্যার রিচার্ড, আপনারা ক্ষমতার হস্তান্তর করছেন এক খণ্ডিত ভারতের হাতে। দেশভাগের যে রক্তাক্ত দলিল আপনারা আজ পাশ করতে চলেছেন, ইতিহাস তার জন্য আপনাকে কোনো দিন ক্ষমা করবে না। লক্ষ লক্ষ মানুষ আজ ভিটে মাটি হারাচ্ছে। এই স্বাধীনতার দাম, এই স্বাধীনতার দাম আমরা রক্ত দিয়ে চোখাচ্ছি।
2: আমি জানি সত্যেন্দ্রবাবু, কিন্তু এই অন্ধকারের পর একটা সকাল তো আসবে। আজ অন্তত এই পরাধীনতার শৃঙ্খল চিরকালের মতো ছিন্ন হোক।
1: ডিভিশন বেল বাজছে, বিলের তৃতীয় ও চূড়ান্ত পাঠ এখন শুরু হবে। চলুন আর্থার, ভোটাভুটি শুরু হতে চলেছে। ইতিহাসে নিজেদের পরাজয়ের দলিল সই করে আসি।
5: আমি নোতে ভোট দেব রিচার্ড। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের বিরোধিতা করব।
1: আপনার একটা নো ভোট আজ ইতিহাসের চাকাকে ঘোরাতে পারবে না। গুড লাক সত্যেন্দ্র, গুড লাক।

0: ইন্ডিয়া, চলো নিলিনার।
1: সত্যেন, সত্যেন ওরা ভেতরে গেল। আমার আমার শ্বাস আটকে আসছে। এত এত বছরের লড়াই, এত রক্ত।
2: শান্ত হও, শান্ত হও কল্যাণী, শান্ত হও। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। মাস্টারদার মুখটা মনে করো, মাস্টারদার মুখটা মনে করো, ওদের আমার সেই হাসিটা মনে করো। শান্ত হও, শান্ত হও। ওরা ওরা যে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সেই হাসি?

0: Order, order. The question is that the Indian Independence Bill be now read a third time. As many as are of that opinion, say aye.
1: Aye.
0: As many as are of the contrary opinion, say no.
2: No.
0: I think the ayes have it. The ayes have it. The bill is passed.
3: Shuddin, Shuddin, amra shadhin, Bharat shadhin. Shikol chhere geche Shuddin.
4: Haan, Kalyani, haan. প্রায় 200 বছরের অন্ধকার আজ কেটে গেল। আজ ভারতবর্ষ স্বাধীন। ওই দেখো, ওই দেখো, বাংলার আকাশ থেকে পাঞ্জাবের মাটি পর্যন্ত আজ আজ রক্তিম সূর্য উঠেছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন কল্যাণী, আমরা স্বাধীন। বন্দে

সত্যি সত্যি শুনতে শুনতে যেন গায়ে কাঁটা দিয়ে উঠল, তাই না? স্বাধীনতা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের ত্যাগ, সাহস আর আত্মবলিদান। সেই সব বীর শহীদদের প্রতি আবারও জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা।

বন্ধুরা, অতীত আমাদের গর্ব করতে শেখায়, আর ভবিষ্যৎ আমাদের নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করে। তাই এবার আসি আজকের প্রথম বিষয়, বিশ্ব যুব দক্ষতা দিবস। প্রতি বছর 15ই জুলাই বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য হল যুব সমাজকে নতুন নতুন দক্ষতা শেখার জন্য উৎসাহিত করা। কারণ শুধু পড়াশোনাই নয়, জীবনে এগিয়ে যেতে এবং নিজের স্বপ্ন পূরণ করতে দক্ষতারও অনেক বড় ভূমিকা রয়েছে। তুমি যে ক্ষেত্রে এগোতে চাও, পড়াশোনা, চাকরি, ব্যবসা, খেলাধুলা, শিল্প সংস্কৃতি বা কন্টেন্ট ক্রিয়েশন, প্রতিটি ক্ষেত্রেই নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা বাড়ানো খুবই জরুরি। তাই আজকের দিনে আমরা সবাই এই প্রতিজ্ঞা করতেই পারি, প্রতিদিন একটু হলেও নতুন কিছু শিখব আমরা এবং নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলব। তো আরও একটি সুন্দর গান এবার আমার যুব বন্ধুদের জন্য।

আর মাত্র একদিন, আগামীকাল রথযাত্রা। ছোটবেলা থেকেই এই উৎসবের জন্য অনেকেই অপেক্ষা করে থাকি। মেলা, নানা রকম খাবার, আর সবচেয়ে বড় কথা, জগন্নাথ দেবের রথ টানার সেই আনন্দ। আচ্ছা, একটা প্রশ্ন করি, তোমরাও কি ছোটবেলায় কয়েকজন বন্ধুরা মিলে রথ বানাতে? এই রঙিন কাগজ দিয়ে ছোট্ট রথ সাজানো, তারপর তার মধ্যে দড়ি বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো। অনেকেই আবার বাড়ি বাড়ি গিয়ে বলতাম, রথের জন্য কিছু দিন। কেউ 2 টাকা দিত, কেউ 5 টাকা, কেউ আবার মিষ্টি বা নাড়ুও হাতে তুলে দিত। তবে তখন টাকার পরিমাণটা বড় ছিল না, আনন্দটাই ছিল সবচেয়ে বড়। সময় বদলেছে, কিন্তু সেই ছোটবেলার রথযাত্রা

যাত্রার স্মৃতিগুলো এখনো অনেকের মনেই রয়ে গেছে। তবে তোমরা কি জানো আমরা রথযাত্রা কেন পালন করি? শুধু কি রথ টানা আর মেলায় ঘোরা, নাকি এর পেছনেও রয়েছে আরো সুন্দর কোনো ইতিহাস? রথযাত্রা হলো ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার বার্ষিক যাত্রা। এই দিনে তারা সুসজ্জিত রথে চড়ে মূল মন্দির থেকে গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেই স্মৃতিতেই প্রতি বছর রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবের ইতিহাসও অনেকটাই পুরনো। শত শত বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উড়িষ্যার পুরীতে মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা পালিত হয়ে আসছে। আজ সেই ঐতিহ্য দেশের নানা প্রান্তে এবং আমাদের ত্রিপুরাতেও সমান উৎসাহে উদযাপিত হচ্ছে।

এ ছিল রথযাত্রার আবহে একটি সুন্দর গান। বন্ধুরা, উৎসব মানেই শুধু আনন্দ নয়, একে অপরের সঙ্গে

সুন্দর কিছু মুহূর্তও ভাগ করে নেওয়া। ব্যস্ত জীবনে এমন দিনগুলোই আমাদের পরিবার, বন্ধু আর প্রিয় মানুষদের আরও কাছে নিয়ে আসে। আগামীকাল যদি রথ দেখতে বের হও, তাহলে অবশ্যই নিরাপদে থাকবে, ছোটদের হাত শক্ত করে ধরে রাখবে, ভিড়ের মধ্যে একটু সতর্ক থাকবে, আর সুযোগ পেলে মেলা ঘুরে ছোটবেলার সেই আনন্দটাও আবার একবার খুঁজে দেখো। আশা করি আগামীকালের রথযাত্রা তোমার আর তোমার পরিবারের জীবনে নিয়ে আসবে অনেক আনন্দ, শান্তি আর সুন্দর স্মৃতি। সবাইকে আবারও আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান, যুব বাণী।

101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততী রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলার উদ্বোধন করবেন। মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে উল্টো রথ পর্যন্ত এই মেলা চলবে। রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলার শ্রী শ্রী জগন্নাথজিউ মন্দিরে প্রস্তুতি চলছে। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ নতুন সাজে সেজে উঠেছে। রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দির ও হরেকৃষ্ণ মন্দিরেও প্রস্তুতি চলছে। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড এলাকায় মধ্যপাড়া চলমান সংঘ এলাকায় নির্মীয়মান পুকুর প্রকল্পের কাজ গতকাল সরজমিনে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। ত্রিপুরা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখার লকার সুবিধা চালু করা হয়েছে। আধুনিক ব্যাংকিং পরিষেবাকে আরও শক্তিশালী ও গ্রাহক বান্ধব করে তুলতে এই উদ্যোগ বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে গতকাল গোমতি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। ট্রাফিক পুলিশ ইউনিটের উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রে গতকাল গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরের উদ্বোধন করে পুলিশ মহানির্দেশক অনুরাগ বলেন, রাজ্যে যান দুর্ঘটনা কমেছে। কেন্দ্রীয় সরকারের পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিভাগের কর্মসূচি রাষ্ট্রীয় লাইভ স্টক মিশন এর আর্থিক সহায়তায় 9 কোটি জেলাতেও গবাদি প্রাণীদের জন্য উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস চাষ শুরু করা হচ্ছে। সরকারি প্রকল্পে গোখাদ্য উৎপাদনের জন্য জেলার কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে উপ অধিকর্তা ডাক্তার তপন রায় জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়া সার্কিট হাউসে গতকাল এই অভিযানের সূচনা করেন তিনি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরে গোমতী জেলা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ শেষ হচ্ছে। গতকাল ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেছেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাথির। ফুটবল বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। আগামী রবিবার ফাইনালে স্পেন খেলবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে জয়ী দলের সঙ্গে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা

চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 5.4 মিলিমিটার। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহার্টজে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন আর রয়েছেন এই মুহূর্তে। বলছি তোমায় অনুষ্ঠানে, বলছি তোমায় অনুষ্ঠানে কোনো একটি বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। হ্যাঁ, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, যুব দক্ষতা। প্রতি বছর 15 জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব যুব দক্ষতা দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2014 সালে এই দিনটিকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে, যার মূল উদ্দেশ্য হল তরুণ তরুণীদের মধ্যে কারিগরি, বৃত্তিমূলক, ডিজিটাল ও জীবনমুখী দক্ষতায় গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য প্রস্তুত করা। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি, প্রযুক্তির অগ্রগতি এবং কর্মক্ষেত্রে নতুন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রয়োজন বাস্তবিক দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার। হ্যাঁ, আমরা বুদ্ধি খাটিয়ে অনেক সময় অনেক কাজ সহজেই করে নিতে পারি, কিন্তু এই বুদ্ধির পাশাপাশি দক্ষতার প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ নেওয়া কতটা প্রয়োজন রয়েছে। আমরা যে যে কাজগুলোতে পারদর্শী তার আরও নিপুণ হবার জন্যে দক্ষতার প্রশিক্ষণ কতটা জরুরি, এই নিয়েই আজ কথা বলুন। 2326253 এই নাম্বারেই।

আলো জ্বলছে টেলিফোন লাইনে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে ডায়াল করছেন তারা অবশ্যই 0381-232-6253 এবং 9485-00-7172 এই নাম্বারে ডায়াল করবেন। আর অবশ্যই আজ কথা বলুন উন্নত এই বিশ্বে উন্নতির শিখরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের কাজে উন্নত প্রশিক্ষণ নেওয়া কতটা দরকার রয়েছে, অর্থাৎ দক্ষতার প্রশিক্ষণ আজকের জন্যে কতটা প্রয়োজন। আজ যুব দক্ষতা দিবস উপলক্ষে এই নিয়েই চলুন আমরা কথা বলি। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, হ্যালো, না আমার

শ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হয়নি। আর আপনারা যারা ডায়াল করবেন অবশ্যই এই মুহূর্তে কথা বলবেন বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে দক্ষতার প্রশিক্ষণ কতটা জরুরি রয়েছে বলে আপনি মনে করেন।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছিলাম, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বলুন।
1: বলছি দেখুন, শুভ দুঃখতা দিবস যেটা আজকে পালিত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যুবকদের দক্ষতা নির্মাণের জন্য। এটা কিন্তু স্কুল থেকে শুরু হওয়া উচিত। আমি আমি আপনাকে বলছি বিষয়টা, আমার ব্যক্তিগত মতামতটা বলছি। আজকে ধরুন উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু সেখানে যদি তাদের দক্ষতা নির্ণয়ের জন্য যদি আলাদা মাপকাঠি থাকতো, তাহলে অনেক প্রতিভা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা করছি, সরকার করছে না সেটা বলবো না, অনেকভাবে মেক ইন্ডিয়া বিভিন্ন প্রজেক্ট সরকার যুবাদের জন্য রেখেছে, এটা বলার অবকাশ নেই। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে কার ভিতরে কি প্রতিভা আছে, কি দক্ষতা আছে, সেটা নির্ণয় করতে গেলে সেই সুযোগটুকু দিতে হবে। আমি আপনি দেখুন বিদেশে বিভিন্ন ভাবে কিন্তু তারা একদম ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের সেরকম ভাবে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত করা হয়, প্রশিক্ষণ করে তোলা হয়।
0: ঠিক,
1: তার একটাই কারণ কি, ওর ভিতরে কি প্রতিভা আছে, সে কোন বিষয়ে বেশি দক্ষ সেটা জানার জন্য কিন্তু একটা পদ্ধতি সেখানে আছে।
0: ঠিক,
1: আমাদের আমাদের রাজ্যের কথা বলবো না, আমাদের দেশে কিন্তু যুব শক্তি কিন্তু ভরপুর, প্রায় 50% মতো ভাবা যায়। ভারতবর্ষের যুব শক্তির কিন্তু অভাব নেই, কাজ হচ্ছে, আজকে কাজ হচ্ছে বলেই আমাদের যুব শক্তিটাকে কিন্তু মেধাটাকে কিন্তু বিদেশি বিভিন্ন কোম্পানিগুলি কিন্তু অন্য হয়ে পড়ে রয়েছে আমাদের যুব শক্তির পেছনে।
0: ঠিক,
1: আজকে দেখুন মেধাগুলিকে ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে। আমি সেদিন দেখলাম পেপারে পশ্চিমবঙ্গের একটা ছাত্র মানে কয়েক কোটি টাকার বিনিময়ে, কয়েক হাজার, আমি অবাক হয়ে গেছি দেখে, আমাদের ভারতবর্ষের টাকায় ওকে কিনে নিয়ে চলে গেল সে সেখানকার একটা মানে বলবো টেকনিশিয়ান একটা দপ্তরের একটা হেড পজিশনে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে আছে অনেক যুবক আছে যাদের ভিতরে ভীষণ উদ্ভাবনী শক্তি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমার একটাই অনুরোধ থাকবে, আমাদের সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, রাজ্য স্তরে স্কুলগুলিতে বিশেষ করে উচ্চ মাধ্যমিকে, অন্তত পক্ষে মাধ্যমিকের পরে যারা বিভিন্ন শাখায় ভর্তি হয়, কলেজে ভর্তি হয়, তার আগে অনুরোধ করবো এদের মেধাভিত্তিক আলোচনা এবং এদের কিভাবে এদের প্রতিভাটাকে কাজে লাগানো যায়, সেই দক্ষতা যদি কোনো পদ্ধতি থাকে তাহলে সেটা মনে হয় ছাত্র সমাজের লুকিয়ে নেবে এবং সেটাই মনে বেশি কার্যকরী হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে।
0: ঠিক, সঙ্গে থাকুন, একদম সঠিক বললেন। আর এই ছাত্র অবস্থা থেকে বিশেষ করে যে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই যে একেবারে দক্ষ একজন নাগরিক হিসেবে তুলে ধরার জন্যে যে একেবারে প্রশিক্ষণ চলে না তা কিন্তু নয়, কিন্তু হয়, আর তার জন্যেই রয়েছে NSS, NCC, স্কাউট অ্যান্ড গাইড, এইগুলোর মাধ্যমে একজন দক্ষ নাগরিক এবং সুনিপুণ নাগরিক গড়ে তোলার কিন্তু প্রয়াস আমরা দেখে থাকি। আর সেগুলোকে আরও গতিশীল করার আহ্বান রাখলেন বিশ্বজিৎ বাবু। তবে আজকের যুব সমাজ একদিকে যেমন নিজেদের স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে সংগ্রাম করছে, অন্যদিকে ডিজিটাল যুগের নানা বিভ্রান্তি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার তাদের মনোযোগ ও

0: উৎপাদনশীলতাকে অনেক ক্ষেত্রেই ব্যাহত করছে। অনেক তরুণের মধ্যেই সাধারণ প্রতিভা ও দক্ষতা থাকলেও উপযুক্ত প্রশিক্ষণ, সঠিক দিশা নির্দেশনা, পর্যাপ্ত সুযোগ এবং দক্ষতার কার্যকর প্রয়োগের অভাবে সেই সম্ভাবনা ধীরে ধীরে হারিয়ে যায়, এটাও কিন্তু অনেকে মনে করছেন। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: যুব দক্ষতা, দেখুন, এই যুবকরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ,
0: ঠিক,
1: কারণ তাদের দক্ষতা পরিচয় দিতে হবে। আমাদের মানে নেতাজি সুভাষচন্দ্র বলেছেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো। নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল দীনেশ, এদের মতো দেশপ্রেমী হতে হবে, তবেই কিন্তু আমাদের দেশের শান্তি রক্ষা ফিরে পাবে। তো ধরুন এখনকার দিনে আমরা দেখছি প্রত্যেকটা যুব সমাজ কিন্তু দেশের জন্য এগিয়ে যাচ্ছে, তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে এবং

0: পছন্দ বলেছেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা নিয়ে দেবো। নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, এদের মতো দেশপ্রেমী হতে হবে, তবেই কিন্তু আমাদের দেশে শান্তি রক্ষা ফিরে পাবে। তো ধরুন এখনকার দিনে আমরা দেখছি প্রত্যেকটা যুব সমাজ কিন্তু দেশের জন্য এগিয়ে যাচ্ছে, তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে, এবং সেই পরিচয়ে আমাদের ভারত এগিয়ে যাবে। এবং এইভাবে যদি প্রত্যেকটা যুবক এগিয়ে যায়, তাহলে কিন্তু দেশের ভবিষ্যতে উন্নতি হবে এবং তাদের দক্ষতা আরও বেশি, মানে দক্ষতায় পরিণত হবে তারা। তো আমাদের এখানে দেখছি অনেক যুবকরা তারা কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়ে যাচ্ছে, তাদের যে একটা উৎসাহ। আর আমাদের দেশের সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশ রক্ষক। হ্যাঁ, এইভাবে যদি দেশের যুবকরা এগিয়ে যায়, তাহলে কিন্তু আমরা শান্তিতে বসবাস করব এবং আমাদের ভারত আরও এগিয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন,
1: সঙ্গে থাকুন।

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস, আর এই দিবসের দিনটিতেই আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি নানাহ কাজে পারদর্শী করে তোলার জন্য যুবকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আজকের এই দিনে দাঁড়িয়ে। বিশ্ব যুব দক্ষতা দিবস, এই দিবসের অন্যতম লক্ষ্য হল তরুণদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের প্রতি আগ্রহী করে তোলা। শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়াই নয়, এই প্রশিক্ষণ গ্রহণের জন্যে তাদের আগ্রহী করে তোলার ও প্রয়াস নেওয়া হয় আজকের দিনটিতে। আধুনিক বিশ্বে দক্ষ কর্মীরা এগিয়ে চলছেন আর দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। তথ্য প্রযুক্তির কথাই যদি ধরি, তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা অ্যানালিটিক্স, সাইবার নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা, কৃষি, পর্যটন, সৃজনশীল শিল্প, ই কমার্স সহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। আর তাই সময়যোগী প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণেরা শুধু নিজেদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, বরং অন্যদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হয়। হ্যাঁ, আর তার জন্যেই আমাদের আজকের দিনে বিশেষ করে ভাবতে হবে। বিশ্ব যুব দক্ষতা দিবসের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা তৈরিতে দক্ষতা এবং দক্ষতার ভূমিকাও তুলে ধরে। একজন দক্ষ যুবক বা যুবতী নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে

ক্ষুদ্র উদ্যোগ, স্টার্ট আপ, অনলাইন ব্যবসা কিংবা উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আমরা সকলেই জানি একই সঙ্গে তারা সমাজে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাই দক্ষতা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার অন্যতম ভিত্তি অনেকেই মনে করেন।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার নিজান।
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: প্রথমে তো আপনাকে নমস্কার, আর এই মুহূর্তে যারা শুনছেন সমুদ্র জয়ন্ত সবাইকে নমস্কার। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন, আজ বিশ্ব যুব দক্ষতা দিবস,
0: ঠিক
1: তার উপর ভিত্তি করে হয়তোবা আমরা কথা বলবো। সেটাই আসলে দেখুন, এখানে বর্তমানে আর আগের অনেক তফাৎ। কিন্তু শিক্ষা তো আমাদের অবশ্যই প্রয়োজন সবার, কারণ অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান এগুলো আমাদের প্রয়োজন হয়, না হলে আমরা কিভাবে চলবো, ঠিক না? কিন্তু তার সঙ্গে বিশেষ করে এখন বর্তমানে যে সমস্ত আসলে গোটা পৃথিবী চলছে ডিজিটাল এর মাধ্যমে, এখানে টেকনোলজি রয়েছে, থিওলজি অনেক কিছু প্র্যাকটিক্যাল, বিশেষ করে এখানে যে প্র্যাকটিক্যাল বা কারিগরি যে ব্যাপারটা রয়েছে সেগুলো কিন্তু আমাদের, যে আমরা যারা যুবক আছি আমরা কিন্তু আমাদের শিখতে হবে প্রথমে, এবং আমরা পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আমরা শিখাতে হবে। কারণ দেখুন, আজকে যাদের বয়স হয়তো বা 50 পেরিয়ে গেছে, 60, ওনারা কিন্তু সেই ব্যাপারটা খুব একটা পারবেন না, কারণ আমাদের করতে হবে। আজকে যদি আমরা যুবক হিসেবে যদি সেইগুলো করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতেই বৃদ্ধ হলেও আমরা সেইগুলো করতে পারবো। কোনো বিষয়ে কিছু শিখতে হলে চট করে শেখা যায় না, কিন্তু একটু সময় লেগে যায়। তাহলে সেটাই আর কি, প্রত্যেক ব্যাপারে যদি যুবকরা যদি উৎসাহিত হয়ে ওনারা যদি ঠিকঠাকভাবে কাজে লাগেন বা এসে যান, তাহলে কিন্তু এতে আমাদের সমস্ত কিছু শক্তিশালী হয়ে উঠে, দেশ বলুন পৃথিবী বলুন। তাই আজকের দিনে সেটাই আহ্বান জানাচ্ছি, প্রত্যেক কর্মী যাতে যুবকরা এগিয়ে আসেন, সেটি এটুকু বললাম। আপনাকে নমস্কার, ধন্যবাদ,
0: সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন, আর অবশ্যই আমার এই প্রেমজিৎ বাবু বন্ধুর মতন আপনারাও তুলে ধরতে পারেন দক্ষতার প্রশিক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রয়োজনীয়তা রয়েছে। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, না না, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হয়নি।

0: কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: হ্যাঁ দাদা ভাই, আমি বীরভূম থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলুন।
1: হ্যাঁ, অমিতাভ ঘোষ, দুবরাজপুর।
0: হ্যাঁ হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
1: হ্যাঁ, কিন্তু একটা অসুবিধা আজকে খুব হচ্ছে জানেন, মানে অ্যাপটা আমি কিছুতেই আর খুলতে পারলাম না। আপনাদের অ্যাপের আমি নিয়মিত শুনি, কিন্তু আজ আর অ্যাপ কিছুতেই খুলতে পারলাম না আমি।
0: আচ্ছা, যাই হোক, অ্যাপটা খুলে আমাদের অনুষ্ঠান শুনুন, আর অনুষ্ঠান শুনে আজকের কি বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা অবশ্যই অনুধাবন করে তারপর ফোন করুন। কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো হ্যালো, কে বলছেন?
2: হ্যাঁ, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: আমি ধর্মনগর থেকে অবিনাশ থাকি।
0: হ্যাঁ অবিনাশ বাবু বলুন।
2: আজকে যে বিষয়টা এখানে খুবই সুন্দর, তো প্রথমেই আমি আজকে আমাদের প্রেমজিৎ বাবুকে ওনাকে ওনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা দিতে চাই এই আগরতলার মাধ্যমে। হ্যাঁ, আর দেখুন, দক্ষতা আমাদের অতি প্রয়োজন একটা বিষয়, কারণ দেখুন যে সুষ্ঠু সমাজ গড়তে হয় তাহলে অবশ্যই আমাদের দক্ষতা প্রয়োজন। কারণ দেখুন, হয়তো দেখবেন যে আমরা অনেক পড়াশুনো করে অনেক ডিগ্রি মানে পেতে পারি, পিএইচডি করে নিতে পারি বা মাস্টার ডিগ্রি করে নিতে পারি, কিন্তু দক্ষতাটা আমাদের অতি প্রয়োজন। কারণ দেখুন, শুধু ডিগ্রি হলেই যে উনি সফল ব্যক্তি সেটা কিন্তু হয় না। অনেকে দেখবেন যে খুবই ভালো মানে পড়াশোনা রয়েছেন, কিন্তু ওনার দক্ষতা না থাকার কারণে কিন্তু ওনারা হয়তো সেভাবে কর্মসূত্রে কিন্তু ওনারা এগিয়ে যেতে পারেন না। আর অনেক ব্যক্তি রয়েছেন যাদের ডিগ্রি নেই, কিন্তু ওনার দক্ষতার কারণে কিন্তু অনেক সফল। সেই জন্য কিন্তু দক্ষতা আমাদের একদম অতি প্রয়োজন একটা বিষয়। সেই জন্য কিন্তু আমাদের, আর সেই জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু বলে গেছে, যুবকদের প্রতি কিন্তু আহ্বান জানিয়ে গিয়েছেন যে, কারণ যুবকাই আমাদের সমাজে সুষ্ঠ সমাজ গড়ার একটা মেরুদণ্ড।
0: একদম ঠিক বললেন, সত্যিকারের অর্থে আমাদের আজকের দিনে যে প্রয়োজনীয়তা রয়েছে দক্ষতা প্রশিক্ষণের, সেটাই তুলে ধরলেন আমাদের এই শ্রোতা বন্ধু।

0: কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ সুশীল বাবু, বলুন।
1: তো আজকে যে প্রসঙ্গটা, ভালো প্রসঙ্গ এনেছেন। আজকে তো 15ই জুলাই, প্রতি বছরের না এবারও কিন্তু দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই কিন্তু সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে।
0: ঠিক,
1: যুবক আসলে যুবকদের কর্মসংস্থান দক্ষতাকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে কিন্তু 2014 সাল থেকে জাতিসংঘ কর্তৃক এই দিনটি ঘোষিত হয়েছে, এবং 15ই জুলাই আজকের দিন থেকে, আজকের যে দিন, এই দিনে 2015 থেকে পালিত হয়ে যাচ্ছে এই দিনটি। এই দিনটিকে যথাযথ মূল্যায়নের উদ্দেশ্যে একটি করে অন্তর্জাত থিমও থাকে প্রতি বছরই, প্রত্যেক বছর এক এক রকম থিম থাকে। এবছরের থিমটা হচ্ছে একটি ভাগ করা ভবিষ্যতের জন্য দক্ষতা। যে ভাগ করাটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি বা অর্থনৈতিক উন্নয়নের ফলে বিশ্বব্যাপী তরুণদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন না হলে পিছিয়ে পড়বে যুবশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, কারিগরিতে দক্ষতা বাড়িয়ে তোলাই কিন্তু এই দিনটির মূল ভাবনা। পুরানো দিনের মতো আর চললে আমাদের চলবে না। পুরানো দিনে দেখা গেছে যে আমরা মাটি কাটতে হলে কোদাল দিয়ে কৃষিকাজ করতো কিংবা লাঙ্গল দিয়ে করতো, কিন্তু বর্তমানে যে সমস্ত প্রযুক্তি বেরিয়ে গেছে বিজ্ঞানের সফলতার জন্য, এখন যন্ত্রাংশ বেরিয়ে গেছে, কিভাবে ফসলটাকে উৎপাদনের পরে

0: তার তাকে তুলে আনতে হবে, সেই জন্য অনেক যন্ত্র বেরিয়ে গেছে।
1: ঠিক,
0: যারা যাদের জায়গা জমি সম্পত্তি আছে তারা কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে দিনের পর এগিয়ে চলছে। তাই কিন্তু প্রযুক্তির যে বাড়ানোর জন্য কিন্তু আজকের দিনটির উদ্ভাবন, যাতে আমাদের দেশে তো বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু প্রযুক্তিও বেড়ে যাচ্ছে, তাই সরকারি ভাবে কিংবা বেসরকারি ভাবে উদ্যোগও গড়ে চলছে, কিন্তু উৎপাদনকে যাতে আরো বাড়ানো যায়। এই দিনটি পালনের উদ্দেশ্য মেইনলি হচ্ছে যাতে যুবকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে কিভাবে বাড়ানো যাবে তাকে প্রশিক্ষণ দিতে হবে, আগ্রহ জাগিয়ে তুলতে হবে, তার তাকে কিভাবে আগ্রহ জাগিয়ে তোলার জন্য তাকে কিছু কিছু ক্ষেত্রে পুরস্কৃতও করতে হবে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে মূলধন সরবরাহ করা, যেমন ব্যাংক ট্যাঙ্ক আছে যেগুলি আছে সেদিকে কিছু মূলধন সরবরাহ করতে হবে বেকারদের, তাহলে কিন্তু সে দাঁড়াতে সুবিধা হবে। শুধু চাকরি দিয়ে কিন্তু বেকারত্ব গুছানো যাবে না, তাই প্রচারের মাধ্যমে বেকারদের যে ভাবনাটাকে পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় তাকে ভাবে মানসিকভাবেও তাকে জাগিয়ে তুলতে হবে। এই কাজে শুধু আজকের দিনেই কেন, সারা বছর যুবকদের প্রেরণা জুগিয়ে তুলতে হবে, তাহলে কিন্তু দেশ এবং ব্যক্তিও উজ্জীবিত হবে, তাহলে সার্থক এবং সফলতা লাভ করবে আজকের যে যুব দিবসের ভাবনা এবং প্রতিপালনের উদ্দেশ্যটা।
1: বাহ, খুব সুন্দরভাবে বললেন, একদম আমাদের আজকের দিনটি যে প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত সেটাই তুলে ধরলেন সুশীলবাবু। আর আপনিও কিছু বলতে চান কিনা আজকের দিনটিতে দক্ষতার প্রশিক্ষণ, আজকের দিনে দাঁড়িয়ে যুবকদের এই প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত হওয়া কতটা জরুরি রয়েছে বলে আপনি মনে করেন? সত্যি যে কথা সুশীলবাবু বলছেন যে কর্মসংস্থানের একটা সীমাবদ্ধতা বর্তমান সময়ে রয়েছে, বিশেষ করে চাকুরি ক্ষেত্রে, সরকারি চাকুরি ক্ষেত্রেই হোক, প্রাইভেট চাকরির ক্ষেত্রেই হোক, প্রতিষ্ঠিত চাকুরি হওয়া, চাকুরি স্থানে যাওয়া, সেটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং সমাজ যত এগুবে তত এটা কঠিন থেকে কঠিনতর হবে, এটা আমরা বলতেই পারি। আর তার জন্যে আমরা কিন্তু বিভিন্ন পেশায় যুক্ত হতে পারি, আর আমরা যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে সেই যার যার মতন নিজের দক্ষতা রয়েছে যে কাজগুলোতে, যে কাজগুলো আমরা সহজেই করতে পারি, সেটা একটু উল্লেখযোগ্য এবং উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে সেই কাজে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি সমাজের সেই সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো ছেড়ে ফেলে দিয়ে, তাহলে কিন্তু সমাজে আমরা প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারি, আমাদের নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করে নিতে পারি, যদি আমরা দ্বিধাদ্বন্দ্বগুলো দূরে ঠেলে দিয়ে এগিয়ে চলতে পারি।

কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে পড়তে রাজি সব কাজে দিতাজ। কাজে কিসের লাজ, হো

0: টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
1: আকাশবাণী বলছি না?
0: হ্যাঁ হ্যালো, বলুন, কে বলছেন?
1: আকাশবাণী যুব দক্ষতা বিষয়ে আলোচনা হচ্ছে।
0: হুম, আপনি কে বলছেন?
1: আমি প্রমোদ সরকার বলছি।
0: হ্যাঁ প্রমোদ বাবু, বলুন।
1: আমরা আজকের যে প্রতিপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই প্রতিপাদ্য বিষয় নিয়ে পরবর্তী আগামী বক্তারাও আলোচনা করবে, আর যারা আলোচনা করে গেছেন খুব সুন্দরই আলোচনা করেছেন।
0: ঠিক,
1: কিন্তু তার মাঝে আমরা যারা যুবক, আমরা যে কোনো শিক্ষা গ্রহণ করি, শিক্ষাটা তো আমি নিজে দক্ষ হওয়ার জন্য গ্রহণ করা।
0: ঠিক,
1: কিন্তু আমরা করি কি, যেমন আমি গান শিখার খালি নিয়ে দেখেছি যে যেখানে

0: আমার 5টা 10টা রাগ শিখা প্রয়োজন। আমি একসঙ্গে আমি করলাম কি, গানও শিখলাম, পড়াশোনা করলাম, যা করলাম, আমি একসঙ্গে 5টা দক্ষতা অর্জন করতে চেষ্টা করলাম, দেখা গেল কি আমি সবগুলিতেই দক্ষ হলাম। যেমন আমার 12 মাসে 12টা রাগ শিখা প্রয়োজন, কিন্তু আমি শিখলাম শুধু 2টি রাগ। তার এরকমই দেখা যাচ্ছে যারা বিএ পাস করলেন, এমএ পাস করলেন, অনার্স পাস করলেন, প্রত্যেকটা ডিগ্রির পিছনেই তো দক্ষতাই আমাদের মানে মেইন বিষয় থাকে।
1: আসলে
0: শিক্ষা যে কথা বলা, যে আপনি যে এখানে বসেছেন আমাদেরকে পরিচালনা করছেন নেতাই বাবু, আপনিও তো যেই শিক্ষাটা শিখেছেন আবৃত্তি, সেই আবৃত্তিতে আপনাকে আমি চিনতাম। তো সে দেখা গেল যে আপনি আপনার যে পেশাটা সেটাকে যে প্রনাউন্সিয়েশন, বাক্য, শব্দ উচ্চারণ, শব্দ নিয়ে খেলা, সেটা সঠিকভাবে করেছেন বলে আজকে সেই জায়গায় এসছে।
1: ঠিক,
0: আমাদের যারা যুবক, আমরা যারা দক্ষতা অর্জন করতে চাই, যারা দক্ষ হতে চাই, আমরা একসঙ্গে বিষয় নেই 5টা বিষয় আমরা ডিগ্রি নিয়ে নিই, কিন্তু আসলে আমাদের যে যে কোনো একটা বিষয়ে বা যে বিষয়টা নিয়ে আমি কাজ করব, সেই মনোবৃত্তিটা নিয়ে যদি আমরা বিষয়টাকে অন্তত পরিপূর্ণভাবে দক্ষ হই, শুধু কেবল ডিগ্রিদারি দক্ষ না হই, তাহলে আমাদের দেশের উন্নতি হবে এবং যুবকরা এগিয়ে চলবো। এখন দেখেছি কি আমাদের যে অভিভাবক আছে তাদের মধ্যেও একটু তাড়াহুড়ো চলে এসছে। আমি গান শিখাই, টিউশন করি, তো অনেকে বলে স্যার আপনি আমার মেয়েটা এখন সারা গ্রামে ঠিকভাবে পারছে না, গলায় সুর লাগছে না, কিন্তু আপনি একটু রেডিওতে বলে দেন, আপনি একটা প্রোগ্রামে ফাংশন করান, বা আমার মেয়েটা ওখানে ফাংশন করবে, একটা গান তুলে দেন। এই যে তাড়াহুড়োটা আমাদের, সেই তাড়াহুড়োটা এখন আমাদের যে অভিভাবকদের মধ্যেও চলে এসছে, চলে আসার ফলে হচ্ছে কি আমাদের যে যুব সমাজ, যারা একটা বিষয় দক্ষ হতে গিয়ে তারা সেটাকে বিষয় বলেই মনে করতো না, হাসতো, খেলতো এবং তাদের শিক্ষাটা তাদের মননে মগজে নিত, কিন্তু এখন এখন তারা সেই সময়টা পাচ্ছে না, এমনকি একটু খাবার সময়ও পর্যন্ত পাচ্ছে না। কারণ আমার শিখতে হবে কম্পিউটার, আমার শিখতে হবে গান, আমার শিখতে হবে নাচ, আমার শিখতে হবে সেলাই, হ্যাঁ আমার টিচারের পরে টিচার। তাহলে আমরা দক্ষতা আজ কোন জায়গায় পৌঁছেছি? আমি তো অনেকটা ভাবি, অনেকটা সন্দিহান হই। হ্যাঁ, তে আমি আমার সমস্ত বন্ধুদের কাছে এবং সমস্ত যুবকদের কাছে আমি সেটাই বলবো, তোমরা তোমাদের জন্যে প্লাস দেশের জন্যে দক্ষ হয়ে উঠো। শুধু কেবল শিক্ষিত হয়েছো, এমএ পাস করেছো, এমএ তোমার ডিগ্রিটা বৃথা যেন না যায়। তুমি যে বিষয়টা নিয়ে তুমি করতে চাও সেই বিষয়টাকে ভালোভাবে রপ্ত করো, যাতে করে তোমার বিষয়টা তুমি সকলকে তুমি এক সময় ডেলিগেট করতে পারো এবং দেশকে কিছু দিতে পারো। কারণ তুমি যদি একটা কিছু শিখলে, দেখা গেল তোমার শিক্ষাটা পুঁথিগতই রয়ে গেল, তাহলে তো আর দেশেরও কামে লাগলো না, তোমারও কামে লাগলো না। তুমি যখন ইন্টারভিউ ফেস করবে, মনে করো কিছু ঘুষ ঘাস দিয়ে পেয়ে গেলে, কর্ম যখন আসবে, কর্মক্ষেত্রে যখন আসবে, তখন দেখা গেছে তুমি কিছুই পারো না, তোমাকে বসিয়ে রেখে অন্যরা কাজ করছে, অথবা এক সময় যেহেতু এখন প্রাইভেট কোম্পানির যুগ, গভর্নমেন্টে আস্তে আস্তে সবকিছু প্রাইভেটাইজেশন করে যাচ্ছে, তোমার অদক্ষতার ফলে তোমাকে তোমার কর্মচ্যুত হতে হবে।
1: ঠিক, খুব সুন্দরই বললেন। হ্যাঁ, আর অবশ্যই আমাদের নির্দিষ্ট দিশা স্থির করতে হবে, এমনটাই কিন্তু প্রমোদবাবু বলার চেষ্টা করছেন, যে আমরা বিভিন্ন দিশায় না ছুটে আমরা একটা সঠিক দিশার দিকে এগোতে হবে। আমার কোনটার প্রতি আগ্রহ বেশি আছে, কোনটায় আমি খুব সহজেই করতে পারি, আমার দক্ষতা সায়দায় কোন কাজটার প্রতি, আর সেদিকেই যদি আমরা উন্নত প্রশিক্ষণ নেই, সেখানে আমরা নিপুণ হতে পারি, আর সেই দিশা আমরা দিশারি হই, আমরা যাতে সেটা স্থির করতে পারি, তার জন্যই আজকের দিনটি উদযাপন করা। আবার আরেক দিক দিয়ে যদি আমরা দেখি, বর্তমান সমাজ ব্যবস্থা এমন একটা দিকে এগোচ্ছে, আমাকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, কিচ্ছু করার নেই, যে যার মতন

প্রফেশনে যদি সাফল্য নিয়ে আসতে চাই, সেখানে দেখা যাবে সবগুলো অন্যান্য বিষয়েও আমাকে পারদর্শী হতে হবে। তাই অল্প বিস্তর জ্ঞান সব দিকেই থাকা প্রয়োজন, তবে বিশেষ জ্ঞান সেই দিকটাতেই আমরা গ্রহণ করব, যেখানে আমাদের মগজ, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা সায় দেয়। আর সেক্ষেত্রেই যাতে আমরা দক্ষ হতে পারি দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দিয়ে, তার জন্যই আজকের দিনটি।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামলবাবু বলুন।
1: দক্ষতা নিয়ে আজকে কথা হচ্ছে, আজকে আজকের দিনটা যে দক্ষতা দিবস জানতে পারলাম। সত্যি কথা বলতে কি, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে দক্ষতা বা দক্ষতা প্রশিক্ষণ বা কর্মকুশলতা বৃদ্ধির যে প্রশিক্ষণ, এটা অত্যন্ত প্রয়োজন বর্তমান যুগে একবিংশ শতাব্দীতে। আমার কি বলে, আমি শিক্ষকতা ছিলাম আমার কর্মজীবনে। হ্যাঁ, আমাকে বিএড ট্রেনিং করতে হয়েছে, ঠিক আছে। বিএড ট্রেনিং এর পরেও, এরপরেও কিন্তু যেটা প্রতি ছ মাস এক বছর অন্তর প্রতি সেশনে আমাদের একটা ট্রেনিং দেওয়া হতো, শর্ট টাইম 10 দিনের বা 15 দিনের। এগুলি বর্তমান যুগে যেগুলি আধুনিক নতুন সব উদ্ভাবন হচ্ছে, যা কিছু টেকনিক, এগুলিকে সবাইকে অভিহিত করার জন্য, শিক্ষাক্ষেত্রে এগুলিকে প্রয়োগের জন্য, এই যে দক্ষতার বৃদ্ধির জন্য এই সব ট্রেনিং এর অত্যন্ত প্রয়োজন। তারপরে বলছি, সত্যি কথা, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে দক্ষ হয়ে ওঠা, এটা কিন্তু আলাদা জিনিস। মানে টেকনিক্যাল নলেজ এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজটা, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা আসবে যখন নিজে কিছু করবে। তাই দেখুন, এখন বর্তমান যে আমাদের যে এলএনপি 2020, এখানে কিন্তু এই দক্ষতার জন্য আপনার গ্র্যাজুয়েশন লেভেলে 4 বছরের কোর্স, সেখানে কিন্তু ওই ইন্টার্নশিপ একটা রাখা হয়েছে 6 মাসের জন্য বা 3 মাসের জন্য, এটা প্রত্যেককে করতে হবে। অর্থাৎ তুমি তোমার শিক্ষাগত সঙ্গে সঙ্গে তুমি যে কাজে তোমার যেটা হবে সেটাকে তোমাকে দক্ষ হয়ে ওঠার জন্য তোমাকে এটা ইয়ে করতে হবে। অর্থাৎ দক্ষতার কারণ হচ্ছে আমার কর্মটাকে আরো শাইনিং করার জন্য, আরো এটাকে বৃদ্ধি করার জন্য, আমার কুশলতাকে বৃদ্ধি করার জন্য, অবশ্যই দক্ষতাটাকে বৃদ্ধি করার জন্যই আমার ট্রেনিং এর প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন। যে কোনো কাজই হোক, সরকারি কাজ হোক, বেসরকারি কাজ হোক, নিজে যে কোনো কাজ করি, যেটা যে ক্ষেত্র সেটাকে মানে তার দক্ষতা বৃদ্ধির জন্য নিজেকেই আধুনিক টেকনিকের সঙ্গে আমাকে এটা ট্রেন্ড হতে হবে, প্রশিক্ষিত হতে হবে, তবেই আমার কর্মকৌশলটা বৃদ্ধি পাবে।
0: বাহ, সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন আমাদের এই শ্রোতা বন্ধু শ্যামলবাবু। খুব অল্প সময় রয়েছে, আর এই সময়ের মধ্যে আমাদের আজকের যুব সমাজকে নির্দিষ্ট কোনো একটি বিষয়ে উন্নত প্রশিক্ষণ নেওয়া, দক্ষ হয়ে ওঠা কতটুকু দরকার রয়েছে, আর সেই বিষয়েই কথা বলুন। এখন চতুর্থ শিল্প বিপ্লবের সময় আমরা বলতেই পারি, আর এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং সেবা খাত সহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন আনছে। তাই ভবিষ্যতের কর্মবাজারে সফল হতে হলে তরুণদের ডিজিটাল সাক্ষরতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, এআই ভিত্তিক দক্ষতা এবং নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা অর্জন করতে হবে। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল প্রযুক্তি ব্যবহার করাই নয়, বরং প্রযুক্তিকে

মালুম কল্যাণী দায়িত্বশীল ও সৃজনশীলভাবে কাজে লাগানোর দক্ষতারও খুবই প্রয়োজন, আর তার সঠিক সময়ই বোধহয় এখন চলে এসেছে। বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদের এই বার্তাই দেয়, শিক্ষা ও দক্ষতা একে অপরের পরিপূরক আমরা বলতেই পারি। একজন শিক্ষিত মানুষ যদি বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন, তবে তিনি নিজের জীবনকে যেমন সমৃদ্ধ করতে পারেন, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার, বেসরকারি এবং সংস্থা এবং সমাজের সকলের সম্মিলিত উদ্যোগে তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য আরও বেশি প্রশিক্ষণ, প্রযুক্তিগত শিক্ষা, কর্মমুখী শিক্ষা এবং উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। আর সেই প্রয়োজন আগামী দিনে ভালোভাবেই মিটে যাবে এই প্রত্যাশায় আজকের মতো বলছি তোমায়, অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। কাজে কিসের লাজ।

না মেরে রক ক্লাবের আড্ডা ছেড়ে কাজের দেশে হও না তুমি নতুন যুবরাজ বুঝলে।

ছাড়া কি মানুষ বাঁচে? তুচ্ছ সবই কাজের কাছে, কাজ ছাড়া কি মানুষ বাঁচে? তুচ্ছ সবই কাজের কাছে, কাজ করে না যারা তাদের মাথায় পড়ুক বাজ। ঠিক বলেছি না? হ্যাঁ।

0: 101.6 মেগাহের্জে FM উচ্চান্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: হলো ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, RBI কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
7: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
0: তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি সেই অনন্যা নারীদের নিয়ে, যারা অন্যদের পথ দেখান। আর আজকের দিনটিতেই অন্যান্য নারীদের এবং সমাজের সকলকে পথ দেখানোর জন্যে জন্মগ্রহণ করেন প্রখ্যাত লেখিকা শরৎ কুমারী চৌধুরানী। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন অনেক সাহিত্যিক রয়েছেন যাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সময়ের প্রবাহে তাঁরা অনেকটাই আড়ালে চলে গেছেন। শরৎ কুমারী চৌধুরানী তাঁদেরই অন্যতম। ঊনবিংশ শতাব্দীর বেশিরভাগ এবং বিংশ শতাব্দীর সূচনা লগ্নে বাংলা সাহিত্যে নারী লেখকদের যে নবজাগরণ ছিল, শরৎ কুমারী চৌধুরানী ছিলেন সেই ধারার একজন উল্লেখযোগ্য প্রতিনিধি। সাহিত্যপ্রেম, ভাষার প্রতি গভীর অনুরাগ, সমাজ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার অসাধারণ ক্ষমতা এবং সমকালীন সাহিত্যিকদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। 1861 সালের 15 জুলাই তিনি জন্মগ্রহণ করেন।

0: superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimedes. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to rupees 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ কথা বলছি প্রখ্যাত লেখিকা শরৎকুমারী চৌধুরানীকে নিয়ে। শরৎকুমারী চৌধুরানী 1861 সালের 15 জুলাই বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুরে চানকে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শশীভূষণ বসুর কর্মস্থল ছিল লাহোর, ফলে অল্প বয়সে তিনি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ লাভ করেন। মাত্র 3 বছর বয়সে লাহোরের একটি বঙ্গ বিদ্যালয়ে তাঁর

শিক্ষা জীবনের সূচনা হয়। পরে ছয় বছর বয়সে তিনি লাহোরে ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন। সে সময়ে নারীদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। এমন এক সামাজিক বাস্তবতায় দেশীয় ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা তার শিক্ষাজীবন তাকে মুক্ত চিন্তা, সাহিত্য রুচি ও সামাজিক সচেতনতার পথে এগিয়ে যেতে সাহায্য করে।

1871 সালের 12ই মার্চ হাওড়ার আন্দুলের বিখ্যাত চৌধুরী পরিবারের সদস্য এবং বিশিষ্ট অ্যাটর্নি অক্ষয়চন্দ্র চৌধুরীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন শরৎ কুমারী চৌধুরানী। অক্ষয়চন্দ্র ছিলেন সাহিত্য ও সংস্কৃতি মন ব্যক্তিত্ব। স্বামী স্ত্রী উভয়ই জোড়াশঙ্কর ঠাকুরবাড়ির সঙ্গে ছিল গভীর আত্মিক ও সাহিত্যিক সম্পর্ক। সেই সময়ে ঠাকুরবাড়ি ছিল বাংলা নবজাগরণ সাহিত্য শিল্প ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। এই পরিবেশে শরৎ কুমারীর সাহিত্য চর্চা আরও বিকশিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে স্নেহভরে লাহোরিনী নামে সম্বোধন করতেন, যা তার শৈশবের লাহোর সংযোগের স্মারক। এই সম্বোধন কেবল ব্যক্তিগত স্নেহের পরিচয় নয়, ঠাকুর পরিবারের সঙ্গে তার আন্তরিক সম্পর্ককেও প্রমাণ বহন করে।

0: की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। तो सुनिए इस महीने 26 जुलाई सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आप सुन सकते हैं आकाशवाणी और दूरदर्शन के संबंधित प्रादेशिक चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक चैनलों पर। तो याद रखें, रविवार 26 जुलाई सुबह 11 बजे मन की बात।
1: 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্তী রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ জন্মদিনে অভিবাদন জানাচ্ছি সেই লেখিকাকে যিনি সমৃদ্ধ করেছেন ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে, শরৎ কুমারী চৌধুরানী। শরৎ কুমারী চৌধুরানী ছিলেন বাংলা ভাষার এক একনিষ্ঠ অনুরাগী। তিনি সাহিত্যকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, সমাজ জীবনের প্রতিচ্ছবি হিসেবে দেখতেন। সে সময়ে অন্যতম প্রভাবশালী সাহিত্য পত্রিকা ভারতী এর সম্পাদকীয় গোষ্ঠীর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি ভারতী ও বালক, সাধনা, ভাণ্ডার, বঙ্গদর্শন, ধ্রুব, সবুজপত্র, মানুষী, মর্মবাণী এবং বিশ্বভারতী সহ বহু মর্যাদাপূর্ণ সাময়িক পত্রে তার অসংখ্য রচনা প্রকাশিত হয়। উল্লেখযোগ্য বিষয় হল এসব রচনায় অনেকগুলি তার নাম প্রকাশ না করেই প্রকাশিত হয়েছিল। সে সময়ে নারী লেখকদের সামাজিক সীমাবদ্ধতা, প্রচলিত রীতি এবং আত্মপ্রচারের অনীহার কারণে অনেক লেখিকায় নাম প্রকাশে অনাগ্রহী ছিলেন। ফলে তার সাহিত্য কীর্তির একটি বড় অংশ আজও বিচ্ছিন্নভাবে বিভিন্ন সাময়িক পত্রের পাতায় ছড়িয়ে রয়েছে।

শরৎকুমারী চৌধুরানীর সাহিত্য জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি হল শুভ বিবাহ উপন্যাস, যা 1906 সালে প্রকাশিত হয়। এটি তার একমাত্র গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস, কিন্তু এটি মাত্র গ্রন্থ রচনা করেও তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন। শুভ বিবাহ তিনি সমাজ জীবনের বাস্তব সমস্যা, পারিবারিক সম্পর্ক, বিবাহ প্রথা, নারীর অবস্থান এবং সমাজ জীবনে নানা দিক অত্যন্ত সংযত, স্বাভাবিক ও বাস্তবধর্মী ভাষায় তুলে ধরেছেন। সে সময় বাংলা সাহিত্যে রোমান্টিক উপন্যাসে প্রাধান্য থাকলেও বাস্তব জীবনের নিরপেক্ষ চিত্রায়ণ তুলনামূলকভাবে কম ছিল। এই দৃষ্টিকোণ থেকে শুভ বিবাহ ছিল একটি ব্যতিক্রমী, ভালোবাসাময় একটি গ্রন্থ।

শরৎকুমারী চৌধুরানীর শুভবিবাহ উপন্যাসের সবচেয়ে বড় স্বীকৃতি আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। বঙ্গদর্শন পত্রিকায় তিনি উপন্যাসটির বিশদ আলোচনা করেন এবং এর বাস্তবধর্মী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন, রোমান্টিক উপন্যাস বাংলা সাহিত্যে আছে, কিন্তু বাস্তব চিত্রের অত্যন্ত অভাব। এজন্য এই গ্রন্থকে আমরা সাহিত্যের একটি বিশেষ লাভ বলিয়া গণ্য করিলাম। বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকের এই মূল্যায়ন শরৎকুমারীর সাহিত্য প্রতিভার এক সোনালী।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি প্রখ্যাত লেখিকা শরৎ কুমারী চৌধুরানীকে। বাংলা সাহিত্যে নারী লেখকদের পথ চলা সহজ ছিল না। সামাজিক রক্ষণশীলতা, নারীদের সীমিত শিক্ষা, প্রকাশনার সুযোগের অভাব এবং পারিবারিক দায়িত্ব সব কিছু অতিক্রম করেই শরৎ কুমারী চৌধুরানীকে সাহিত্য চর্চা করতে হতো। শরৎ কুমারী চৌধুরানী সেই প্রতিকূলতার মধ্যেও সাহিত্য সাধনায় নিজেকে নিবেদিত রেখেছেন। তার সাহিত্য চর্চা পরবর্তী প্রজন্মের নারী লেখকদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। তিনি প্রমাণ করেছিলেন যে সাহিত্য প্রতিভা নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। নিষ্ঠা, অধ্যবসায় এবং সৃজনশীলতাই একজন লেখককে প্রতিষ্ঠিত করে তোলে। 1920 সালের 11 এপ্রিল শরৎ কুমারী চৌধুরানী পরলোক গমন করেন। তার প্রয়াণে বাংলা সাহিত্য একজন সংবেদনশীল, বাস্তববাদী ও প্রতিভাবান সাহিত্যিককে হারায়। যদিও তার অধিকাংশ রচনা গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি, তবু তার সাহিত্য কীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। গবেষণা ও পুনর্মূল্যায়নের মাধ্যমে তার সাহিত্যের জীবনকাঠি নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত করে তোলা আজ সময়ের দাবি।

শরৎকুমারী চৌধুরানীর জীবন আমাদের শেখায়, সাহিত্য কেবল কল্পনার জগৎ নয়, এটি সমাজ, মানুষ ও সময়ের সত্যনিষ্ঠ দলিল। তার সাহিত্যকর্ম বাংলা গদ্যের বাস্তবধর্মী ধারাকে সমৃদ্ধ করেছে এবং নারী সাহিত্যিকদের অগ্রযাত্রায় একটি শক্তিশালী ভিত্তি নির্মাণ করেছে। জন্মের দেড় দশক শতাব্দীর বেশি সময় পরেও আজও তিনি বাংলা সাহিত্যে এক উজ্জ্বল, শ্রদ্ধেয় এবং পুনরাবিষ্কারের অপেক্ষায় থাকা সাহিত্য সাধিকা হিসেবে স্মরণীয় হয়ে রয়েছেন। তাই শরৎকুমারী চৌধুরানীর জন্মদিনে আজ তুমি অনন্যা অনুষ্ঠানে তাকে অভিবাদন, তাকে স্যালুট জানালাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ মুহূর্তে ঘড়ির কাটা ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু

নিতাইকে বিদায় নিতে হবে, কারণ আপনাদের বন্ধু বিনতা কক্বরক অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে পৌঁছে গেছে স্টুডিওতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী।

মেলাইনো খানাতো তবরে চাপং খানালাই চিং চিনি তিনি নি খানের চাপং পান্দানো চিং চিং লাইখা আও তাকু গমর দেবর মাতে বুকু বিপাশালি আংনি খরাঙ্গ খানাতো তবরে চাপং খানালাইখা আংকে ফাইদি চিং অজরাও নাইলাইনা এস এম এস সাবতাম সিহর কা হংকে সিহরনেঙ্কা আনি সিনিমুঙ্কা সাধন দেবর্মা আনি কামি হংকে তকসা কামি আনো নাসিংগৈ তঙ্গ উষা জুলাই বাই রেচাপ চাক হংকে তাকুক জুলাইতে বুকুক উষা নি খরাং বাইকে চাপ চাক না সিংগি দঙ্গ হরে চাপন খানা নাহিনী কয়হরকা তাকুক সাধন হুঁকে ফাইদি খানা লাইনে অজরাও মিনি খানা তকজাক মানে রেজাম হাইকে তাকুক খানা দিনী নি খানা তকজাক মানে রেজামু তে যত মারে কিচিং সঙ্গ রব খানা দি অখানা তো রেজামু

হয়কে জনাবা এস এম এস নাইলাই ফিনে সাবতাম সিহরকা সিহনেখা ফুঙ্কা হাম আং দাকার জলানি কনিকা রেচাপুংনি কক থাইংখা হামজিক্স নামই তলাং দিয়ানো রেচাপ নাইংখা পারমিতাতে বিক্রম হাম্বাই আফারণ অঙ্কে নব বেলাই হাম্বাই বুকুক কনিকা রেচাপুংখানা নাহিনি কহরকা হামজিক্স নামই তলাং দিয়ানো ও রেচাপুং নহংকে ফাইদি খালাইনে বিখানাতক জাকমানি রেচাপুংখানা দিত বুকুংনি নিখানাতক জাকমানি রেচাপুং তৈজ তখনাই তোমায় দেখো বুকুমারি কিচিং সঙ্গ নব খানা দিয়ে ও খানাতক রেচাপুং খানি রেচাপুং পান্দাবো

দরকনাই তঙ্গ সারাসা পয়েন্টক মেঘা হারসাই ফেমু জয়েন্টরা স্টুডিও আসুকসা গাং বিনোতা হংকে আজং রচাপং খানালাই তঙ্গ খানে রচাপং পান্দো নরকনি কয় হারজাগ রচাপং ল হংকে ফাইদে হজরাও সাবতা মসি হরকা নাই নাই হংকে সে হনাই হংকা আনি সিনিমু হংকা সানুদেব বর্মা কামি তকসা কামি বায়ানো মাথিয়া খরাং অভিষেক মনীষা বিপাশা সুকাং বাই রচাপ জাগ হংকে মাথিয়া খরাং ও রচাপং খানানে হিনি কয় হরকা হংকে খানাদি ও রচাপং হাতা কুক সানু তেজ তকনাই তনাই তাকুব কুমারে কিছু সঙ্গ রব খানাদি খনাত রেচাপ

hai kia sưng khana lai tông go khana tok ra cha pung khani ra cha mong pan do phia ta bo go chara o nai lai ne ta bo su chara man mani kok bro kok to mao ta mo ta mo tong tak lai bi shi hak tor gana ge kar gel ke plai shalo pa lai mani ba ge bkha go mia ka shumo monte rasnat sing dilli katal ni bo song choba mui to khor ni simi ladak ni draso tongma kargil choba mui to khor jora nokha shal ji thamni Shurjo Bijoy Yatrano Chengi Dakha Barot Haktorni Hayung Beremni Richum Punukmung Barot Tex Neshai Nechidok Mia Dili Katali Barot Mondopomo Chengzaka Montreokra Professor Dr. Manik Shaha Mia Udaipurni Rajasri Holo Shongchajak Pandawa Khoko Chuku Chi Thamrajak Rang Nibo Kabang Kishasak Tang Batangno Chengi Rakha Tei Holong Thong Kaikha Uli Beremo Shalgra Hankor Beremni মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চেঙ্গি রেখা শালগ্রা পরিষদ নিয়ে কাজ অকরা দীপক দত্ত রেকামুং নাইখুং তে ট্রাফিক পুলিশ নিয়ে কথা যাক চেতন বাই হাস্টে ও লাহার পাতিমু হলিকাহনে শাখা রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী বড় কালে খামুং নে পুইলা পেরেম অত জুলাই তালনি শাল চিসনি সিমি

সালথাং ত্রিপুরা হাঙ্গর চেং নানি বেখাক লেখামুনি সামুং চেং জাগানো খনা রড যাত্রা আবনুরগি মেলা গড় সংসারজাক নখা সাল চিনি লাইবুমা গনাং রড মানিকন তিনি চেঙ্গি রুয়ানো মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা রড যাত্রা নগৈ নাংমানিয়া প্রেরমকা হাস্তে চিংফেরাং নাইক্রায় ত্রিপুরা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড নি উদয়পুর বেদেগ লকার সেফ জল অংখা ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমি ফাইনেল স্পেন ফ্রান্স নই বুক চা গোলনি ফেরবাই মেচিনি ফাইনেল কাশাখা তিনি দিব জরা নখা মনাকজাক টঙ্গানো কিসা দই বুংখর খরকে ওয়াতেই ওয়াইমানো হুনি হজাকমুং রোজাখা তিনি সালনি সাকানি তুমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আশুক জরাতেই খানাবাইকা তাবসুক জরা মানমানি ককবর ককতমা বুবাগ্র গাহাকে জরাব চিং নাইলাইনে সাব তাম সিহর কাঙ্কে পিয়া তাকুক বিশুরাই জম্পুই জলানি রেচাপুং খানানা হিনই কহরমানি নিনি মনি মুং কমল নুয়াতিয়াতে প্রিয়া দেববর্মানি খরাংবাই ও রেচাপুং আনি অচরাও আং মানলিয়া হাইনি বাকে নন নাকার সানজাও তে গুবুনি রানা মুচুমকা হাঙ্কে নেন কহরি মানো হাঙ্কে অজরাও তে খরকসানি এস এম এস নাইনে পুঙ্কা হাম বুকুকন আং উজান ফটিক ছড়ানি পূর্ণ চন্দ্র দেববর্মা তাকুক বিমলনি রেচাপুং খাতিজাক নিনি বাকেই অরচাপমং হিকে অরচাপমং খানা হিনি কৈহরকা তাকুক পূর্ণচন্দ্র দেববর্মা হিকে খানালাইনাই বিনি খানা তকজাক মানি রেচাপমং হচারাও সারাসা পয়েন্ট অক মেগা হার্স এফএম উজ্জেন্ত খানাই তংদি লগি তংদি পান্দা পায়ে সাকজরাও স্টুডিও আসুকজাক আং আর জে বিনতা

ইংকাই পাইথাগো যেন খালাই দা খুব সুনীল খালাই হিনে কয়হরকা লেফুঙ্গা সালথাং দীরপুরানী বিশ্বনাথ দেবরমানী রেজাব জাগ রেজাবং ওয়ানসুকমা আংলে ও রেজাবং হংকে ও রেজাবং খালাই চিনি তিনি পান্ডানো যেন পাই লাইসিনে হিংকে ফিয়াবা পান্ডা তো পাইয়াকো নরকি হামজাকমা চিনি খাতংমা পান্ডারগো হাই নহাই নরক রেজাবং খাই মানপিনে হিংকে খাই দি লগি দি পান্ডা পায়ে সাকজরা ফিয়াবা খানি রেজাবং পান্ডালে যেন ও রেজাবং পাইন পাই লাইনাই

0: ưng sa lòng nó tôi nó thay này đọc bà ta mong người tông em có lại khả năng mẹ sẽ phải lên có tông mà lệ hai ông sắp nói sự một số có tông có tốt xa sau bà số tôi sai tổng hay cơ hai đi ra hai
1: ta mong nó có sering sering bởi nó mua bên thang cơ ồ nó ngay ngồi đây সামনে মুসুক চাব কতমা কতসা ফিয়ক যা
0: অ সবাই লেখা সামনে অঙ্ক সিদু দাম কতমা কতসা সবাই সা সতরে সাই কলাম খামাই কে
1: আবদা তম হিঞ্জাছি সামনে মুসুক ন হাবো বো মুসুক বুলি লম হাবো
0: সিদু সামনে মুসুক অঙ্ক ন সাই জং দা ভাইসি দা মাসালা সা
1: দা মাসার ফাইলিয়া নগ তং রুখা আনি লগি লগি ল্যাঙ্গা সুকা হাইলে
0: আবাইনো তামুই তুই ফাইয়াবা মাই ফাইজা সালাই মান খমো
1: ছসুখ আংব উলো ফাইছিনা পু
0: বাহিসা বর্তি খাই কাপখা
1: কাবুমা তো কাবুখ ওয়াইসা বাইনো নগ রব নাই দাই কা ফাইকা হাইলে নগ বাই কলেজ ববি হিজাল থাইয়া জাগাব কাহাম ন মানখ বয়ন মুমা
0: কলেজ বাহিসা কাহাম নং নাবলে
1: কলেজ বা বেলেন কাহাম তা হনে হাইলে চিনি চালুং ন বিনি মার্কশিট গক নাই কক থাইন থাইডাম সঙ্গাইন এডমিশন নারা গড়ি খাবলা প্রিন্সিপাল চিন্তা লো না সিং নাসি গই কক সিং প্রিন্সি খো হাইলে সাজং মানে ইনক্লাই কিনে জালং বুমা
0: ওং জা থো তা মন নক বারা হেব সুকসা
1: নক বারা বা সারা সাচ মারি খাবলে
0: মা গই বা তাল সানা বাই আগো বাই গই বা দেরাজ সুরি হন নাঙ্গান বলে
1: ফাতানি কলেজ জগ সে বর্তি খাই পল না গবা নাংসি নাই তাও বা
0: আবু তো
1: খরক তুই বলি শিবকা তাবু সেন জানা কি রুই খনাই রে তং মানছি ও
0: হে মা সামা কক্সে বুসানো বা বড় খলাই না হাই সে ততরা খালি না মাস নাম লাই নাই তা
1: উঙ্কা আসু কক বানলাই লাগ পরীক্ষা জন তাই ই ক আং আকে তোমানি গুমরা আবন সংযোগ রানি আং তুকু ফাইগরা না
0: ম কইসা গুমর তুই ভাইকুয়া তরা জরু সাইমালিয়া
1: ই কই কই নুখরা দব আং আ গুমরা বাজানে তুই ফেগে ন ব খরক তু ফলা যাকো আবো তাম খ নং তাম ব আবো তাম মা কং খ
0: থানি আ গন তু কুছি দি সং তনি সগন
1: আং হম নই ন আ গন তু ব ব খরক তু ফলা যাকো সং দি কক তাবং দি আং তুকি ফাইরা না
0: থাজি তু কুছি দি
2: আরে জুয়েল নগর জুয়েল প্লিজ নাগারছে আং মেয়ানি কক নারুছে মানলিয়া
3: আগে না সাইমান সব গেলা কিনে আনো না সামানি আর কখানি কিছু খুঁজো কানিয়া
2: আবু ইউ জুয়েল প্লিজ তা মনে আবাস যেভাবে কক ধীরে পেরে সাই দু পক ইউ নি কাছি ফাইনা নেই নাও নখর দ্রব আবাসে জিন্স বাই জুয়াং ফাই রেখা খাইবা আজ সানজা জরা বড় বাই তেই কোতলাই দিয়ে মানছি সা কক সালাইমাং সালাইমাং সান যা সুখ থাঙ্গা খাইবা তেই বড় ফাই মানছি সা
3: আকং মন আঙ্গন সানো নাই বয়া জিন্স জুয়াং নং বসে কাম কাছি নে আঙাবো সাইমিয়া নং তাও বড় বাই কাঙ্গান নাইয়া বয়া বং নি বাগিন নি ফিউচার যাতে আছে কুসং খাইসং তমনি সালজা সব যা তুই থাং মানু নে সাইফন মার গলা
2: আরে বাবা আং কাহাম নো সাই মানো জুয়ালি তাম অং খাব নং পা তামা খাইবা সকল জ ফাইরি বড় নো ফ্রেন হনি সে কাং মান থাই খাবা তাই তাম খাইনাবা মা দংসি নাই তা
3: খাইনা নাং নাই নে সাই মাং গলা বয়া ও কলেজ জনি নি বুমু বুসু কাহাম বিহজাক ত কলেজ প্রিন্সিপাল তাই প্রফেসর অগ্নন বুসু কাহাম জাগৈ লবলাই টংলাই

মাসুজরাতে যেন খানা লাগে খানা তো তোকতাং সারা চাপুন খানা লাগে যেন চিনি তিনি নি দাল বিদাল পান্দান যেন চেঙ্গে ধরে লাগে অবহীন যেন খানা লাই নাই খানা তো তোকতে বড় চাপুন গেরো চাপুনি গজার গজার ও কিসি সাক আপনার পয়সা নাই তিনি গাঙ্কে জুলাই তালে শাল জিবা শাল হেনে যেন যতন শিব তে তিনি হাই শালো ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে ও শাল ন পালাই যাগো শিখলা রোগনি রংমু রগ্ন ফুয়ারনানি তেই বরকন শিখলা রগ্নি সামুং রংমু বরকনি সুয়ারন তৈ বরক হজাক দংনানি বরকনি হজাক বাংরিনানি বরকনি সামুং ন বরম দিউই বরকনি রংমু ন তৈব গ্রংকুক নামই তিসানানি বাকৈ আবনন হারিন দিনহাই শালো ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে বানাই যাকি দো সানানি থাকা হিব 2014 বিশিনি সিমি

কেচিং ডাল বিদাল পান্ডা ওর চাপন খানালাই থে খানালাই থে নো হে নো জরা পাই থাকো পাই সবাই কে পাই থাকলে চাপন খানালাই নে ডাল বিদাল পান্ডা নি পিয়াবা নরক যত নখা খায় তিয়ার দং বাই না নরক নি হামসক মা জিনি খাতং মা পান্ডা ও নরক নি খনা তক সাত মানি দা চাপন রং নো খানানা বাগে ইনকে পুইলা বখা কোন আঙ্কল তো কে সাক নাই পিয়াবা জরা ও চাপন খানালাই নে ওর চাপন খানালাই চিনি তিনি নি ডাল বিদাল পান্ডা নো চং পাই দিলাই নে ইনকে জরা ওখনা দি ওর চাপন পিয়াবা পান্ডা পাই সাক জরা লগি তং দি খনাই তং দি টিউন কা তং দি 7.5 মেগাহার্টজ এফএম ও জেন্টন কেউ যারা স্টুডিও আছে তারা আর যে বিনতা

খনাইতংগ সারাসা পয়েন্ট মেগাহার্স এফএম উজ্জয়ন্ত আজরা স্টুডিও আসুকসা গাঙ্গার যে বিনতা আঙ্কে তাবুক স্টুডিও জরা খগ তামুই তঙ্গ দিবনে দাম সাতামই সতি থামজে থামং জাঙ্ক জরা অনুরোগ যতন ন দিবর কাহাম তেলাম সগ নরক নি হামজাক মাচি নি খাতম পান্তা অঙ্কে নরং রাং সাজা পুইলা বখাং ন কক দুগে আসা নাই নিঙ্কে কক দুগো ফাইজাক বা নাইলাইনে কক দুগো স্বাগতম। হ্যালো দিবর কাহাম লাম সগ খনালাইনাই খনাদক জাকমানি রচাবমুং ও জরাও সারাসা পয়েন্ট মেগাহার্স এফএম উজ্জয়ন্ত

0: রোকনাই তঙ্গ সারা জাপায় ডক মেগা হার সাইফে মুজেন তোজার স্টুডিও আচক জাগাং আর জে বিনতা নরকনি হামজাক মাছি নি খাতুম পান্দানো তেই তুলই তে এচং খনালাই তঙ্গ নরকনি কই হর জাখনা তত রচা পং রকংকাই জরা তত্রক তরক থাঙ্গি তঙ্গ ফাইদি কোক দুগিয়া সঙ্গাই পাইথা কোক দুগনাই অব নরকনি হামজাক মাছি নি খাতুম পান্দানি তামনি হিকে আবন সাই কবাং কোক দুগিয়া সখন রচা পং খনারে মানগ্লাক জরা করি নি বাকে হিকা জরা ও কোক দুগিয়া সঙ্গাই স্বাগতং হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: দিবর কাহাম লামসগো লামসগো দশিনি মুংলি গেটে সাবংকা
1: সচিন্দ্র দেবর মা পাইলে বাঙ্গা
0: তাকক সচিন্দ্র না দবর রেচা মুংখানা না সাদি
1: মেলেন নিগান তানা খনন
0: দবর রেচা মুং সাদি
1: কুদরাত কা ফেসলা
0: কুদরাত কা পেসলা না কুদরাত কা পেসলা নি
1: আজি চি পেহলি কবি
0: হামবাই অঙ্গে পাইথাক রচা মঞ্চন খালাইনে তা কুক সচিন্দ্র দেববর্মা কক দুখলাই হরকা পাইলা বাঙ্গা বখাকনি খুদরাটকা পেসলা তকে নি রচা মন খালানি আজ সে পেহলে কবি নেই হিংকে খালাইনে তঙ্কাকে আং খালানাই

নরখনাই টঙ্গো সারাসা পয়েন্ট অক মেগাহার্স এফএম উজ্জ্বল দজরা স্টুডিও আছে সাখাং আর যে বিনোদ থাকে তা বুঝি নে স্টুডিও নিজের কক তামই টঙ্গো দিবনি দামনি তামই সঠিক আছে সঙ্গে মুফলে বাঁচি চুকু জাং গজরা নরক যতন ন হাই না হাই দিবর কাহাম দে নরকনি তিনি নিশাল যতনি বাকি ন কাহাম লাইনে নি তুন গজন তাবো খনা তত খরাং পান্দা চং খনা তত খরাং পান্দা খনা তত কক বড় গ্রচাবং চং খনা লাইনে গেনাই দেনাই দে সানে থাকা

তাবুকলে পাই থাকুন জরা সবাইকা থানানি বাকি দাগি ওই টঙ্কা জরা হাঁকে পাই থাকবো খাগো ফাই সবাইকে বা তাবুক খাই লাইনে পাই থাকো হাইনো হাই কক বুড়ো কক তোমা বুবাকো তামরক তো মন্ত্রী বখরম নরেন্দ্র মোদী ও তালনি চিসনি শালমারি পাঞ্জাব বেড়াইমা ও থাঙ্গানো বেড়াইমা জরাও জলন্ধর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন চেঙ্গি রুয়ানো তেই অমৃত বারোদ স্টেশন তাংবু তাংনি বিশিং স্নাম ফিরজাক কাই স্নিচি ব্রী রেলওয়ে স্টেশন ভার্চুয়াল তেই চেঙ্গি রুয়ানো ভারতে ব্রিটেন নি বিশিং কথাচাক রাংথং তেই বানিয়া ক খালাইমা সিই টি এ তিনি নিসিমি সামঙ্গ ফুনাংজাক্ষা তিনি আগরতলানি টিআইএফটি কনফারেন্স হল সংসদাখা ফিল স্নিচি বেরেমনি মুখ্যমন্ত্রী সমীপেশু সামঙ্গতাং মন্ত্রী অক্রা ও পান্ডাও লুকু রকনি জঞ্জালনি কক্ন খনাকা তেই জঞ্জালিয়া কাগ্রনা ও গ্রংজাক আদং রকন নাংমাইয়া প্রি নাহনা দাগিখা খনা রড যাত্রা মেলাগুড়নি লাইবুমা গনাং রড তের তেই বাণিকন তিনি চেঙ্গি রুয়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা ও তের সালচুকু রমই সংসাজাক টঙ্গানো আসুক জরা খনাবাইকা তাবসু জরা মানমানি কক বড় কক তোমা বুবাক রংকাই তিনি বাকি আসুক রঙ শীতং আসুক জরা তিনি রকমের কাচারা টংমানি আং আর যে বিনতা ফিয়া তাবুংলে মা থাংসিনাই হংকে থাংতে থাংতে ওর চাপ মুং হংকাই যতন বেলায় হামবাই সালব্রম চিনি পানদানো খাই তোমার বাকি সারাসা পয়েন্ট ডক মেঘা হার সাহেব হেমুজ্জেন তনু টিউন খাই তোমার বাকি নরক।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় দুপুর 2:00 বেজে 31 মিনিট হয়ে 50 সেকেন্ড। আর কখনো বৃষ্টি কখনো রোদ, হ্যাঁ এমনই একটা দিন আমরা যাপন করছি। সেই মেঘের লুকোচুরির মতো খেলা একটা সেই দুপুরে আপনাদের সবাইকে সঙ্গ করে চলুন নিয়ে যাব এমন কিছু পর্বে, যেই পর্বগুলো অবশ্যই আমারও আপনার খুবই পছন্দের পর্ব।

ওটা সবটা গল্প নয়, তার পেছনে কিছুটা হলেও সত্যি কিন্তু লুকিয়ে রয়েছে। আর সেই সত্যিটা জানার জন্য, বোঝার জন্য অবশ্যই মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে গল্পটাকে বুঝতে হবে। তাহলে চলুন শুরু করি আমি গল্পপাঠ, আর আপনারা আমার সঙ্গে আছেন এই ভরসাকে সাঙ্গ করে। আজকে নির্বাচিত গল্প আরক, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মৌচাকের জন্য গল্প চেয়েছেন, একটা ভূতের গল্প হলে ভালো হয় লিখেছেন। গল্প একটা দেব, তবে ভূতের নয় এবং গল্পও নয়, সত্য ঘটনা। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান, তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কৌটার আছে। তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন, সেই থেকেই তার দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানান ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কৌটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলব। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত এবং শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনি হয়তো হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন, দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, আচ্ছা মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি ঘটনা না ঘটত আমার বংশে, তবে আজও আমরা কৌটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতুম। লাহোরে এসে চাকরি করতে হতো না, সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কি রকম? শুনুন তবে, আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্রেও ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলতে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। আমি বিস্ময়ে সুরে বললাম, বদ্ধ উন্মাদ? একদম। কেন তিনি উন্মাদ হলেন? সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কৌটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া। সে কথা যাকে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনুবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কৌটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সে সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ফুর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি এবং তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে। সে সময়ের কথা বলা হচ্ছে, তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতেই আদৌ জল ছিল না,

আর আজকে প্রথমে যে পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে যাওয়া, তা গল্প পাঠের আসর, অর্থাৎ চিরায়ত। চিরায়তের আজকের এই পর্বে আপনাদের নিয়ে যাব এমন এক গল্পের দেশে, যেখানে গল্প হলেও গল্প

সেই শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার উপরে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধু কি খেয়াল হল, তিনি প্রথম ধারার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে এগিয়ে চললেন। বলা বাহুল্য, তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন, তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হল, ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক লোচনের অন্তরারে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ গেলেন না কেন সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সবটা দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারা কাউকেই কথাটি বলেননি সেই সময়। এরপরে আরও বছর তিনেক এভাবেই কেটে গেল। তৃষ্ণতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্তক জলের হ্রদ আছে, এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী রয়েছে। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছুটা উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কৌটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজরা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাতে বালিহাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, একথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতাপাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না সেখানে। সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে, রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন তারা স্পষ্ট করে কিছু বললেন না, শুধু বললেন জায়গাটা ভালো না। ভৈজি নামের এক বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল, সে বললে কোটা দরবারের নিমক মহালের এক বেনিয়ার সে ইজরাদার ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আরত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের উপরের আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল, কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না, অনেকদিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এনে ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল, সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদাই সব গালগল্প শুনবার লোক ছিলেন না, তিনি বুঝতেন ফুর্তি শিকার হল্লা হইচই। লোকটিও ছিলেন দুঃসাহসী এবং একগুয়ে ধরনের, তিনি যাবিনি ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়ে ভয়ানক কোনো জানোয়ার হতে পারে?

0: কি জানি হুজুর, আমার সক্ষণ না কথা মাত্র ঠিক বলতে পারিনি।
1: তুই সঙ্গে থাক না, বকশিস দেব।
0: মাপ করবেন হুজুর, 100 রুপাইয়া দিলেও রাত কাটাবে কে নিহার নিপাটের ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভিল ভাগের বাঘের ভয় করি না। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছে। কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই?
2: আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলেদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে, জনপ্রাণী নেই কোনো দিকে, বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখা করা এবং শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, রাঙারোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠলে পূবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি, একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে, ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা দিদিয়া। দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে, যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালিহাঁস আসবার সময় কিন্তু কই, একটা হাঁসও তো আজ নামছে না, কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার। হাঁসির দল যদি নামে তবে সেই রাত্রি বিপদহীন বলে জানবেন, যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে? সেই নিয়েই দ্বন্দ্বে ঠাকুরদাদা। রাত্রি ক্রমে গভীর হল, অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনাবালি রহস্যময় হয়ে উঠেছে, কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তারও যেন গা ছমছম করে উঠল, জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে, জ্যোৎস্না পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছুটা বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রিতে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, কিংবা আরও হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুই নেই, এক দৃষ্টি হাঁসগুলিকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার, এ কি রকমের হাঁস? ঠাকুরদা আবার চোখ মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, বা আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যা বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড় বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয়। তারপরে মনে হল সেগুলো হাঁসি নয় আদতে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুরদা আবারও চোখ মুছলেন। আরও ওইটুকু খেয়েই আজ আমার এই কি দশা? পরক্ষণেই সেই

কখনো জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়েছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী আরুক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পরে চিকচিক করছে, তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করল জলে, রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল। তারপর কতক্ষণ পরে তারা ঠাকুরদাদার হান্দা ছিল না, কারণ তখন ঠাকুরদাদার সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই এই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর ছিল। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা, তখন তার আরোকের নেশা কেটে গেছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে, সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললেন, হুজুর হাঁস নেমেছিল কাল? ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন, হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাকেও মারতে পারেননি। কেন মিথ্যা বললেন শুনুন। কি একবার দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই, আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। রাত্রিকালে মহিজেকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সেই রাতে বুনু বালিহাসের দল নামল হ্রদের চলে। এবার ছিল আসল হাঁসের দল, পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদা ঝুপটির মধ্যে শুয়ে চেয়ে থাকেন, বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আরও একদিন শেষ রাত্রির জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরও কাছে এলো, বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়াল জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অদ্ভুত সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হওয়ার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন, বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি ত্রস্ত বন্য হাংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কি কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হল। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিনই বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি, বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনয় দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, কি অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করাটা শক্ত, সে আমিও জানি, আমাদের দেশের সকলে বিশ্বাস করেও না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদা অতিরিক্ত আরক সেবনের ফলেই ওই সব চোখের ভুল দেখা, বন্য হংসীকে ভেবেছেন আকাশপরী, আবার কেউ বলে না আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সে কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে, তখন

আমার জন্মই হয়নি। এতক্ষণ শুনছিলেন গল্প আরক, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় দুপুর 3:50 হয়েছে, 50 সেকেন্ড হয়েছে। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আছে অপরাজিতা। আর এখন সময় আপনাদের এক সুন্দর সফরে আমার সফর সঙ্গী করার আর নিয়ে যাওয়ার এমন এক সুরের জগতে যেখানে পাবেন কিছু নস্টালজিক সুর, পাবেন এমন কিছু কথা, যে কথা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের মনকে এক বিশেষ জায়গায় এক বিশেষ মানুষের কাছে পৌঁছে দিতে হয়তো অনেকটা সাহায্য করে। স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান সফরনামাতে। আজকের সফরনামার পর্বটা একটু অন্যরকম রাখার চেষ্টা করছি। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন মোবাইলে ব্লুটুথের গানের আদান প্রদান হতো, মেমোরি কার্ড ভর্তি থাকত আমাদের সকল প্রিয় গান দিয়ে, আর রিংটোনে বাজত বলিউডের সুপারহিট গান। স্কুল কলেজের দিন, প্রথম ভালো লাগা, প্রথম প্রেম, বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছুর সঙ্গেই যেন জড়িয়ে আছে এই ধরনের অসাধারণ কিছু গানগুলি। হ্যাঁ, প্রথম গানটা শোনালেই বুঝবেন কি ধরনের গান আজকে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে এই সফরনামা পর্বে। সফরনামা নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক সুন্দর যাত্রার গল্প। এই যাত্রা কোনো নির্দিষ্ট গন্তব্যের নয়, এই যাত্রা স্মৃতির, অনুভূতির আর সুরের। গান এমন এক ভাষা যা কখনো

অনুবাদের প্রয়োজন হয় না। মনের যে অনুভূতিগুলি অনেক সময় কথায় প্রকাশ করা যায় না, সেইগুলি খুব সহজে প্রকাশ করে দেয় একটি সুন্দর সুর আর কয়েকটি আন্তরিক শব্দ। আজকের সফরনামার আমরা পর্বে সেই 2000 সালের পরের বলিউডের যে সোনালী সময়টা ছিল, এমন এক সময় যখন সিনেমার গল্পের পাশাপাশি তার গানগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, প্রেমের প্রথম অনুভূতি, কলেজে বন্ধুদের সঙ্গে কাটানো বিকেল, দীর্ঘ বাস বা ট্রেন যাত্রা, পুজোর নতুন জামা, পরীক্ষার চাপের ফাঁকে একটু স্বস্তি, সবকিছুর সঙ্গেই যেন জড়িয়েছিল এই গানগুলো। মনে আছে তখন গান শোনার জন্য ক্যাসেটের বদলে সিডি, তারপর MP3 প্লেয়ার, মেমোরি কার্ড আর মোবাইল ফোনের যুগ শুরু হয়েছে মাত্র। ব্লুটুথে বন্ধুদের কাছ থেকে গান নেওয়া, নতুন সিনেমার গান ডাউনলোড করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, আর প্রিয় গানটাকেই মোবাইলের রিংটোন বানিয়ে রাখা, এই সবই ছিল সেই সময়ের, আমাদের সময়ের ছোট ছোট আনন্দ। আজ হয়তো প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, এক ক্লিকেই হাজার হাজার গান আমাদের হাতের মুঠোয়, তাই হয়তো সেই গান শোনার জন্য আগ্রহ ততটা বেশি থাকে না যতটা সেই সময় ছিল। কিন্তু এত কিছুর মধ্যেও গান আজও, কিছু কিছু গান আজও আমাদের থামিয়ে দেয়, আমাদের বলে না একটু বসো, শোনো, আমার পাশে থাকো। কারণ এই গানগুলো শুধু সুর নয়, আসলে স্মৃতির ভাণ্ডার। আর চলুন, আমি আপনাদের বন্ধু অপরাজিতা আজকে চেষ্টা করব সেই স্মৃতিটাকেই একটু জাগিয়ে তোলার, আপনাদের কিছু পছন্দের প্রিয় প্রিয় গান আপনাদের জন্য বেছে রেখেছি। প্রথম গানখানি শুনবেন অভিজিৎ ভট্টাচার্য এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের কাছে নিজের অনুভূতিগুলিকে নির্দ্বিধায় তুলে ধরতে ইচ্ছে করে, কিন্তু অনেক সময় পারি না আমরা। ভালোবাসা তখন শুধু একটি শব্দে থাকে না, হয়ে যায় খুব গভীর বিশ্বাস। সেই বিশ্বাস আর মনের টানকে সুরে বেঁধেছেন পরের গানটি। চলুন সবাই মিলে শুনি শ্রেয়া ঘোষাল এবং ওস্তাদ সুলতান খানের দ্বৈত কণ্ঠে।

দাদা বন্ধুরা আপনারা রয়েছেন সফরনামা পর্বে, আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় দুপুর 3:18:50। আর আজকে শুনছি সফরনামা পর্বে এমন কিছু গান যেগুলো অবশ্যই আমাদের নস্টালজিক তালিকায় একেবারে সামনের দিকে থাকে। আচ্ছা, অনেক সময় আমরা নিজের অনুভূতি কাউকে বলতে পারি না, অথচ মনের ভেতরে জমে থাকে হাজারটা কথা। কেউ হয়তো সেই অনুভূতির খবরই রাখে না, আবার সেই না বলা আবেগ আর অপেক্ষার গল্প নিয়ে আবার অনেকেই অনেক দূর এগিয়ে যায়। ভালোবাসার সম্পর্কে রাগ, অভিমান, হাসি, আনন্দ সবই মিলেমিশে থাকে, কিন্তু দিনের শেষে যদি দুজন মানুষ একে অপরের পাশে থাকতে চান, তাহলেই সম্পর্কটা সঠিকভাবে পূর্ণতা পায়। এমনই এক মায়াভরা অনুভূতির গান নিয়ে চলুন পরবর্তী গানখানি শুনি, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

আচ্ছা, কখনো কি এমন হয়েছে কাউকে দেখে মনে হয়েছে হ্যাঁ এই মানুষটাকেই তো আমি খুঁজছিলাম? আর জীবনের হাজারো ভিড়ের মধ্যে এই একজন মানুষই হয়ে ওঠেন আপনার নিজের পৃথিবী? আর সেই অনুভূতির সুরেই আপনিও কখনো কখনো এই গানটা দিয়ে আপনার মনের কথা কিন্তু প্রকাশ করতে হয়তো চেয়েছিলেন বা শুনে চাইবেন ঠিকই।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন সাফারনামা পর্বে। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় দুপুর 3:31 হয়ে 10 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, ভালোবাসা কোনো বিশেষ দিনের জন্য অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনই ভালোবাসাকে নতুন করে উদযাপন করা যায়। আর ভালোবাসা যে সবসময় ওই যে কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করেই প্রকাশ করতে হবে তা কিন্তু নয়। কখনো কিছু খুনসুটি, কিছু মজা এবং কিছু বলতে পারেন যে দুষ্টুমির মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে ভালোবাসা।

আসলে বলছিলাম একেবারে শুরুতেই আপনাদের যে আজ প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, এক ক্লিকেই হাজার হাজার গান আমাদের হাতের মুঠোয়। কিন্তু এত কিছুর মধ্যেও কিছু গান আজও আমাদের থামিয়ে দেয়, থামতে বলা যায় বাধ্য করে।

কারণ এগুলো তো শুধু আর গান নয়, এগুলো আমাদের এক একজনের ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডার। একটা পরিচিত সুর বাজলেই যেন মুহূর্তের মধ্যে ফিরে যাই জীবনের কোনো বিশেষ সময়ে, কোনো বিশেষ মানুষের কাছে, কোনো না ভোলা অনুভূতির কাছে। আর আজকের এই সফরনামায় আমরা চেষ্টা করেছি খুঁজে নেওয়ার নিজেদের ফেলে আসা দিনগুলো, কি খুব একটা বেশি নয়, খুব একটা দূরে নয়, খুব কাছাকাছি, তাও একবার ফিরে দেখতে ইচ্ছে করলো। হয়তো আজকের কোনো গান আপনাকে মনে করে দিয়েছে আপনার স্কুল জীবনের কথা, হয়তো কলেজের সেই প্রিয় বন্ধুটির কথা, হয়তো প্রথম ভালো লাগার মানুষটির কথা, কিংবা এমন কোনো মুহূর্ত যেটা আজও আপনার হৃদয়ে অমলিন হয়ে আছে। স্মৃতির পাতায় আলতো করে হাত রেখে আমরা চলেছি সফরনামার পর্বে। একের পর এক 2000 সালের পরের কিছু কালজয়ী শ্রোতাপ্রিয় হিন্দি গান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি।

শ্রোতা বন্ধুরা, আজকের সফরের শেষ গানটি একেবারে নতুন। সময় বদলায়, সুরের ধরন বদলায়, কিন্তু মানুষের অনুভূতি বদলায় না। ভুল বোঝাবুঝি, অনুশোচনা আর ক্ষমা চাওয়ার মধ্যেও যে একটা ভালোবাসা লুকিয়ে থাকে, সেই কথাই বলে এই নতুন গানটি। চলুন এই গান দিয়ে শেষ করি আজকের মতো সফরনামা পর্বখানি। আপনারা শুনতে থাকুন এফএম উচ্চান্ত

এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারত ও ব্রিটেনের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। এর সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হয়েছে, যা ভারতীয় পেশাজীবীদের জন্য সুবিধা বাড়াবে। এই চুক্তির ফলে যুক্তরাজ্যের বাজারে ভারতীয় রপ্তানির 99% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালে জানিয়েছেন, এটি দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের নতুন দিগন্ত খুলবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি নাগরিক ও প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে। আজ আগরতলার TIFT কনফারেন্স হলে আয়োজিত 70তম পর্বে তিনি একথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগ শাসন ব্যবস্থাকে আরও সহজলভ্য এবং স্বচ্ছ করেছে। এদিন মুখ্যমন্ত্রী জনসাধারণের সমস্যার শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন। এছাড়াও ভার্চুয়ালি কাঞ্চনপুরের মানুষের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যোদ্ধা নামে একটি নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করেন তিনি। স্কিল ইন্ডিয়া মিশন প্রকল্পের আজ 11 বছর পূর্ণ হয়েছে। 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনের সূচনা করেন, যার লক্ষ্য যুব সমাজকে শিল্পক্ষেত্রে উপযোগী দক্ষতায় গড়ে তোলা। দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রকের তথ্য অনুযায়ী 2015 সাল থেকে এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 6 কোটিরও বেশি যুবক যুবতীকে দক্ষ করে তোলা হয়েছে। আগামীকাল রথযাত্রা, এই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলা ঘুরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলার উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। হাজার হাজার পুণ্যার্থীর মিলন ক্ষেত্রে পরিণত হবে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, FM উৎসায়ত। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় বিকেলে 4:01। আর এখন আপনাদের স্বাগত জানাই আপনাদের অপর এক প্রিয় অনুষ্ঠান আজকের শিল্পী অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর আজকের শিল্পীর পর্বে আমরা অবশ্যই এমন এক শিল্পীকে নিয়ে খানিকটা আলোচনা করব, গল্প করব, তার জীবনের বিভিন্ন দিক জানার চেষ্টা করব, যিনি প্রতিনিয়ত তার সুরের জাদুতে আমাদের হৃদয়কে বেঁধে আমাদের এমন এক প্রশান্তি মনে দিয়ে যায় যা বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও আমাদের মনকে ভালো করতে যথেষ্ট। প্রতিটি শিল্পীরই একটা নিজস্ব পরিচয় থাকে। কেউ কণ্ঠের শক্তিতে মুগ্ধ করেন, কেউ সুরের কারুকার্যে, আবার কেউ খুব সুন্দর কিছু শব্দকে অসাধারণ অনুভূতিতে রূপ দিতে পারেন। আজ আমরা এমন এক শিল্পীর কথা বলবো যার কণ্ঠে রয়েছে কোমলতা, গভীরতা আর এক অনাবিল আন্তরিকতা। বাংলা আধুনিক গানের বর্তমান প্রজন্মে এমন কিছু কণ্ঠ রয়েছে যেগুলো শুনলেই শিল্পীর নাম আলাদা করে বলা

আর দরকার হয় না। এই প্রথম কয়েকটি লাইনই যেন বলে দেয়, এ তো আমাদের পছন্দের শিল্পী লগ্নচিতা। আজকে কথা বলবো সঙ্গীত শিল্পী লগ্নচিতা চক্রবর্তীকে নিয়ে আজকের শিল্পী পর্বে। তার গায়কির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি গানকে এমন একটু অন্যভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেন, পরিবেশনা করেন, যে তার গলাটাকে 100টা গলার মাঝেও আমরা আলাদা করে অদ্ভুতভাবে চিনে নিতে পারি। তাহলে চলুন সেই চেনা গলাটার একখানি গান শোনাই আপনাদের, তারপর আসছি পরবর্তী গল্পে।

আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত কিংবা নিজস্ব মঞ্চ পরিবেশনা, প্রতিটি ক্ষেত্রেই শিল্পী লগ্নচিতা চক্রবর্তী তাঁর স্বতন্ত্র গায়কের ছাপ রেখে চলেছেন। 2014 সালে চতুষ্কোণ ছবির সেই বসন্ত এসে গেছে, মনে আছে তো? গানটি ব্যাপকভাবে পরিচিতি এনে দেয় শিল্পীকে। এরপর একের পর এক জনপ্রিয় গান দিয়ে তিনি বাংলা সঙ্গীতের সমকালীন ধারায় নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন। আজকের এই এক ঘন্টার আজকের শিল্পীর আয়োজনে আমরা শুধু গান শুনব না, জানব তার শিল্পী জীবনের নানান অধ্যায়, তার গানের গল্প, তার সঙ্গীত চর্চার পথ চলা, আর শুনব তার কণ্ঠে জনপ্রিয় কয়েকটি গান যেগুলো হয়তো আপনারও খুবই পছন্দের। তাহলে আর দেরি কেন, চলুন আজকের শিল্পীর অনুষ্ঠানের সুর অনুভূতি আর ভালো লাগাকে সঙ্গী করে প্রবেশ করি বাংলা গানের এক অনন্য কণ্ঠ লগ্নচিতা চক্রবর্তীর সঙ্গীত ভুবনে। পরপর দুখানি গান রইল আপনাদের সবার জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আজকের শিল্পী পর্বে। স্টুডিওর ঘুরি এখন বলছে সময় বিকেল 4:21 হয়ে 35 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছে আপনাদের বন্ধু অপরাজিতা। কথা বলছিলাম শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে নিয়ে। লগ্নজিতা চক্রবর্তীর জন্ম কলকাতাতেই 23 সেপ্টেম্বর। ছোটবেলা থেকেই বাড়িতে ছিল সঙ্গীত চর্চার পরিবেশ। পরিবারের উৎসাহে খুব অল্প বয়সেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। সেই শিক্ষাই পরবর্তীকালে তার গায়কের ভিতকে শক্ত করে তোলে। ছোটবেলায় তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতেন। ধীরে ধীরে নিজের কণ্ঠের স্বাতন্ত্র্য খুঁজে পান। তার গলায় যেমন শাস্ত্রীয় সঙ্গীতের পরিমিতি রয়েছে, তেমনি আধুনিক গানের সহজ আবেদনও রয়েছে। তাই তার গান শুনলে মনে হয় তিনি গাইছেন না ঠিক, তিনি কোনো একটা গল্প হয়তো আমাদের বলতে চাইছেন। স্বপ্ন দেখা যতটা সহজ, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া ততটাই কঠিন। লগ্নজিতার ক্ষেত্রেও পথটা খুব একটা সহজ ছিল না বলেই বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। দীর্ঘদিন নিয়মিত রেয়াজ, অডিশন, ছোট ছোট মঞ্চে গাওয়া, সবকিছুর মধ্যে দিয়েই নিজেকে তৈরি করেছেন। যেমনটা আমরা প্রত্যেকে করি, আমরা যারা শিল্পকে ভালোবাসি, আমরা যারা সংস্কৃতিকে ভালোবাসি, তারা কিন্তু প্রত্যেকেই একটা ছোট্ট মঞ্চ দিয়ে শুরু করি, তারপর স্বপ্ন থাকে আমাদের প্রত্যেকেরই বড় মঞ্চে নিজেকে জাহির করার, নিজেকে প্রকাশ করার। হ্যাঁ, কেউ কেউ হয়তো

পাই, সেই বড় মন্ত্রটা পেয়ে যাই খুব তাড়াতাড়ি। আবার কারোর হয়তো একটু সময় লাগে, কিন্তু ওই যে সময়ের লাগে ওই সময়টাতে একটু ধৈর্য ধরতে হয়, আর হ্যাঁ অধ্যবসায়টা চালিয়ে যেতে হয়। বাংলা গানের জগতে তিনি প্রথমে পরিচিতি পান বিভিন্ন স্বাধীন গানের অ্যালবাম এবং লাইভ পারফরমেন্সের মাধ্যমে, কিন্তু বৃহত্তর শ্রোতাদের কাছে তার পরিচিতি আরও বাড়ে বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করার পর। চলুন শোনাই পরপর আরও দুখানি গান শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে।

2014 সালে মুক্তিপ্রাপ্ত চতুষ্কোণ ছবির সেই গান মনে আছে তো? বসন্ত এসে গেছে, লগ্নচিতা চক্রবর্তীর ক্যারিয়ারের এক বরাবর। এই গান শুধু জনপ্রিয়ই হয়নি, তার কণ্ঠের স্বকীয়তাকেও পৌঁছে দেয় অসংখ্য শ্রোতার কাছে। এই গানের পর থেকেই বাংলা চলচ্চিত্রে তিনি নিয়মিত প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করতে শুরু করেন। এরপর থেকেই একের পর এক ছবিতে তার কণ্ঠ শোনা যায়, আর প্রতিবারই তিনি নিজের স্বতন্ত্র গায়কের ছাপ রেখে গেছেন। লগ্নচিতার কণ্ঠের সবচেয়ে বড় বলা যায় প্লাস পয়েন্ট কি সেটা তো অবশ্যই আপনারা জানেন, যে তিনি খুব বেশি অলংকার ঠিক ব্যবহার করেন না, বরং স্বাভাবিকভাবেই ওনার গলাটাই সবার থেকে একটু আলাদা শোনায়, আর ওই আলাদা ব্যাপারটাই কোথাও না কোথাও সেটাকে বিশেষ করে তোলে। তার গাওয়া প্রেমের গান শুনলে মনে হয় যেন খুব কাছের কেউ নিজের মতো করে আমাদের সেই কথাগুলি বলতে চাইছেন যেটা গানের সুরে এবং কথায় রয়েছে, আর এই আন্তরিকতাই তাকে বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠে পরিণত করেছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের শিল্পী পর্ব। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় বিকেল 4:35 হয়ে 20 সেকেন্ড।

মঞ্চশিল্পী হিসেবেও লগ্নচিতা অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত উৎসব, কর্পোরেট শো, টেলিভিশন অনুষ্ঠান, দেশ বিদেশের বাংলা সাংস্কৃতিক আয়োজনে তিনি নিয়মিত অংশগ্রহণ করছেন। তার লাইভ পারফরমেন্সের অন্যতম আকর্ষণই হল শ্রোতাদের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ। তিনি শুধু গান গেয়ে মঞ্চ ছেড়ে চলে যান না, গানের গল্প, নিজের অভিজ্ঞতা আর শ্রোতাদের সঙ্গে সহজ কথোপকথনের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তিনি তৈরি করে ফেলেন। আজকের ডিজিটাল যুগে সঙ্গীত জগতের প্রতিযোগিতা অনেকটাই বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন শিল্পী আসছেন, কিন্তু এত প্রতিযোগিতার মধ্যেও লগ্নচিতা চক্রবর্তী নিজে আলাদা পরিচয় ধরে রাখতে পেরেছেন। কারণ তিনি কখনোই সেই নিজের শিল্পী সত্তার সঙ্গে আপোষ করেননি, বরং প্রতিটি গানকে যত্ন করে পরিবেশনা করার চেষ্টা করেছে। এরপর যে গানখানি আপনাদের শোনাব, সেই গানখানি কোনো না কোনো সময় বলা যায় আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে, সেই ইয়াং জেনারেশনকে কোনো না কোনো সময় একটু হলেও তার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছে এই গানটি। চলুন শুনি আমাদের সবার খুব প্রিয়।

আজকের সময়ে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে ব্যস্ততা আমাদের প্রতিদিন আরও বেশি করে ঘিরে ধরছে। মানুষ কথা বলছে কিন্তু মনের কথা সবসময় বলা হচ্ছে না। প্রযুক্তি আমাদের কাছে এনে দিয়েছে, আবার কোথাও কোথাও অনেকটা দূরেও সরিয়ে দিয়েছে। এ সময়ে গানই হয়ে ওঠে মানুষের একান্ত ব্যক্তিগত আশ্রয়। কোনো এক নিরিবিলি সন্ধ্যায়, কোনো দীর্ঘ যাত্রাপথে কিংবা একাকী কোনো মুহূর্তে একটি গান আমাদের মনকে ছুঁয়ে যেতে পারে। লগ্নজিতে চক্রবর্তীর গাওয়া বহু গান ঠিক সেভাবেই অসংখ্য মানুষের নীরব সঙ্গী হয়ে উঠেছে এবং আগামী দিনেও উঠবে। তার কণ্ঠের মধ্যে যেই অদ্ভুত স্বচ্ছতা রয়েছে, সেই স্বচ্ছতা শুধু সুরে নয়, অনুভূতিতেও। তিনি যখন ঠিক প্রেমের গান গেয়ে ওঠেন, তখন ভালোবাসার কোমলতা যেন স্পষ্ট হয়ে যায়। আবার বিচ্ছেদের গান গাইলে সেই কণ্ঠেই আমরা শুনতে পাই নীরব কষ্টের আমাদেরই প্রতিধ্বনি। আর আশার গান গাইলে মনে হয় অন্ধকারের পরেও আলো আছে। এই আবেগের রং বদলানোর ক্ষমতাই তাকে সমকালীন বাংলা সঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠে পরিণত করেছে। চলুন, আবারও রইল পরপর দুখানি গান, তারপর হয়তো সময় আর খুব একটা বেশি থাকবে না আমাদের হাতে। চলুন শোনাই আপনাদের।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের শিল্পীর পর্বের একেবারে শেষ লগ্নে আমরা এসে উপনীত হয়েছি। এই সময়টুকুতে আমরা চেষ্টা করেছি বর্তমান বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল এবং স্বতন্ত্র কণ্ঠ লগ্নজিতা চক্রবর্তীর শিল্পী জীবনের নানা দিক আপনাদের সামনে তুলে ধরতে, তার বেড়ে ওঠা, সঙ্গীত চর্চার পথ, কঠোর সাধনা, শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার গল্প এবং চলচ্চিত্রে তার যাত্রা, আধুনিক বাংলা গানে তার অবদান এবং সবচেয়ে বড়, তার গানের মধ্যে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়ার অসাধারণ ক্ষমতার কথা আমরা স্মরণ করেছি। শ্রোতা বন্ধুরা, শিল্পীরা আমাদের শুধু বিনোদন দেন না, তারা আমাদের ভাবতে শেখান, অনুভব করতে শেখান, কখনো নিজের কাছে ফিরেও যেতে শেখান। তাই একজন শিল্পীকে সম্মান জানানো মানে শুধু তার গান শোনা নয়, তার সাধনাকে সম্মান করা, তার শিল্পকে ভালোবাসা, তার নিজস্ব ভাষা এবং সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করা। এই শুভকামনা নিয়েই আজকের শিল্পী অনুষ্ঠান থেকে ইতি টানছি। আমি আপনাদের বন্ধু অপরাজিতা, আবারও খানিকক্ষণ পরেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপনারা শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত। চলুন গানে গানে বিদায় নিই আজকের পর্বখানি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উৎসয়ন্ত। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় বিকেল 5:01 হয়ে 20 সেকেন্ড। আর এখন সময় আমারও আপনার বড়ই পছন্দের একখানি পর্ব, অর্থাৎ রাগে অনুরাগে। রাগে অনুরাগে পর্বে অবশ্যই আপনাদের জানা রয়েছে, আমরা কিছু ভালো ভালো বাংলা ছায়াছবির গান শুনি আপনাদের অনুরোধে। অর্থাৎ আপনাদের কিছু পছন্দের গান আপনারা ফোন করে অর্থাৎ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আর আমরা চেষ্টা করব সেই গানখানি আপনাদের শোনানোর। অবশ্যই মনে রাখবেন, বাংলা ছায়াছবির গান আপনারা অনুরোধ করতে পারেন ফোন করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। ফোন নাম্বারটি খোলা রয়েছে 0381-232-5263-0381-232-5353 এই নম্বরটি, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965 সেটিও খোলা রয়েছে। তো চলুন শুরু করি আজকের পর্বখানি। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রথম শ্রোতা বন্ধু কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। কি বলতে চাইছেন বন্ধু দেখি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো, নমস্কার, শুভ বিকেল, কে বলছেন?
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: রবীন্দ্রবাবু বলছেন, বলুন রবীন্দ্রবাবু, কোন গানখানি শুনবেন, কোন ছায়াছবির?
1: অমর সঙ্গে আসেনি দিদি?
0: হ্যাঁ, অমর সঙ্গে আছে, বলুন কোন গানখানি শুনবেন।
1: চিরদিনই আমি যে তোমায়, যুগে যুগে আমি তোমারি।
0: অবশ্যই সঙ্গে থাকবেন রবীন্দ্রবাবু, শোনানোর চেষ্টা করব, আর সঙ্গে থাকতে হবে আমাদের। আর বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাদের অনুরোধের ঝুলি নিয়ে হাজির হয়ে গেছেন। দেখি আরও এক বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি দিদি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন কোন গানখানি শুনবেন।
2: হ্যাঁ হ্যাঁ, ওই কে তুমি আমারে ডাকো, অলোকে লুকায়ে থাকো, দেখিতে না পাই, ফিরে ফিরে যায়।
0: বাহ, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন, শোনানোর চেষ্টা করবো অমিতাভ বাবু। অনেক

0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ
1: ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, একের পর এক গানের অনুরোধ কিন্তু আমাদের কাছে চলে আসছে, আর শুরু করব আমাদের পর্বখানি। তবে দেখি আরও কিছু বন্ধু আছে কি না যারা জানাতে চাইছে তাদের পছন্দের গান আমাদের কাছে। হ্যাঁ বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যাঁ সুমন বাবু, স্বাগত আপনাকে, বলুন কোন গানখানি শুনবেন।
2: শুভ বিকেল।
1: শুভ বিকেল।
2: মজনু থেকে ও প্রিয়া রে প্রিয়া, আয়না একটু কাছে।
1: ও প্রিয়া রে প্রিয়া, অবশ্যই সঙ্গে থাকবেন, শোনানোর চেষ্টা করব।
2: ভালো থাকবেন।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন সুমন বাবু। আর হ্যাঁ দেখতে পাচ্ছি কিছু কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে। হ্যাঁ আপনাদের একটু প্রতীক্ষা করতে হবে, অবশ্যই যারা আগে ফোন করছেন তাদেরকে আমরা একটু শুনি তারা কি বলতে চাইছেন। নমস্কার। হ্যালো হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
3: আমি স্বপন জগন্নাথ বলছি, যোগপুর থেকে।
1: হ্যাঁ স্বপন বাবু বলছেন। হ্যাঁ বলুন কোন গানখানি শুনবেন।
3: গুরুজব কিলে ছবি থেকে
1: তাহলে চলুন দেরি না করে প্রথম গানটি দিয়ে শুরু করি আজকের রাগে অনুরাগে পর্বখানি। প্রথম গানখানি রবীন্দ্রবাবু শুনতে চাইছেন, অমর সঙ্গী ছবি থেকে সেই কালজয়ী গান।

এতক্ষণ রবীন্দ্রবাবুর পছন্দের গান অমর সঙ্গীত ছবি থেকে আপনাদের শোনাচ্ছিলাম। এখন দেখি বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন? সঙ্গে থাকবেন প্রেমজিৎ বাবু? আপনিও খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, পাশে থাকার জন্য। আর শ্রোতা বন্ধুরা, এবারের তালিকায় অমিতাভ বাবুর পছন্দের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের সবার জন্য। তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? সেই পছন্দের আমাদের কালজয়ী গান একখানি শুনতে চাইছেন দিলকেশ বাবু, অবশ্যই সঙ্গে থাকবেন, শোনানোর চেষ্টা করবো, অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে আপনাদের অগ্নি পরীক্ষা ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম সুমনবাবুর পছন্দের গান মাজনু ছবি থেকে। দেখি মধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কি বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস হতেই বলছি দিদি।
0: আশুতোষ বাবু বলছেন, বলুন কোন গানখানি শুনবেন আপনি?
1: আজকে আশাজির বিখ্যাত একখানি গান, ছবির নাম কলঙ্কিনী, আর গানটা হচ্ছে আমি কে সে কি ভুলে গেলে। গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন আর শ্যামল মিত্রজি সুর দিয়ে সাজিয়ে।
0: অবশ্যই সঙ্গে থাকবেন, আপনাকে শোনানোর চেষ্টা করব।
1: নমস্কার।
0: নমস্কার। আর বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও অনেকগুলো অনুরোধ আসছে, হয়তো সব কটা শোনানো সম্ভব হবে কি না আমাদের জন্য আমি সেটা বলতে পারছি না, কারণ এমন অনেক সময় হয়, আপনারা অভিজ্ঞতা রয়েছে আপনাদেরও, যে আমাদের গানের লিস্ট অনেকটা বড় হয়ে যায় কিন্তু সময় হাতে খুব একটা থাকে না, যার জন্য আমরা শোনাতে পারি না। তবে হ্যাঁ, আরও এক ঘন্টা তো রয়েছি আপনাদের সঙ্গে। চলুন এই মুহূর্তে আপনাদের স্বপন বাবুর পছন্দের গান শোনাই। উনি বলেছিলেন গুরুদক্ষিণা ছবি থেকে উনি একখানি গান

শুনতে চাই। গুরুদক্ষিণা সিনেমাটার কথা মনে পড়লেই যেই গানখানি আমাদের প্রথম মাথায় আসে কিশোর কুমারজির কণ্ঠে, চলুন সেটাই আপনাদের সবাইকে নিয়ে আমিও শুনি।

এতক্ষণ শুনছিলেন স্বপনবাবুর পছন্দের গান গুরুদক্ষিণার ছবি থেকে। এবারে চলুন পরপর আপনাদের শোনাব বিধানবাবুর পছন্দের গান আক্রোশ ছবি থেকে, তারপরেই কণিকা দেবীর পছন্দের গান লালকুঠি ছবি থেকে। পরপর দুখানি গান রইল আপনাদের সবার জন্য।

0: নমস্কার, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, স্বাগত আপনাকে। বলুন, কোন গানখানি কোন ছবি থেকে শুনবেন?
1: আমি প্রতীক সিনেমার বৃষ্টি অনাসৃষ্টি শিরশির করে মন, কিন্তু লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে চাই।
0: ছবিটার নামটা আরেকবার বলবেন।
1: প্রতীক। প্রতীক।
0: প্রতীক। অবশ্যই সঙ্গে থাকবেন অম্বিকা দেবী, শোনানোর চেষ্টা করবো আপনাকে।
1: ধন্যবাদ। ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রাগে অনুরাগে পর্বে। শুনছি আপনাদের পছন্দের কিছু বাংলা ছায়াছবির গান। আপনারা অনুরোধ করতে পারেন 0081-232-6253 এই নম্বরে ফোন করে। আমরা আপনাদের পছন্দের গান আপনাদের শোনানোর চেষ্টা করব। বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বল কে বলছেন?
2: দিদি, আমি কেশব দেবরমা বলতেছি।
0: হ্যাঁ কেশব বাবু, স্বাগত আপনাকে। বলুন, কোন গানখানি শুনবেন?
2: আমি অমর সঙ্গীত।
0: হ্যাঁ, অমর সঙ্গীত ছবি থেকে একটা গান শোনানো হয়েছে, আপনি কোন গানটা শুনবেন?
2: দাদা ঠাকুর যে কোনো একটা।
0: দাদা ঠাকুর যে কোনো একটা গান শুনবেন। আচ্ছা, কেশববাবু সঙ্গে থাকবেন, শোনানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে অবশ্যই আরও কিছু গান কিন্তু পেয়ে গেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। বন্ধুরা জানাচ্ছেন তারা কোন গানখানি শুনতে চাইছেন। এইবারে প্রেমজিৎ বাবুর পছন্দের গান গুরু ছবি থেকে উনি শুনতে চাইছেন। চলুন আমরা সবাই মিলে শুনি।

এতক্ষণ শুনছিলেন প্রেমজিৎ বাবুর পছন্দের গানখানি গুরু ছবি থেকে। চলুন এইবারে আপনাদের সবাইকে শোনাই দিলকেশ বাবুর পছন্দের গান, কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

নমস্কার। না, যোগাযোগ করা গেল না, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ রয়েছে। বন্ধু আবারও চেষ্টা করবেন 03812326253 এই নম্বরে। আর হ্যাঁ, বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ স্বর্ণমালা দেবী বলছেন, বলুন। কোন ছবি? না বুঝতে পারিনি, আরেকবার বলবেন। আচ্ছা, কোন গানখানি শুনবেন? পৃথিবী সূর্য আমি। আচ্ছা, সঙ্গে থাকবেন, শোনানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, বলছিলাম যে স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় বিকেল 5:48 হয়ে 9 সেকেন্ড। আর একের পর এক ভালো ভালো আপনাদের অনুরোধের, পছন্দের গান আমরা কিন্তু শুনছি রাগে অনুরাগে পর্বে। আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অপরাজিতা রয়েছে। চলুন এইবারে দেরি না করে আবারও পরপর দুখানি গান শুনবো আমরা। প্রথম গানখানি রবীন্দ্রনাথ বাবু অনুরোধ করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ন্যায় বিচার, অন্যায় বিচার, দুঃখিত অন্যায় বিচার ছবি থেকে উনি শুনতে চাইছেন। চলুন শোনাই ওনায়।

এতক্ষণ শুনছিলাম আমরা রবীন্দ্রনাথ বাবুর পছন্দের গান আন্ডি বর্মনজির কণ্ঠে। চলুন এইবারে আপনাদের শোনাই ঝর্ণাদেবীর পছন্দের গান অনুরাগের ছোঁয়া ছবি থেকে।

0: এতক্ষণ শুনছিলাম ঝর্ণা দেবীর পছন্দের গান। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: দিদি আমি কেশব দেবনাথ বলতেছি।
0: হ্যাঁ কেশব বাবু, আপনি ফোন করেছিলেন তো?
1: আমি আবার ফোন করছি, গান শুনতেছি আর কি।
0: হ্যাঁ, আপনি তো বললেন দাদা ঠাকুর ছবি থেকে কোনো একটা গান শোনাতে।

0: আচ্ছা, তাহলে কোনটা শুনবেন?
1: যে কোনো একটা।
0: কোন ছবির? দাদা ঠাকুর?
1: না না না, সাথী সাথী
0: সাথী ছবির যে কোনো একটা গান। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, শোনানোর চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, হ্যাঁ, চেষ্টা করবেন একবারই অনুরোধ করার, যেহেতু হাতে খুব একটা বেশি সময় আমাদের থাকে না আর আপনাদের অনুরোধ অনেকগুলো থাকে, তাই একটু চেষ্টা করবেন যেন একবারেই নিজের পছন্দের গানটা ঠিক করে ফেলা যায়। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো, শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি, হ্যাঁ
0: হ্যাঁ, কে বলছেন?
2: আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: হ্যাঁ রীনা দেবী, বলুন কোন গানখানি শুনবেন?
2: আমি গুরু দক্ষিণা থেকে শোনো শোনো ও বাবা কি বল, সবাই জানে আর কেউ না জানে, তুমি নৌকো গুণীজন।
0: অবশ্যই সঙ্গে থাকবেন রীনা দেবী, আমরা সময় থাকলে অবশ্যই শোনানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সময়ের কথাই আপনাদের বলছিলাম, এখন স্টুডিওর ঘড়ি বলছে সন্ধ্যে 6টা বেজে 1 মিনিট হয়ে 1 সেকেন্ড হলো এই মুহূর্তে, আর তার মানে আর খুব একটা বেশি হাতে সময় নেই, আর আধ ঘন্টার মতো আপনাদের সঙ্গে রয়েছি রাগে অনুরাগে পর্ব নিয়ে, আর গান কিন্তু অনেকখানি অনেকগুলোই রয়ে গেছে, তাই কারোর যেন মন খারাপ না হয়, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন একের পর এক গানে চলে যাই। প্রথমে শোনাবো আপনাদের আশুতোষ বাবুর পছন্দের ছবি কলঙ্কিনী থেকে একখানি গান আপনাদের সবার জন্য।

এতক্ষণ শুনছিলেন আশুতোষ বাবুর পছন্দের গানখানি কলঙ্কিনী ছবি থেকে। চলুন এইবারে আপনাদের শোনাই নারায়ণ বাবুর পছন্দের গান, আপনাদের সবার জন্য রইলো।

এতক্ষণ শুনছিলেন নারায়ণবাবুর পছন্দের গানখানি। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রাগে অনুরাগে পর্বে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সন্ধে ৬টা বেজে ১০ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড। এইবারে চলুন আপনাদের শোনাই অম্বিকা দেবীর পছন্দের গান প্রতীক ছবি থেকে, লতা মঙ্গেশকরজির কণ্ঠে।

এতক্ষণ শুনছিলাম অংশুমান বাবুর পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রাকে অনুরাগে পর্বে। আমরা শুনছি আপনাদের কিছু পছন্দের অনুরোধের গান। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সন্ধে ৬টা বেজে ১৮ মিনিট হয়ে ৫০ সেকেন্ড। চলুন এইবারে আপনাদের শোনাই কেশববাবুর পছন্দের গান সাথী ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন কেশববাবুর পছন্দের গান সাথী ছবি থেকে। আর শ্রোতা বন্ধুরা, সময় কিন্তু বলছে এখন বিদায় নেবার, সেই সময়টা চলে এসেছে। এখনও দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধুরাই ফোন করার চেষ্টা করছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আর ফোন নিতে পারছি না, কারণ আর তো গান শোনানো

সম্ভব নয়। তবে মন খারাপের কোনো কারণ নেই, প্রত্যেক বুধবার কিন্তু এই 5টা থেকে 6:30 থাকছি আপনাদের সঙ্গে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গান নিয়ে। আর আজকে আপনারা যারাই অনুরোধ করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, কারণ আপনারা খুব সুন্দর সুন্দর গান অনুরোধ করে আজকের অনুষ্ঠানটাকে কিন্তু জমিয়ে দিয়েছেন বলা যায়। আর সময় বলছে আমাকে, আপনার বন্ধুকে অর্থাৎ অপরাজিতাকে এই মুহূর্তে বিদায় নিতে হবে। তবে মন খারাপের কোনো কারণ নেই, রাত 11টা পর্যন্ত আপনাদের জন্য সঙ্গে থাকার জন্য ইতিমধ্যে কিন্তু স্টুডিওতে এসে গেছে আপনাদের অপর এক প্রিয় আর্জে, আর্জে অর্ণব চলে এসেছে। আর্জে অর্ণবের সঙ্গে থাকবেন, অনুষ্ঠানের ডালি কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। চলুন শেষ গানে যাই। শেষ গানখানি অনুরোধ করেছে আদিত্যবাবু। আদিত্যবাবুর পছন্দের গানখানি শুনিয়েই আজকের মতো রাগে অনুরাগের পর্ব থেকে আপনাদের কাছ থেকে আমি আপনাদের বন্ধু অপরাজিতা বিদায় চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। নমস্কার আর শুনতে থাকুন FM উচ্চায়ন্ত।

0: আমাদের মাঝে রয়েছেন সঙ্গীত শিল্পী পল্লবী সাহা। শ্রোতা বন্ধু, আজ পল্লবীর কাছ থেকে আমরা গান শুনব, কথা বলবো, তার জীবনের অনেক কিছু জানার চেষ্টা করব। আপনারাও কিন্তু আজকের এই পর্বে যোগদান করতে পারেন, অবশ্যই ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে, অথবা 0381232623 এই নম্বরে। তার পাশাপাশি বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। এই নম্বরগুলোতে ফোন করে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেইটা যেরকমভাবে জানাতে পারেন, একই রকমভাবে আমাদের অতিথির সাথেও কথা বলতে পারেন। চলে যাবো তাহলে পল্লবী সাহার কাছে। পল্লবী, প্রথমেই জানতে চাইব কেমন আছো, এবং অবশ্যই সুস্বাগতম আজকের খোলা আকাশের এই পর্বে আকাশবাণী আগরতলার FM উজ্জয়ন্তে।
1: ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আজকে চেষ্টা করব যে শ্রোতা বন্ধুদের গান এবং আড্ডার মাধ্যমে আনন্দ দেওয়ার, এবং কোনো ভুল ত্রুটি থাকলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি ভালো লাগবে আজকের অনুষ্ঠান।
0: নিশ্চয়ই ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভুল ত্রুটি সেরকমভাবে কিছু থাকবে বলে আমার মনে হয় না। যাই হোক, তুমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছো, কোনো ব্যাপার না। আমাদের শ্রোতা বন্ধুরা এমনিতে খুব ভালো, ওনারা কোনো দিন ভুল ত্রুটি সব কিছু তারা ক্ষমার চোখেই দেখেন, আমরাও দেখি। এবং বিশেষ করে তুমি যে এখানে এসছো, তোমার জীবনে বিভিন্ন জিনিস আমরা জানবো এবং তোমার যে গান সেটা উপভোগ করব। তো প্রথমেই এই যে সঙ্গীত জগতের তোমার যাত্রা, সেটা কিভাবে শুরু হয়েছিল?
1: সঙ্গীত জীবনের যাত্রা একদম ঠিক ছোটবেলা থেকেই গান শুরু। যখন স্কুলে পড়তাম তখন স্কুলে ক্লাসের পাশাপাশি ছড়ার ক্লাস হতো, ছড়ার গানের মাধ্যমে ক্লাস হতো। তো তারপর একটু একটু করে আমার ইন্টারেস্ট বাড়লো, মা বাবার লেগেছে যে আমার ইন্টারেস্ট যাচ্ছে গানে। তো দেন হারমোনিয়াম কিনে দেয়, মায়ের হাত ধরে সাতসুরের শেখা হারমোনিয়ামে। তারপর গানের আন্টি গুরুর কাছে নিয়ে যায়, আমাকে ভর্তি করায় ওনার কাছে। আমার গানের গুরু হচ্ছে শ্রীমতী চন্দ্রা চক্রবর্তী, ওনার কাছে আমি ক্লাসিক্যাল নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। এর মাঝে দু আড়াই বছর আমি আধুনিক গানের চর্চা করি জীবন কৃষ্ণ স্যারের কাছে। তারপর ক্লাস টেন্থ মানে সেকেন্ডারি এক্সাম অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনের সময় আমার দু বছর গ্যাপ হয়। তো তারপর আবার তো করোনা এসে পড়ে, তো মাঝখানে সেখান থেকে আবার সেরকমভাবে করা হয়নি। আমার যে গানের গুরু ছিল ওনার কাছে শিখতাম, এর আগে কয়েক বছর শিখেছি, কন্টিনিউ করেছি, কিন্তু ওনার শরীর খুব মানে খারাপভাবে উনি অসুস্থ হয়ে পড়েন, তো ওনার কাছে দেন আর কন্টিনিউ করা হয়নি। তো তারপর থেকে নিজে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, মোবাইল থেকে শুনে আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত সেগুলোকে চর্চা করছি, এভাবেই চলছে।
0: দারুণ। তো প্রথম অনুপ্রেরণা কি ছিল?
1: বরাবরই আমার জীবনে আমার প্রথম অনুপ্রেরণা আমার মা, কারণ আমার মায়ের সাপোর্ট আমার সঙ্গীত জীবনে অনেকটাই বেশি।
0: বাহ, দারুণ।
1: কারণ সঙ্গীত জীবনে মায়ের সাপোর্ট ছাড়া আমি আজকে এখানে থাকতাম না। প্রথম থেকে একদম ছোটবেলা থেকে এখনো অবধি আজকেও মাকে সাথে নিয়ে এসেছি সব বিভিন্ন জায়গায়, গানের স্কুলে অ্যাডমিশন নেওয়া, দেন শুধু গান নয়, সাথে ছিল নাচ, ওইগুলোর পাশাপাশি চলতো পড়াশোনার পাশাপাশি, দেন যে কোনো ধরনের কম্পিটিশন অডিশন সেগুলোতে আমার থেকে আমার মা সবচেয়ে বেশি আগ্রহী হতো, যে বাবা তুই দে, পারলে পারিস কি পারবি না সেটা পরের কথা, তুই অ্যাটলিস্ট পার্টিসিপেট কর। সেই
0: তাহলে আজকের এই পর্ব আমরা শুরু করব কোন গানটা দিয়ে?
1: আজকে প্রথমে তাহলে একটু ভজন দিয়ে শুরু করি।
0: নিশ্চয়ই। বাহ, দারুণ ব্যাপার।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে শ্রোতাবন্ধু সময় হয়ে গেছে খোলা আকাশ পর্বের। বন্ধু, খোলা আকাশের এই পর্বগুলোতে আমরা রাজ্যের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের নিয়ে আসি এবং তাদের সঙ্গে কথা বলি, তাদের শিল্পশৈলী উপভোগ করি এবং তাদের জীবনের লড়াই, তাদের জীবনের অভিজ্ঞতা সব কিছুই তারা আমাদের সাথে ভাগ করে নেন। সেগুলো থেকে আমরা শেখার চেষ্টা করি, সেগুলো থেকে আমরা তাদের আরও একটু ভালো করে জানার চেষ্টা করি। শ্রোতা বন্ধু, আজ খোলা আকাশের এই পর্বে

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ খোলা আকাশের এই পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পল্লবী সাহা।
1: শুরু করছি।
2: जो शाम का दर्शन किया करे,

हाथ जो भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम है उस जीव का जग में।

0: বাহ, অসাধারণ একটা গান দিয়ে শুরু হলো আজকের এই পর্ব। শ্রোতবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং খোলা আকাশের আজকের এই পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পল্লবী সাহা। পল্লবী, আমরা কথা বলছিলাম তোমার জীবনের অনুপ্রেরণা নিয়ে। অনুপ্রেরণা তোমার মা তোমাকে জুগিয়েছে বাড়িতে, বাইরে কি এমন কেউ আছে যে তোমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, যাকে দেখে তুমি আর উদ্বুদ্ধ হয়েছো? তার কোনো শিল্পী হতে পারে, সেটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু হতে পারে, এমন কি কেউ আছে?
1: তেমন বলতে আমি অনেক সময় কি বলবো, বিভিন্ন ক্যারেক্টার রোল ওদের ফলো করি। শিল্পী জগতে বলতে গেলে শ্রেয়া ঘোষাল জি একজন এর মধ্যে আছেন।
0: ওকে, দারুণ।
1: হ্যাঁ, ওনার গানের গায়িকা, ওনার গানের তারিকা, ওনার পার্টিসিপেশন ওয়ে, সেগুলো আমি ভীষণভাবে ফলো করার চেষ্টা করি সঙ্গীত জীবনে যদি বল, মানে জিজ্ঞেস করো।
0: আচ্ছা, বাহ। তো গান তোমার জন্য কি কি বলবে সেটাতে?
1: আমার জীবনে গান হচ্ছে যেখানে আমি আমার নিজেকে আমি এক্সপ্রেস করতে পারি গানের মাধ্যমে, এবং আমার সুখ দুঃখের সময় গানকে আমি সবচেয়ে বেশি কাছে পাই। যখন যতই আপন, মানে রিলেটিভস তো ঠিক আছে আছে, সবাই পাশে থাকে, হ্যাঁ, কিন্তু তারপরেও অনেক সময় যখন চারিদিক নীরবতা থাকে, তখন আমি কিন্তু গানকে সাথী হিসেবে খুঁজে পাই।
0: আচ্ছা,
1: শুধু গানের লিরিক্স কিন্তু অনেক কিছু মিন করে, সাথে লিরিক্সের সাথে সাথে যে সুর, সেটা অনেক, মানে অনেকটা ক্যারেক্টার রোল করে আমার জীবনে। তো সেইভাবে আমি গানকে ভালো, মানে ভালোবেসে থাকি।
0: বাহ, তো একটা এমন কোনো গান যেটা খুব তুমি রিলেট করতে পারো যে গানের কথার সাথে, এমন কোনো গান?
1: হ্যাঁ,
0: কোন গান?
1: ঠিক আছে, গাইবার চেষ্টা করছি।
0: ওকে, নিশ্চয়ই।

0: বাহ, আমারও খুব পছন্দের এই গানখানি, অসাধারণ, খুব সুন্দর করে গাইলে তুমি। গান ছাড়া আর কি করা হয়?
1: বেশিরভাগ সময় তো পড়াশুনো নিয়েই চলে যায়।
0: আচ্ছা, বাহ,
1: সত্যি কথা বলতে গেলে।
0: আচ্ছা, কি নিয়ে পড়াশুনো করছো?
1: আমার এমএসসি আমি ফিজিক্সে কমপ্লিট করেছি 2024-এ।
0: বাহ,
1: এখন পাশাপাশি বিএড করছি।
0: ওকে, এমএসসি ইন ফিজিক্স। আচ্ছা, একদিকে সায়েন্স, একদিকে আর্টস, গান যদি বলি, দুটোর পথ একটু আলাদা, সবাই বলে তাই, তাই তো? এই দুটোকে তুমি একসাথে ধারণ করে কিভাবে চলছো? কারণ কেন বলছি, পড়াশোনার কথা বলছি না, শুধু পড়াশোনার কথা বলছি না, গান নিয়েও তো পড়াশোনা করতেই হয়। কিন্তু আমি বলছি যে সায়েন্স, যেখানে 1+1 2 হয়, 2+2 4 হয়, কিন্তু এই এক্সাক্ট যে ক্যালকুলেশন, সেই এক্সাক্ট ক্যালকুলেশন হয়তো গানের ক্ষেত্রে খাটে না, তাই তো?

0: একটা ইমোশন রয়েছে, সেখানে আরও অনেক ফ্যাক্টরস রয়েছে। তো এই দুটো জিনিস তুমি একসাথে ধারণ করে কীভাবে এগিয়ে চলেছো? ফিজিক্সে তুমি এমএসসি করেছো, খুব চাপের বিষয়, আমার তো শুনেই খুব চাপ লাগছে বিষয়টা।
1: সবাই বলে ফিজিক্স ভীষণ ডিফিকাল্ট, বাট আমি বুঝি না কেন সবাই এই কথাই বলে।
0: কারণ তুমি সেখানে এমএসসি করেছো, তোমার না বোঝারই কথা, তুমি বুঝো না বলেই করতে পেরেছো। যাই হোক, হ্যাঁ, তো এই দুটো জিনিসকে নিয়ে একসাথে কিভাবে এগিয়ে চলেছো তুমি?
1: সায়েন্স এন্ড আর্টস নিশ্চয়ই দুটোর মধ্যে দুটো কনসেপ্ট পুরো ডিফারেন্ট, ঠিক আছে? সায়েন্স মিন্স যেখানে সায়েন্টিফিক ওয়েতে আমরা সবাই ভেবে থাকি,
0: একদম
1: তাই। অ্যান্ড আর্টস আমরা যদি ডিফাইন করতে যাই, তাহলে আর্টস কি মানে ওয়ে অফ প্রেজেন্টেশন ইন ওয়ান ওয়ে, ঠিক আছে? তুমি অনেক কিছু জানো, বাট আর্টস ইন দ্য সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইফ ইউ ডোন্ট নো হাউ টু রিপ্রেজেন্ট, হাউ টু প্রেজেন্ট বিফোর অডিয়েন্স, ইট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল অ্যান্ড ক্রুশিয়াল পার্ট,
0: ঠিক?
1: ঠিক, তো আমি বলবো যে সায়েন্স can't go alone without arts and arts also can't go without science.
0: Okay,
1: to ei bhabe amar mone hoy science mane ami physics ni porechi bhalo kotha mane porashona porashonar jaygay and jokhon amar sob shomoy to ami porte boshtam na to jokhoni amar boring lagto ba mon kharap thakto tokhon ami gaan ta ke sathi kore nitam.
0: Okay,
1: to shebhabe chole asche.
0: ওকে, তো এখন এমএসসি ইন ফিজিক্স, তো ক্যারিয়ারটা কোন দিকে বানানো হয়েছে, ফিজিক্সের দিকে না গানের দিকে, এবং কেন?
1: এই কোশ্চেনটা বেশ অনেক জায়গায় আমাকে করা হয়েছে। তো অ্যাকচুয়ালি ট্রুলি বলতে গেলে ক্যারিয়ার বা প্রফেশনালি আই ওয়ান্ট টু চুজ ফিজিক্স অর মাই একাডেমিক ক্যারিয়ার, অ্যান্ড গান ভালোবাসার জিনিস, গানকে ছাড়া আমি বাঁচতে পারবো না।
0: ওকে,
1: শুধু ফিজিক্স পড়ে বা শুধু আমার পড়াশোনা চালিয়ে আই ক্যান গো অ্যালোন, মিউজিক শুড বি দেয়ার ইন মাই লাইফ, হ্যাঁ, বাট প্রফেশনালি পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে চাই।
0: পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে চাও, মানে ফিজিক্স
1: গানটাকে আমি ভালোবেসে প্যাশনেটলি করার চেষ্টা করি।
0: ওকে, ক্যারিয়ার ফিজিক্স আর গান ভালোবাসা, উল্টোটা না কেন?
1: উল্টোটা না কেন, আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, সেটা হচ্ছে আমার যেটা মনে হয়, কারণ এটা ভুলও হতে পারে ঠিক হতে পারে, তার জন্য ক্ষমা চাই না।
0: একদম, এটা এখানে কথা বলা হচ্ছে, এটা তোমার বক্তব্যটা জানার জন্য,
1: কারণ এটা আমার কথা শুনে অনেকের মনে হতে পারে যে সে ভুল বলছে কি ঠিক বলছে আমি জানি না, বাট আমি পার্সোনাল অপিনিয়ন আমি বলছি। আমার যতটুকু মনে হয় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ড করা খানি এটা কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট।
0: ওকে,
1: যদি অসাধারণ ট্যালেন্ট না থাকে সেখানে তুমি স্ট্যান্ড করবে, এবং জানি না কতটা ঠিক হবে আমার, মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়াটা আমি জানি না কতটুকু হতে পারে, আই ডোন্ট নো। তো তার জন্য মানে আমি
0: ফিজিক্সটাকে, ক্যারিয়ারটাকে ফিজিক্স বেশি নিচ্ছো, ঠিক আছে?
1: যেটা একাডেমিক ক্যারিয়ার,
0: একাডেমিক যেটা সেটাই বেশি নিচ্ছো। আচ্ছা, মঞ্চে প্রথম গান গাওয়ার যে অনুভূতি সেটা কিরকম ছিল, মনে আছে সেই কথা?
1: একদম ছোটবেলায় প্রথম প্রথম তো সমবেত অনুষ্ঠান করার করতাম,
0: ওকে,
1: দেন তারপর আস্তে আস্তে সোলো পারফরম্যান্স শুরু হলো। প্রথম ভীষণ নার্ভাস ছিলাম, এখনো নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পারিনি ততটা, ঠিক আছে? আমি আমার মনে হয় অনেক সময় আমি ভেবে দেখি যে মানে যতটা প্রেজেন্ট করতে পারতাম কিন্তু ততটা করতে পারি না। নার্ভাসনেস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং,
0: অ্যাকচুয়ালি। ইয়েস ইয়েস ইয়েস ইয়েস, একদম।
1: তো ছোটবেলায় আমার সেই একটা ফিয়ার অফ কি বলে এটাকে, ফিয়ার অফ স্টেজ, ফিয়ার অফ পার্টিসিপেশন ইন ফ্রন্ট অফ পাবলিক অর অডিয়েন্স, তো সেটা দেন বড় হতে হতে আস্তে আস্তে কাটলো। বাট প্রথম স্টেজ পারফরমেন্সটা ভীষণ নার্ভাস ছিল, আমার অত একটা খেয়াল নেই, বাট অনেকটা নার্ভাস ছিলাম আমি।
0: ওকে, আচ্ছা একটা জিনিস জানতে চাইবো, তুমি যেটা বললে যে নার্ভাসনেস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং ফর স্টেজ পারফরমেন্স এন্ড অল, সত্যি কথা তা? তো এবারে তুমি তো কাটিয়ে উঠেছো, অনেকটাই উঠেছো, যদি 100% নাও হয়ে থাকে অনেকটাই উঠেছো, হ্যাঁ। তো সেই যে কাটিয়ে উঠেছো, সেটার মধ্যে কি কোনো পদ্ধতি রয়েছে যে কোন জিনিসটা তুমি চিন্তা করছো রাইট বিফোর ইউ গো অন টু দ্য স্টেজ ফর পারফরমেন্স, তো সেই জায়গাতে তুমি কি করছো সেটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে?
1: হ্যাঁ, এটাকে কাটিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগেছে, কারণ এটার জন্য সেলফ মোটিভেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
0: ওকে,
1: যতই তুমি এক্সটার্নাল মোটিভেশন পাও না কেন, ইট উইল স্টে ফর ভেরি শর্ট টাইম, রাইট? তো আমার মনে হয় যে সেলফ মোটিভেশন উইচ এক্সিস্ট ফর ভেরি লঙ্গার পিরিয়ড

0: তো আমি নিজে থেকে চেষ্টা করেছি ওইভাবে মানে সেলফ মোটিভেট করার, যে দেখতে পাচ্ছি যে বাকি পার্টিসিপেন্টরা উইদাউট নার্ভাসনেস ওরা অনেকটা বেটার পারফর্ম করতে পারছে, পারফর্ম করছে। তো ওয়াই ক্যান্ট আই,
1: একদম
0: ওয়াই ক্যান্ট আই, হোয়াট ইজ দ্য ল্যাকেজ ইন মি? তো আমি প্রথমে আমার উইকনেস বা কোন জায়গায় আমার ল্যাকেজ আছে মানে সেটা বের করার চেষ্টা করেছি,
1: ওকে,
0: এবং আস্তে আস্তে চেষ্টা করছি ওটাকে যাতে ওভারকাম করা যায়। সেইভাবে এখন অবধি যতটা নার্ভাসনেস কেটেছে সেভাবে চেষ্টা করে, এবং অবভিয়াসলি আমার ফ্যামিলি ভীষণ সাপোর্ট করেছে যে তুই ভয় পাস কেন, ভীষণভাবে আমাকে চেষ্টা করেছে মানে বুঝিয়েছে
1: যে
0: ভয় পাওয়ার কিছু নেই, এখানে ভাগ ভাল্লুক তো কেউ আসবে না।
1: ঠিক, মানুষই আসবে শুনতে, গান যারা ভালোবাসে তারাই শুনতে আসবে। ঠিক, ওকে, তাহলে এবারে আরেকটা গান শুনতে পারি আমরা?
0: ঠিক আছে, হ্যাঁ।
1: কোন গানখানি শুনবো এবারে?
0: এবারে একটি হিন্দি গান গাইছি।
1: ওকে,

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং খোলা আকাশের আজকের এই পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পল্লবী সাহা। শুনবো এবারে পল্লবীর কাছ থেকে আরও একটা খুব সুন্দর মিষ্টি মধুর একটা গান।

0: বাহ, খুব সুন্দর আরো একটা গান শুনলাম। তো পল্লবী, এবারে জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই যে আমরা গান শিখি, গান শুনি, বিশেষ করে যারা শিল্পীরা রয়েছে, একটা সময়, যেমনটা তুমি স্টেজ পারফরমেন্সের কথা বলছিলে, একটা সময় তো ছিল কোনো শিল্পীর সকলের সামনে পারফর্ম করা মানে স্টেজ পারফরমেন্স। কিন্তু এখন যুগের সাথে পরিবর্তন হয়ে সোশ্যাল মিডিয়াটা একটা বড় ভূমিকা দিচ্ছে সেখানে, তাই তো? সেখানে সকলের সামনে একটা পারফরমেন্স করা, সোশ্যাল মিডিয়াতে স্টেজই করলে হয়তো 100 জন, 300 জন, 500 জন দেখবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে করলে 5,000 থেকে 10,000, 1,00,000, আরো প্রচুর অগণিত মানুষ দেখতে পারি, সংখ্যা প্রচুর। তো তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার এই যে ভূমিকা, সেটাকে তুমি কিভাবে দেখো? অডিয়েন্সের দিক থেকে তো অবশ্যই ভালো, অনেকটা বেশি রিচ পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি তুমি কিভাবে দেখো, ওভারঅল কিভাবে দেখো?
1: সোশ্যাল মিডিয়া এটা হেল্পফুল অ্যাজ ওয়েল এজ, মানে এটার ভালো দিক আছে, তেমনি এটার খারাপ দিকও কিছু আছে। ভালো দিকটা যদি বলতে যাই প্রথম, যে এটা খুব তাড়াতাড়ি, মানে খুব সহজ, তোমার যদি অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি থাকে প্রেজেন্ট করার খুব সুন্দরভাবে, ইন এ অ্যাট্রাকটিভ ওয়ে, খুব ইনফ্লুয়েন্স করার অডিয়েন্সকে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি বলতে পারি যে জনপ্রিয় হওয়ার মানে চান্সটা একটু বেশি সোশ্যাল মিডিয়ার থ্রুতে।
0: ওকে,
1: অ্যাজ ওয়েল এজ আমরা এখানে আমরা মানে সকলেই জানি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে আর্নিং ভালো করছে।
0: ওকে, ইয়েস, একদম, রাইট, সত্যি,
1: ঠিক আছে। তো এই দিক দিয়ে দেখতে গেলে অনেকটা ভালো, মানে এখানে অনেক গুণী শিল্পীরা আছেন, সাথে এমন অনেক শিল্পীরা আছেন যাদের গুণ যদি বলতে যায় একটু কম্পারেটিভলি কম হলেও, কিন্তু দেখা যায় যে ওদের ফ্যান ফলোয়ার্স তুলনামূলক অনেকটা জনপ্রিয়।
0: আচ্ছা, তাহলে এই জায়গাতে একটা প্রশ্ন আসে, এই যে জনপ্রিয় হওয়া এবং ভালো শিল্পী হওয়া, দুটো জিনিস কি এক, বা যদি এক না হয় তাহলে কোন জায়গাতে আলাদা?
1: আমি বলবো যে গুণী শিল্পী হওয়া সেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট বেশি দেন জনপ্রিয় হওয়া থেকে। আমার মনে হয় যে তোমার যদি গুণ থাকে তবে কোনো না কোনো দিন সেটা প্রকাশ হবে এবং জনগণ সেটাকে ভালোবাসবে, তবেই তুমি জনপ্রিয় হতে পারবে, আমার যেটা মনে হয়। তো ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হওয়া যায়, বাট তাই বলে এমন নয় যে যারা গুণী শিল্পীরা আছেন, যাদের এক্স্যাক্টলি মানে তাদের গুণ আছে, এটা যে কোনো ফিল্ডেই হোক, শুধু গানের সঙ্গীত বলে বলছি না, যে কোনো ফিল্ডেই বলছি, তোমার যদি ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি সব কিছু থাকে, তাহলে অবভিয়াসলি সেটা মানুষের কাছে পৌঁছবে। মানুষ যারা বোঝেন, যারা বোঝেন সেটার অ্যাকচুয়াল মর্ম, তারা নিশ্চয়ই এটাকে মানে ভালোভাবে নেবেন। ওকে,
0: ভালোভাবে নেবেন, মানে সেই জায়গাতে তুমি বলছো যে জনপ্রিয় হওয়া মানেই যে তিনি ভালো শিল্পী এমনটা নন, আবার
1: তেমনটা মনে হয়।
0: হ্যাঁ, আবার ভালো শিল্পী একজন হতেও পারেন কিন্তু ততটা জনপ্রিয় নন তিনি, সেটাও হতে পারে। ঠিক ঠিক। তো এখনকার দিনে আমরা যখন দেখছি যে ভাইরাল হওয়ার জন্য বা জনপ্রিয় হওয়ার জন্য
1: অটোটিউন
0: খুব বেশি প্রয়োজন হয় না, অটোটিউন একটা তুমি কথা বললে, তো সেই জায়গাতে আমরা এখন একটা গান, এখনকার যে গানগুলো আমি একটু নোটিস করি অনেক সময় যে গানগুলোও ছোট হয়ে যাচ্ছে,
1: গানগুলোও ছোট হয়ে যাচ্ছে,
0: 2 মিনিট, 3 মিনিটের মধ্যে গান শেষ হয়ে যাচ্ছে, যেখানে 15 দিনের যে গানগুলো ছিল,
1: ইভেন মিউজিকগুলো, মিউজিকগুলো যে কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জেনারেটেড মিউজিকগুলো হয়, সেগুলো একদিকে একটা লাভমান হচ্ছে কি, আগে যেরকম মানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগতো একটা মিউজিক প্রোডাকশন করার জন্য, কিন্তু সেটা অটোমেটিক্যালি ইন ওয়ান সুইচ মানে এআই দিয়ে তুমি ইজিলি
0: করা যাচ্ছে,
1: হয়ে যাচ্ছে।
0: কিন্তু সেটার মধ্যে তো একটা রিডান্ডেন্ট ব্যাপারও চলে আসে, মানে প্রাণ কোথাও না কোথাও একটা থাকছে না,
1: সেটা সত্যি।
0: কারণ আমার যেটা মনে হয় কোনো একজন

0: যখন বাদ্যযন্ত্র বাদক তিনি যখন বাজাচ্ছেন, তখন বাজাতে গিয়ে যদি কোনো একটা ভুল হয় বা কোনো কিছু একটা চেঞ্জেস হয়, সামান্য কিছু চেঞ্জেস হয়, সেখান থেকে তো নতুন কিছু একটা জন্ম হয়। কিন্তু এআই এর বা কম্পিউটারের তো সেই ভুলটা হয় না, তাই তো? তো তখন সেই জায়গাতে সেটা একেবারেই পাঁচটা গানের জন্য একই রকমের হয়,
1: সেটা তো কপি এন্ড পেস্ট করছে
0: একেবারেই, সেখানে তো কোনো চেঞ্জেস এর কোনো ব্যাপার নেই। তো সেখানে মানুষের যে মানে হিউম্যান টাচ, সেটা তো কোনোভাবেই থাকছে না সেখানে।
1: হিউম্যান জেনারেশন অ্যান্ড কি বলে সেটাকে, আর্টিফিশিয়াল যেটাই মানে এআই এর যুগ, আমার মনে হয় দুটোকে একসাথে মেশানোটা আমার মোটেই ভালো লাগে না, কারণ দে আর দিস টু টার্মস আর আনকম্পেয়ারেবল।
0: ওকে,
1: আমার মনে হয় যে হিউম্যান যেটা বিল্ড করতে পারবে, হিউম্যান ক্যান বিল্ড অ্যান্ড আগেইন ক্যান ডিস্ট্রয় অলসো।
0: একদম। আচ্ছা, আরেকটা বিষয় যে এই যে আমরা বলছি এখন ট্রেন্ডিং একটা বিষয় রয়েছে, তো ট্রেন্ডিং এর দিকটা যখন আমরা দেখি তখন দেখা যাচ্ছে যে এখন রিলস আমরা 30 সেকেন্ডের মধ্যে আসছে, কোনো একটা গানের 5 মিনিটের একটা গানের 30 সেকেন্ডের দুটো তিনটে চারটে লাইন, সেটা দেখা যাচ্ছে খুব পপুলার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবং এই পার্টিকুলার চারটে লাইন গিয়ে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি ভাইরাল হয়ে যাচ্ছেন, জনপ্রিয় হয়ে যাচ্ছেন। তো এই যখন ট্রেন্ড এখন চলছে, সেই জায়গাতে শাস্ত্রীয় সঙ্গীত তার যে মর্ম কতটা রয়েছে, কতটা ভ্যালু রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তুমি কতটা দেখছো?
1: আমার যতটুকু মনে হয় এই যে ট্রেন্ডিং এখন যে গানগুলো দু তিন মানে কয়েক সেকেন্ডের জন্য আসছে, সেগুলো আমি জানি না কিভাবে মানুষ পছন্দ করছে, কারণ একটা গানের তখনই ভালো লাগা না ভালো লাগা তখনই জন্মাবে যখন গানটার পুরো বিষয়টা আমরা শুনবো,
0: একেবারে
1: তাই না? তো আমার মনে হয়, জানি না কেন, আমি জানি না হোয়াট ইজ ইটস কজ, ঠিক আছে, বাট দে আর আর্নিং ভেরি মাচ, যারা এগুলো পোস্ট করছে দে আর আর্নিং ভেরি মাচ ফ্রম দিস শর্টস, ঠিক আছে। বাট আর শাস্ত্রীয় সঙ্গীত যদি বলতে চাই, শাস্ত্রীয় সঙ্গীত আমার মনে হচ্ছে যে ওই শাস্ত্রীয় সঙ্গীতের যে ডিমান্ডটা আমার মনে হচ্ছে যে একটু কমে যাচ্ছে, বাট কমলেও মানে পাবলিকের সামনে যে, কারণ পাবলিক তো বেশি পছন্দ করছে এই এখনকার যে ট্রেন্ডিং সংগুলো। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীত যদিও অনেকেই ম্যাক্সিমাম মেজরিটি পিপল দে ডোন্ট মানে আন্ডারস্ট্যান্ড, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ডিপলি। শাস্ত্রীয় সঙ্গীত ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, যে কোনো গান চর্চা সুর তাল লয় সব কিছু জানার জন্য শাস্ত্রীয় সঙ্গীত যে বোঝে সে জানে, আর আমরা সহজেই সবটা বুঝতে পারবো না। শাস্ত্রীয় সঙ্গীত বোঝার জন্য অনেক মানে আই থিঙ্ক অনেক
0: অনেক পড়াশোনা দরকার,
1: অনেক হয় অনেক কিছু আছে,
0: অনেক পড়াশোনা দরকার, অবশ্যই সাধনা দরকার,
1: কারণে হয়তো পাবলিক ততটা ইন্টারেস্ট পায় না,
0: যারা নরমাল অডিয়েন্স রয়েছে।
1: কিন্তু আমি বলছি যে শাস্ত্রীয় সঙ্গীতের গুণ কিন্তু 1% কমেনি বা কমবেও না ফিউচারে,
0: হয়তো একটা মেজরিটি অফ দ্য পপুলেশনে সেখানে পপুলারিটি হয়তো কিছুটা পাচ্ছে না, কিন্তু হ্যাঁ সেখানেও বহু বছর আগে সত্যজিৎ রায় বলেছিলেন যে উই হ্যাভ এ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স, তো সেটাই হয়তো প্রমাণিত হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিসগুলো যে গুণগত মান সম্পন্ন হবে সেটা নয়। যাই হোক, কথা তো হবে, কিন্তু আরো একটা গান শুনতে ইচ্ছে করছে, কোন গানটা শুনবো?
1: এবারে যে গানটি শোনাবো
0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্তে। আমাদের আজকের খোলা আকাশের এই পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পল্লবী সাহা। আপনারাও কিন্তু ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে, অথবা 03812326253 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। আবারও উপভোগ করব পল্লবীর কণ্ঠে আরও একটা খুব সুন্দর গান।
1: এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকে নিয়ে একটা গান হোক তাহলে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: লতাজির কণ্ঠে গাওয়া রিমঝিম কিরে সাবান গানটি গাইছি, চেষ্টা করছি।

0: বাহ, একের পর এক খুব সুন্দর সুন্দর গান আমরা শুনছি পল্লবীর কাছ থেকে। পল্লবী, জানতে চাইবো তোমার কাছে যে অনেক কথাই তো হচ্ছে, একজন তরুণ শিল্পী হিসেবে চ্যালেঞ্জকে কি ফেস করতে হয়?
1: মানে সঙ্গীত জীবনে,
0: সঙ্গীত সঙ্গীতের দিকে
1: এটা নিয়ে আমি বলবো যে কিছুক্ষণ আগে যেটা আমরা বলছিলাম যে এখন ভাইরাল হওয়ার ট্রেন্ডিংটা খুব বেশি।
0: ওকে, হ্যাঁ হ্যাঁ।
1: তো আমার মনে হয় যে এখন যারা উদীয়মান শিল্পী, হ্যাঁ, তো ওরা ওইগুলোর পেছনে বেশি, মানে আমার মনে হয় বেশি নজরটা ওই দিকের ওপর অনেক সময়
0: চলে যায়।
1: হ্যাঁ, চলে যায় সেটাই। তো যার কারণে অনেক সময় যে অ্যাকচুয়াল যে অ্যাটেনশনটা দেওয়া দরকার গান শেখার জন্য বা কোনো কিছু একটা, সেই সাধু গান মানেই তো সাধনা,
0: একেবারেই
1: ওইটার প্রতি আমার মনে হয় নজরটা একটু কম যাচ্ছে বা অনেকের যেতে পারে, সবার তো এক নয়, ঠিক আছে। তো আমার মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হতে পারে এখনের যুগে, কারণ সবাই খুব তাড়াতাড়ি জনপ্রিয় হতে চায় রেদার দেন টু অ্যাকোয়ার দ্য ফুল নলেজ অফ সিঙ্গিং।
0: ঠিক, আমি জ্ঞান আহরণ করে তারপর সেই জ্ঞানের বিস্তৃতির দিক থেকে তারপর আমি সেখানে জনপ্রিয় হলাম, সেটা থেকে তাড়াতাড়ি জনপ্রিয় না, স্পটলাইট খুব তাড়াতাড়ি আমরা চাইছি,
1: এটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর আমার মনে হয়।
0: তো সেই যে এই যে ইদুর দৌর, এখানেও তো একটা ইদুর দৌর জনপ্রিয় হওয়ার, তো সেখান থেকে সেটা থেকে বাইরে কি করে আছো তুমি, মানে আছো কি আদৌ, সেটাও একটা প্রশ্ন। আমি জনপ্রিয় হব আমার জ্ঞানের ফলে, আমি জনপ্রিয় হব, সেই দিকটা তুমি কিভাবে মেনটেন করো?

0: করতে পারছো?
1: সেটা আমার অটোমেটিক্যালি মানে মাইন্ডসেটে চলে আসে যে আমি একটা পোস্ট করলাম, হয়তো সেটা লোকেরা ভীষণভাবে ভালো পেল, তাতে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে, ব্যাপার আছে। আবার সেটাতে একটা মানে পিপলস ভিউ, লাইক, কমেন্টস, সেগুলো যখন পাই তখন তো নিজের কাছেও একটা ভালো লাগে, ঠিক না? কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে আমার যেখানে খামতি থাকে, আমার আমি ধরো একটা সাধারণ একটা এক্সাম্পল দিই যে আমি একটা গান পোস্ট করলাম, তো ওই গানটার মধ্যে আমি আমার একটা কিছু জায়গায় খামতি রয়ে গেছে, কিন্তু ওটার মধ্যে আমার বেশ ভালো লাইক কমেন্টস এসছে, তো আমি সেটাতে আমি নিজেকে রেস্ট্রিক্ট করি যে যাতে আমি ফুললি যাতে একদম ওভারওয়েলম না হয়ে যায়।
0: ঠিক, ওকে।
1: তো ওটাতে আমি নিজেকে চেষ্টা করি যাতে নিজে ওই কারেকশনটা নিজে থেকে করার, যাতে নেক্সট যখন আমি পোস্ট করব তাতে ওই ভুল ত্রুটিগুলো একটু কম, হ্যাঁ কম হয়, এবং অবভিয়াসলি
0: রেকটিফাই যাতে হয়
1: সেটা, রেকটিফাই, এবং অবভিয়াসলি এটা তো ভালো লাগার মতনই চেষ্টা করি।
0: একদম। সোশ্যাল মিডিয়ার একটা বড় জিনিস হচ্ছে সবাই অ্যাপ্রিশিয়েট করে, কিন্তু সেখানে ভুলটা কি খুব বেশি কেউ ধরিয়ে দেয়?
1: না না না না না না না, কারণ যারা গুণী শিল্পীরা আছেন তারা তাদের অনেক সময় কমেন্টসে তুমি বুঝতে পারো, বা আসলে এটা তো সোশ্যাল মিডিয়া একটা মানে ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেখানে আমরা সামনাসামনি আমরা মানে সবাই পারে না যে তোমার ভুল ত্রুটি থাকলে একটা কমেন্টসে লিখে দিল, সেটা তো সবাই নোটিস করবে, তাই না? পরেও অনেকে চেক করতে পারে, তো আমার মনে হয় সেটা অনেকে লুকিয়ে যায়, কিন্তু গুণী শিল্পীরা কিন্তু অনেক সময় কারেকশন করার চেষ্টা করে, মানে অনেক অনেক সময় করে, বাট আদার পিপলস তাদের ভালো লাগে, বাট তারা কাছের মানুষ যারা থাকেন তারা অনেক সময় পরেও জানায়, সেটা হতে পারে।
0: ঠিক, মানে দুটো দিকই রয়েছে, কোনটা আমি কিভাবে নেব সেটা হচ্ছে সব থেকে বড় কথা,
1: নিজের উপর,
0: নিজের উপর। আমাদের সময় কিন্তু খুব দ্রুত ছুটছে, আমরা আরেকটা গান শুনবো। এবারে কোন গানখানি শুনবো?
1: মান্না দের কণ্ঠে গাওয়া জিন্দেগি ক্যাসি হ্যায় পেহেলি হায় গানটি।
0: ওকে ওকে, চলো, খুব অসাধারণ একটা গান।

0: कभी कभी तो है साए, कभी ये रुलाए। जिंदगी
1: खूब सुंदर आरो एक गान सुनलाम आमरा। श्रोता बंधु आमादेर हाते आर खूब बेशी समय किन्तु नहीं, तो आमादेर साथे संगीत शिल्पी पल्लवी रयेछेन एबं पल्लवीर काछ थेके आमरा खूब सुंदर सुंदर गान शुनछि। पल्लवी, एबारे छोट करे जानते चाइबो जे विशेष करे जारा गान शिखते चाइछे एबं शिल्पी होवार स्वप्न देखछे तादेर उद्देश्ये तोमार कि बार्ता थाकबे?
0: আমি বলবো যে ওই যে ভার্চুয়াল প্ল্যাটফর্মের দিকে মনোযোগটা কম দিয়ে অ্যাকচুয়াল মানে শাস্ত্রীয় সঙ্গীত বা গানকে ভালো করে জানার চেষ্টা করা।
1: ওকে, মানে একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে গানটাকে শেখা, গানটাকে ভালোবাসা, তাই তো?
0: এক্স্যাক্টলি। বাহ, তাহলে আমার মনে হয় মানে পজিটিভ ওয়েতে এবং ভালোভাবে সে জনপ্রিয় হতে পারবে, সাথে তার যা গান মানে জ্ঞান দরকার সেগুলোও সে অর্জন করতে পারবে। এবং অবশ্যই সাধনা মানে ধৈর্য সহকারে, নিষ্ঠা সহকারে করা উচিত।
1: বাহ, এবং জনপ্রিয়তার কথা যেটা তুমি বললে, সেই জনপ্রিয়তা যেটা সাধনার ফলে আসবে সেটা অনেকদিন স্থায়িত্ব পাবে। বাহ, দারুণ। তো আমরা আরও একটা গান শুনি, আর ঠিক 3 মিনিট সময় রয়েছে আমাদের হাতে, সেই 3 মিনিটে আমরা আরও একটা গান শুনতে পারবো?
0: হ্যাঁ, ঠিক আছে, শোনাচ্ছি।

যাইছি হারি সীমানা ছাড়ি, যাইছি হারি।

0: বাহ, খুব অসাধারণ একটা, খুব সুন্দর একটা গানের মাধ্যমে আজকের এই পর্বখানি শেষ হলো। অসংখ্য ধন্যবাদ পল্লবী এতটা সময় আমাদের দেওয়ার জন্য।
1: ধন্যবাদ।
0: খুব সুন্দর আমরা গান শুনলাম, খুব সুন্দরভাবে তুমি তোমার জীবনের গল্প আমাদের শোনালে, এবং তার পাশাপাশি অবশ্যই সঙ্গীতকে নিয়ে তোমার যে ভাবনা, তোমার যে ধারণা, সবকিছু আমাদের সাথে ভাগ করলে, অসংখ্য ধন্যবাদ পল্লবী। শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন খোলা আকাশ পর্ব, এবং খোলা আকাশের আজকের এই পর্বে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সঙ্গীত শিল্পী পল্লবী সাহা। আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই ফিরছি আপনাদের আরও পছন্দের অনেক পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসি এবং তাদের বিভিন্ন এই বক্তব্যর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই তাদের জীবনের বিভিন্ন লড়াই, তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের জীবনের শিক্ষা। এই শিক্ষাগুলোর কাছ থেকেই আমরা নিজেদের জীবন যাতে আরও একটু ভালোভাবে কাটাতে পারি সেটাই চেষ্টা করি। শ্রোতা বন্ধু, আজ আমরা শুনব অ্যালবার্ট আইনস্টাইনের বিভিন্ন উক্তি। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। হ্যাঁ শ্রোতা বন্ধু, একদমই তো তাই। যে কখনো ভুল করে না সে একই জিনিস বারবার করছে। একই জিনিস বারবার করা খারাপ কিছু নয়, কিন্তু সে নতুন কিছু চেষ্টা করছে না। জীবনটা এত বড়, জীবনে এত সুযোগ রয়েছে, তা আমরা যদি নতুন কিছু চেষ্টাই না করি তাহলে কেমন করে হয় বলুন তো? তাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাই করে না। অ্যালবার্ট আইনস্টাইন আরো বলেছেন, বাস্তবতা নিছক একটি বিভ্রম, যদিও এটা খুবই স্থায়ী। বাস্তবকে আমরা কখনো এড়িয়ে যেতে পারি না। আমরা যতটাই তাকে পছন্দ না করি, যতটাই তার ভ্রমে থাকি, কিন্তু অনেকটাই স্থায়ী এই বাস্তব। কথায় আছে যে প্রেজেন্ট ইজ জাস্ট এ ডট বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার। কিন্তু এই যে বাস্তব, এই যে বর্তমান সময়, এই যে ডট, সেটা অনেকটাই স্থায়ী হয়। কারণ বর্তমান সময়ে আমরা কি করছি তার একটা প্রভাব আমাদের ভবিষ্যতের উপর পড়ে। তাই আমাদের বর্তমান, এই যে প্রেজেন্ট, সেটাকে ঠিক করা উচিত। অ্যালবার্ট আইনস্টাইন আরো বলছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। একেবারেই ঝুঁকি অবশ্যই নিতে হবে এবং নতুন কিছু চেষ্টা করতে হবে, সেই কথাই কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন বারবার বন্ধু তিনি বলছেন।

ঝুঁকি নেওয়া থেকে বিরত হলে হবে না। সেখানে আমাদের চেষ্টা করতে হবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সময় হয়তো আমরা সফল হব না, অনেক সময় হয়তো আমাদের কাছে কিছুই থাকবে না, কিন্তু তারপরেও আমাদের জানতে হবে যে ঝুঁকি যদি আমরা না নিই, এই পরিবর্তনশীল বিশ্বেও আমরা ব্যর্থ হয়ে থেকে যাব। ঝুঁকি নিতে হবে এবং এগিয়ে যেতে হবে দ্রুতগতিতে। তাই তখনই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে

উন্নয়নশীল বিশ্বেও আমরা ব্যর্থ হয়ে থেকে যাব। ঝুঁকি নিতে হবে এবং এগিয়ে যেতে হবে দ্রুতগতিতে। তাই তখনই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় সেটাই, যদি আমরা ঝুঁকি না নিই। ঝুঁকি যদি নেই, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, নিজের জীবনকে বদলাতে পারবো। বন্ধু, অ্যালবার্ট আইনস্টাইন আরো বলেছেন, মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় তার সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। সংকীর্ণ চিন্তায় যারা আবদ্ধ হয়ে রয়েছেন তাদের কাছ থেকে মহৎ ব্যক্তিত্বরা সব সময় বাধার সম্মুখীন হন এবং সেই জায়গাতে সমস্যা অনেক বেশি হয়। মহৎ ব্যক্তিত্বদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা অনেকটাই আলাদা থাকে, কিন্তু সেই জায়গাতে সংকীর্ণ চিন্তার মানুষ যারা রয়েছেন, সেই সংকীর্ণ চিন্তার মানুষ তাদের বাধা হয়ে দাঁড়ায়। সেই জায়গাতে যারা মহৎ ব্যক্তিত্বরা রয়েছেন তারা হয়তো কোনো একটা ভালো কাজ করতে পারেন না, সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, প্রত্যেকেই প্রতিভাবান, কিন্তু যদি আপনি একটি মাছকে তার গাছে চড়ার ক্ষমতা দিয়ে যাচাই করেন তাহলে সে সারা জীবন নিজেকে বোকা মনে করেই কাটিয়ে দেবে। একটা খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি কথা অ্যালবার্ট আইনস্টাইনের। তিনি বলছেন, প্রত্যেকের প্রতিভা রয়েছে এবং প্রত্যেকের প্রতিভা আলাদা আলাদাভাবে প্রকাশ পায়। একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে যদি আলাদা আলাদা ব্যক্তিদের প্রতিভা যাচাই করা হয় তাহলে সেই ব্যক্তির, যে কোনো একটা ব্যক্তি যার হয়তো সেই নির্দিষ্ট পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে সেই সাবজেক্টে তার প্রতিভা নাই থাকতে পারে, কিন্তু যেহেতু পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে সে পাস করতে পারলো না, এবং সেই ব্যক্তি সারা জীবন ভাববে যে হয়তো সে প্রতিভাবান নয়, কিন্তু তাকে যে তার প্রতিভা অনুযায়ী পরীক্ষাই নেওয়া হয়নি সেটা হয়তো কেউ জানতেই পারবে না। তাই তিনি বলেছেন, একটা মাছকে যদি গাছে চড়ার ক্ষমতা দিয়ে তাকে যাচাই করা হয় সেটা কোনোভাবেই সঠিক হবে না, এবং সেই মাছটাও হয়তো সারা জীবন ভাববে যে সে হয়তো বোকা, সে গাছে চড়তে পারে না যেখানে একটা বাঁদর বা অন্যান্য প্রাণী গাছে চড়তে পারে। একটা গভীর কথা বহু বহু বছর আগে আইনস্টাইন বলে গেছেন। শ্রোতাবন্ধু, অ্যালবার্ট আইনস্টাইন আরো বলেছেন, কল্পনাই সব, এটি জীবনের আসন্ন আকর্ষণগুলোর পূর্বরূপ। আমরা যদি কল্পনা করতে পারি তাহলে নিজের জীবনকে অনেক ভালো বানাতে পারি। জীবনের সামনে যে আকর্ষণগুলো রয়েছে সেই আকর্ষণগুলোর পূর্বরূপ হচ্ছে এই কল্পনা। কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমিত থাকে কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে, তাই কল্পনা শক্তি জোরদার রাখতে হবে। বন্ধু, অ্যালবার্ট আইনস্টাইন তাই বলেছেন, জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কল্পনা। শ্রোতা বন্ধু, সেরা কথার আজকের এই পর্বে আমরা শুনছিলাম অ্যালবার্ট আইনস্টাইনের বিভিন্ন উক্তি। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কব্বরক সংবাদ, এবং তারপর পরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ১,২৭,৫০০ কোটি টাকা ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরো সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি টাকা।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि

0: इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में, 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इंपोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
1: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সহস্রতম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর সঙ্গে তারা এ নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
2: मुझे ये जानकर प्रसन्नता हुई है कि आयुष मंत्रालय WHO के माध्यम से उनके साथ मिलकर आयुर्वेदिक स्वास्थ्य सेवा के वैश्विक मानकीकरण को मजबूत करने के लिए सक्रिय रूप से काम कर रहे हैं। स्टैंडर्डाइज्ड डॉक्यूमेंटेशन, डिजिटल हेल्थ इंटीग्रेशन और आधुनिक विज्ञान की अनुसंधान तकनीकों का सम्यक उपयोग करने से इस प्राणी की व्यापक वैश्विक स्वीकृति को बल मिलेगा।
1: দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর ব্যাংডুমির সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরের সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে ICAR এর একটি কনক্লেভে তিনি একথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
3: निश्चित तौर पर जो समझौते हुए हैं देश में कृषि के लिए भी और बाकी सेक्टर्स के लिए भी बहुत महत्वपूर्ण हैं। ये समझौते न केवल हमारे एक्सपोर्ट को बढ़ाएंगे जिसका लाभ खेती को भी मिलेगा, बल्कि इन समझौतों से भारत में हमारे उद्योग व्यापार जगत उनको एक नई ताकत मिलेगी।
1: পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র দেবী সুভদ্রার সঙ্গে এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গত রাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপে স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী আগরতলা।
2: ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব চিত্ত দেব বর্মা তিনি ককতমা বুবাগ রকমখা ভারত হা কতটাই ব্রিটেন বিচিং কথালাইজাক রং পুসাতাই বানিয়া ক খালাইমুং সেটা তিনি সিমি সামুগ ফনাংজাকা হা কতরবাই বাক্সা হাস্টে বকনা রথযাত্রা তের পালাইজাগান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মুখ্যমন্ত্রী সমি পেসু খা কসং ডোকরকটাই হাপং টাংসংনি বিচিং কাইসা নাংকুমা গনং ইয়াকিলিংগুই সামুং টাঙ্গুই তঙ্গু ফুটবল হায়ুং কাপনি উলনৈ সেমিফাইনাল থমুগ তিনি আর্জেন্টিনা বা ইংল্যান্ড থাইনে তাবো ককটমা শুক্রবই ভারত হা কতটাই ব্রিটেন বিচিং কথালাইজা রং পুইসাটাই বানিয়া কক খালাইমুং সেটা তিনি সিমি সামুগ ফনাংজাকা আবনি লগি হদানী নাইমঠান কক খালাইমুং চলংখা আবাই ব্রিটেন ভারত হা কতনি সামুং তাঙ্গনাই সেপসা বাঙান অলাই বুমা গনাং কক খালাইমুং হা কতর কাইনি বিচিং কথালাই সামুং তামুগ তাই বক্রাকি বাসাওন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা রং পুইসাটাই বানিয়া কক খালাইমুং সেটা তাই হদানী নাইমঠান কক খালাইমুং ভারত হা কতটাই ব্রিটেন বিচিং কাইসা নাংকুমা গনাং লাইবুমা কেন্দ্রনি বানিয়াতাই সামকর মন্ত্রী পিযুষ গোয়েলনি হদালাম কাইসানো শেয়ার খালাই মোচাং মুদি সেটা ভারত হা কতনি হুকবার খালাইনাই সাকথারনাই তাই চিকন কচার মাজানি সামকর সাকথানাই রগনি কতাল্লাম আচাইরওয়ানে মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বুসং সালচি ছিনি হরিয়ানা জিননি চিমি হা কতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানা টংখর কাহাম গনাং অ ট্রেন জিন তাই সুনিপটনি বিচিং লাইসওয়ানা স্কিল ইন্ডিয়া মিশনি বিসি চিসা তিনি কাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বিসি নৈসাই চিবাও অ মিশন চেঙ্গেরিমানে আবনি নাহারমুংকা সামুং মানঠকমুং সাকথারমুং তাই টংসুকনা আজিমুংনি বাকই শিখলা শিখল সামকনো তৈয়ে রংকরং খাই তিসানা অ মিশন চেংফ্রুন সিমি তাবুক জরা জুদা জুদা তাংবুতাংনি বিছিংটি খরক ডক রোজাকনি গবাং শিখলা শিখলি রগ্ন গরং খালাইটি সাজাকা তাবুক বিশি ব্রুম্ব সা রোজাকনি গবাং ব শিখলা শিখলি ন ফরংজাগৈ টঙ্গু হাস্তেপা ইন্দ্র সানাই রেডি নালু রথ যাত্রা রগৈ হাস্তানি লোকরং খাকাহাম ইয়াফরকা খাকাহাম ইয়াফারমা ও হাস্তেপা সাকা অ তের টংক থানো চাজনাই তাই মোতাইনি বিচিং কড়াক হালকনি মারি দিয়াই মুং তাই পৈতো কড়াকনি বিচিংটৈ কঠার রথ রাজাখরনি লামাতৈ সজাকমানী বিচিংটৈ থানচানে হালকন কড়াক লাইয়েনে হদানী টংকচাং হামক্রাইনি বাকই থানচাইকে সামুং টাকনাও খা বাজারিওয়ানে হা কতরবাই বাক্সা হাস্তেও খনা রথ যাত্রা তের পালাইজাগান আগরতলানো খবুই হাস্তিনি জুড়া জুড়া থাই রথ যাত্রা তিয়ার অংলাইজাক আগরতলানী জগন্নাথ জীব মান্ডব ইস্কন মান্ডব হরেকৃষ্ণ মান্ডবনি সিমি নাইথেটকে সাজুজাক রথ কারিনানী যোগালি জাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সারিগ মেলা গড় সিরি সিটিন রথ যাত্রা তাই তাই বানিং চেঙ্গেরিকা বসকাং সালনৈ চিব্রী ফেরা রথ জরা সালচকু রম্বই অ বাণিক টঙ্গানা সালবরম সানজাও হাস্তে তাই ফাতার হাস্তানী রবাই ফাংর হুকুমু পান্ডা খালাইলাই টঙ্গু তিনি ন চেংমা পান্ডব কচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন সিপাহীজল জিলা পরিষদ কাজকজুক সুপ্রিয়া দাস দত্ত এমএলএ বিন্দু দেবনাথ মেলাগড় পুর পরিষদ চেয়ারপার্সন অনামিকা গোসপাল রায় জেলা নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আকচং মানজাক্কা আয়াং সালগরা জেলা নাইকলফাং মহম্মদ সাজাদ পি হাংকনে রথ যাত্রা কচাং কচাংখাই পাইছুরনা বাকই যতনি চৌবাচু সানকা হাস্তেপা ইন্দ্র ছানাই রেডি নালো তিনি লেম্বু সরানে মালাবতী কামিনী সুব্রাই বিদ্যা মন্দিরনি এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চেঙ্গেরিখা বসাকা অরুণ নগর সাইন

কগ্রবাই আকরক পরিমা লগি লগি মার্শাল আর্ট যুগা রসামু মসামু আকরব ফুরুংজা গৈতঙ্গ অব বেলাই বলাই জাকনাই অরুণ মথনক রাগ লাইতি সানাবগৈ সাক থারমাবাই মহারাজ চিত্ত দেববর্মন হাস্তবা বেলাই বলাইখ্যা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা আওয়াই খাইজা গৈতঙ্গ আকাশবাণী নি ককটমানে আপডেট মানা বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককটমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই নাগেন মন্ত্রী বক্রত নরেন্দ্র মোদী অ তালনি বুসকং সালনুই চিদ্দ ককটি সালনি পুং দামচি ছাব আকাশবাণী মন কি বাত পানাব হাকত তাই বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইন অবঙ্গন মন কি বাত নি ফিল ছাড়া থামচি ডক বেরাম নি পান্ডা মন্ত্রী বক্রক লোকরক ন বরগনি ওয়ানসুমা কগ্রক মন কি বাত সাহরানি কবকা মাইগভ ওপেন ফোরাম এবার নম এপস লোকরক ওয়ানসুক মুরক রহরমান টোল ফ্রি নাম্বার 1800117800 অন নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মূল রেকর্ড খাই মানবাইন আপনার কারিব 1922 নম্বর মিস কল রুইজে লিঙ্ক মানান আবো তৈব এস এম এস খাই মানবাইন ককদুক লাইন অ তালনি বসকাং সাল নৈচি ব্রী জরা ফিয়োগজাক টঙ্গান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মুখ্যমন্ত্রী সমী পেসু খাকছং লোকরক্তায় হাপাং তাংছংনি বিসিং কাইসা নাংকুমা গনাং ইয়াকলিংই সামুং টাঙ্গি তঙ্গু আবোবাই হাস্তানি সাই সাই লোকরক্তনি সাক নাইজাকমুং হদাহাম ক্রাইতায় জুড়া জুড়া সাক বাইথংনি জংজাং সকমলদরি মুঙ্গ জরা তুইন সুবাচো মানি তঙ্গু তিনি আগরতলা মুখ্যমন্ত্রী সমী পেসুনি ফিল সিনিচি বেরম্ব মানজাগৈ মন্ত্রী অক্রা কক সাকা মুখ্যমন্ত্রী সমী পেশু পান্ডব মন্ত্রী অকরা তিনি বাচুয়ালটৈ কাঞ্চনপুরনি লোকরক বাই বরং জংজালনি ককন সাইমানকা মন্ত্রী অকরা তিনি যুদ্ধা মুঙ্গই কাইসা কতাল ওয়েবসাইট নব চেঙ্গি রিখা আগরতলা সরকারি মেডিকেল কলেজটাই জিবিবি হাসপাতাল তিনি কাহাম কেন হাসতেনি ওয়াইচুকু কিডনি সেলাইমা সামুং টাংজাকা মিয়ানো হাসপাতাল ওয়াইচার নি কিডনি সেলাইজাকা এজিএমসি তাই মণিপুরনি সিজা হাসপাতালনি নাইকল মুম্বাইনে অ কিডনি সেলাইজাকা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদনি বখাকটে তিনি রাষ্ট্রীয় বিদ্যার্থী সালতাই এবিপিনি ফিল সিনিচিচার সংজামা সাল পালাইজাকা অবনারগে আগরতলা বেড়াইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী মহারানী তুলসীবতী রংনগ রংক্রং রংন লামছমা পান্ডা নব চেঙ্গিকা ব সরনাই রকন কবৈতাই ছয়ছকে হদাতাই দফানি সামুঙ্গ সাকথান বাকি কবকা সংসদনি অধিবেশন বুড়ি খাটিমুং বিল পাস খাইনে সানই বসং সাল নৈচি সব দিল্লী যন্ত্র মন্ত্র গেরবলাইমুং সামুং বুতং কবকা বেবাক ভারতনি বুড়ি কংগ্রেস ত্রিপুরা প্রদেশ বুড়ি কংগ্রেস আদং খরকজিবানি বদল কাইসা অ সামুং বুতং মানজাগান প্রদেশ বুড়ি কংগ্রেস কাজকোজেক সর্বানী গুজ চক্রবর্তী তিনি আগরতল ককতমা থমনে থম্ব ককতমা রেখা সিটুনি সদর কমিটি চেতনবাই তিনি আগরতল হিমবটকতাই কথমলাইমা পান্ডা কাইসা সজাকা সিটু হাস্তা কমিটিনি তাঙ্কার শঙ্কর প্রসাদ দত্ত সাকা লেবার কোর্ট কারে রেনা চিং বিল খাইনা উসমাত মিটার রসাই নাহানা খবৈ জোড়া জোড়া সানমুঙ্গ তিনি ন সামুং বুতং পালাই জাকা থাইমানী ককটমা ফুটবল হায়ুং কাপনি উলনি সেমিফাইনাল থমুঙ্গ তিনি আর্জেন্টিনা বা ইংল্যান্ড থাইন ভারতনি জরনগৈ হট দামচিনি সতি থামচিও আমেরিকানি আটলান্টা স্টেডিয়াম থমুঙ্গান কপলাই বরল ফাইনাল স্পেন বাই থান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজা অরণ্য সেকেন্ড ডিভিশন ফুটবল বাতিল মুঙ্গ মোর্চা ক্লাব তাই ত্রিপুরা স্পোর্ট স্কুল তিনি থমুদ্র অংকা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংজাক থমুঙ্গ গোল কাইনি কাইনি রুই দ্র অংকা নবটিবানী ককটমা বসং দাম নৈচিপুরা হাস্তিন যত হাঙ্কর ওয়াতৈ গবাং বাউন হিনে হজা খাইরিকা নবটিবান নাইকং খনা সালনি তুমারি সাকা 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাব 26 ডিগ্রি সেলসিয়াস গানগিনি তঙ্গান তিনি সালনি তুমারি সাকা 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামা 27.2 ডিগ্রি সেলসিয়াস সারিক দামা সতি 30 জরা ওয়াতৈ ওয়াকা 27.2 মিলিমিটার পাইথাগ ককটমা বুবাগ্র তাই বিষা পড়ব ভারত হাকতাই ব্রিটেন বিচিং কথালাই জাক রান পয়সা তাই বানিয়া কক খালাইমুং সেটা তিনি সিম সামুঙ্গ ফুনাংজাকা হা কত বাক্সা হাস্তে বোখানা রথযাত্রা তের পালাইজাগান মন্ত্রী

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগামীকাল রথযাত্রা উৎসব, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপিষু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধর দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা আজ সেমিফাইনালে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল রথযাত্রা উৎসব, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এবং মেলার উদ্বোধন করেন। উল্টো রথ পর্যন্ত আগামী 9 দিন এ মেলা চলবে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক মেলাঘরের রথের মেলা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভক্ত ও ভগবানের মিলন উৎসব হয় এ রথের সময়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, মেলাঘরের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, তা সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বিন্দু দেবনাথ, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। এদিকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি জেলায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই উৎসব ভক্তি, করুণা এবং ঈশ্বর ও মানবতার মধ্যেকার চিরন্তন বন্ধনের প্রতীক। প্রার্থনা ও ভক্তির মাঝে যখন পবিত্র রথগুলি রাজপথ দিয়ে এগিয়ে যায়, তখন এই পূর্ণ উৎসব ঐক্যের বন্ধন দৃঢ় করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে এবং সমাজে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এর ফলে রাজ্যের শত শত জনগণ চিকিৎসা, সমাজকল্যাণমূলক বিষয় এবং বিভিন্ন ব্যক্তিগত সমস্যার সুরাহায় সময় উপযোগী সহায়তা পাচ্ছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশুর 70তম পর্বে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্যোগটি সাধারণ নাগরিকদের চাহিদার প্রতি সংবেদনশীল। মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি কাঞ্চনপুরের জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন। মুখ্যমন্ত্রী আজ যোদ্ধা নামের একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। এর উদ্দেশ্য হল, এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকগণ একজন সচেতন যোদ্ধার ভূমিকা পালন করতে পারবেন। তাঁরা নিজেদের পরিচয় গোপন রেখে বাল্যবিবাহ, মাদকাশক্তি, গার্হস্থ্য হিংসা, শিশুশ্রম সহ বিভিন্ন সামাজিক সমস্যার অভিযোগ জানাতে পারবেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজ রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস এবং এবিভিপির 78তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ উপলক্ষে আগরতলায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী মহারানী তুলসীবতী কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি ছাত্রছাত্রীদের সততা এবং নিষ্ঠার সঙ্গে সমাজ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করতে আহ্বান জানান। সিটুর সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলার শহরে মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। সিটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন, শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়। সংসদের অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আগামী 21 জুলাই দিল্লির যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের 15 সদস্যের এক প্রতিনিধি দল এই কর্মসূচিতে যোগ দেবেন। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। আমাদের জনগণনা, আমাদের উন্নয়ন, এ ভাবনায় গোটা দেশের সঙ্গে 19টি জেলাতেও জনগণনা 2027 সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি চলছে। জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে স্বগণনার কাজ। বাড়ির তালিকাকরণের কাজ

চলবে পয়লা আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত। এবারের জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটালভাবে। ইতিমধ্যেই গণনাকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ হয়েছে। ঊনকোটি জেলায় 600+ গণনাকর্মী নিয়োজিত রয়েছেন। জেলাশাসক জনগণনার কাজে সবার সহযোগিতা কামনা করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে আজ সফলভাবে রাজ্যের নবম কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। গতকালও এই হাসপাতালে অষ্টম কিডনি প্রতিস্থাপন করা হয়। এজিএমসি ও মণিপুরের সিজা হাসপাতালের নেফ্রোলজিস্টদের তত্ত্বাবধানে কিডনি প্রতিস্থাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লেম্বুছড়া মালাবতী পাড়ায় শুভ্রায় বিদ্যামন্দিরের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে বিজ্ঞান সাহিত্য প্রভৃতি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট, যোগা, গান বাজনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসাজনক। এই প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী নৈতিক ভিত্তি প্রদান করার জন্য মহারাজ চিত্তদেব বর্মার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। এই দূষণমুক্ত পরিবেশ বান্ধব ট্রেনটি জিন্দ এবং সোনিপথের মধ্যে চলাচল করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হয়েছে। এর সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হয়েছে, যা ব্রিটেনে ভারতীয় পেশাজীবীদের সুবিধা বাড়াবে। এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক সুরক্ষা চুক্তি ভারত যুক্তরাজ্যের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে শ্রী মোদী সেটা ভারতের কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলিকে নতুন গতি দেবে। এটি প্রযুক্তি, পেশাগত পরিষেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে। স্কিল ইন্ডিয়া মিশনের আজ 11 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই মিশনের সূচনা করেন, যার লক্ষ্য কর্মসংস্থান, উদ্যোক্তা এবং সুস্থায়ী জীবিকার জন্য যুবক যুবতীদের শিল্প সম্পর্কিত বিষয়ে দক্ষ করে তোলা। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের তথ্য অনুযায়ী 2015 সাল থেকে এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 6 কোটিরও বেশি যুবক যুবতীকে দক্ষ করে তোলা হয়েছে। বর্তমানে প্রতি বছর 1 কোটিরও বেশি যুবক যুবতী প্রশিক্ষণ পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ, ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ আর্জেন্টিনা খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 12:30 আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে এই ম্যাচ রয়েছে। জয়ী দল ফাইনালে খেলবে স্পেনের বিরুদ্ধে। পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচা ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি 2-2 গোলে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C এবং সর্বনিম্ন 26°C কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33°C এবং সর্বনিম্ন 27.2°C। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 25.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগামীকাল রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধর দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা আজ সেমিফাইনালে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আর যে অর্ণব আপনাদের সাথে। স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে রংমহল পর্বের। রংমহলের আজকের এই পর্বে শুনবেন গল্প পাঠ। আজ শুনবেন আলফ্রেড হিচককের হাত। শুরু হচ্ছে হাত।

0: কিছুদিন আগে সেন্ট ক্লাউডে যে রহস্যজনক হত্যাকাণ্ডটি ঘটে গেছে সে বিষয়ে আজও খবর জানার জন্য মেয়েরা বিচারক বেরমুটিয়ারের চারপাশে ভিড় করে দাঁড়ালো। বুদ্ধিটি ওই অপরাধের ব্যাখ্যা চলে না, তাই এটাকে নিয়ে গোটা প্যারিস শহর মেতে আছে প্রায় এক মাস ধরে। কেউই ব্যাপারটার লেজা মুড়ো খুঁজে পাচ্ছে না। চিহ্নের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বেরমুটিয়ার ওই বিষয়ে নানা মতামত বলছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। পার্টিতে হাজির মহিলারা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে কোনো ওর দিকে এগিয়ে আসছিলেন। চারপাশের ভিড়টা ঘন হচ্ছিল, প্রত্যেকে গোগ্রাসে গিলছে ওর কথাগুলো। মাঝে মাঝে শোনা যাচ্ছিল মৃদু আর্তনাদ, কেউ বা শুনতে শুনতে শিউরে উঠছিলেন। ওদের মধ্যে একজন, যার মুখটা রীতিমতো ফ্যাকাশে, নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠলেন, উফ কি ভয়ানক, এই তো মশাই আলৌকিক ব্যাপার, আমরা কোনোদিনই এর আসল কারণটা বোধহয় জানতেই পারবো না। বিচারক তাদের দিকে ফিরে বললেন,
1: হ্যাঁ ম্যাডাম, হয়তো সত্যিই কোনোদিন এর আসল কারণটা জানা যাবে না, কিন্তু আপনার ব্যবহার করা আলৌকিক শব্দটা সম্পর্কে আমার আপত্তি আছে। আসলে খুব সাবধানে আর কৌশলে করা একটি অপরাধের মুখোমুখি হয়েছি আমরা। এটা এমনটাই রহস্যে ঢাকা যে তদন্ত করেও এই হত্যাকাণ্ডের অপরাধী আর অপরাধের কৌশলটা আমরা বার করতে পারছি না। এছাড়া আমার জীবনে আরও একবার এমন একটা অস্বাভাবিক হত্যাকাণ্ড দেখেছিলাম, সেবারেও কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি, কিন্তু যাক সে কথা। সে ঘটনাটা আমাদের বোঝান প্লিজ, সমস্যার চিৎকার করে উঠলেন সমবেত মহিলারা। একজন বিচারকের যেমন গম্ভীরভাবে হাসা উচিত, সেভাবে হেসে বারমুটিয়ায় বলতে শুরু করলেন,
2: প্রথমেই বলে রাখি, এক মুহূর্তের জন্য ভাববেন না আমি যে ঘটনাটা এখন বলবো সেটা অতিমানবীয় অ্যাডভেঞ্চার। আমি বিশ্বাস করি সব কাজের একটা স্বাভাবিক কারণ থাকে,

তাই ভৌতিক শব্দটা ব্যবহারে আমার ঘোর আপত্তি রয়েছে। বরং তার জায়গায় বলা যায় ব্যাপারটা ব্যাখ্যাতীত। আমি এখন যে কাহিনীটা শোনাচ্ছি তার পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা কোনো কারণ খুঁজে বার করতে পারিনি এই মাত্র। ঠিক আছে, তাহলে শুনুন ঘটনাটা।

তখন কর্মিকার অ্যাজেসিও শহরে আমি বিশেষ বিচারক হিসেবে সবেমাত্র নিযুক্তি হয়েছি। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং উপসাগরের তীরবর্তী সাদা পাথরের একটি ছোট্ট শহর এই আজাসিও আমার উপর বিশেষ দায়িত্ব বর্তে ছিল, ভেন্ডেটা বা প্রতিশোধ বিষয়ক অপরাধগুলোর বিচার করা। এই ভেন্ডেটার কোনো কোনো কেস ছিল অসাধারণ, অতি নাটকীয়, কোনোটা আবার যেমন ভয়ঙ্কর তেমনি বীরত্ব ব্যঞ্জক। প্রতিশোধের ব্যাপারটাকে কত নিখুঁত, কত মারাত্মক করে তোলা যায় তার চমৎকার সব দৃষ্টান্ত আমি খুঁজে যাচ্ছিলাম। এক শতাব্দী ধরে পুষে রাখা ঘৃণা এক মুহূর্তের জন্যও নির্বাপিত হয় না, তার থেকে জন্ম নেয় মারাত্মক চক্রান্ত, নরহত্যা, কখনো বা গণহত্যা কিংবা ছোটখাটো গোষ্ঠী যুদ্ধ। চাকরি করতে আসার পর থেকে দু বছর ধরে শুনছি রক্তের ঋণ রক্তে শোধ করতে হবে, করা সিকান্দ্রা অপমান বা লাঞ্ছনা স্মৃতি কেউ ভোলে না, বংশ পরম্পরায় তারা বদলার কথা চিন্তা করে চলে। যে অপরাধ করেছে তাকে না পেলে তার বংশধর বা জ্ঞাতি কি ধরে, তার পরিণামে গলা কাটা যায় হতভাগ্য কোনো বৃদ্ধের বা শিশুর। এমন নানা ঘটনা শুনতে শুনতে আমার মাথা ঘুলিয়ে উঠল। এই সময় একদিন শুনলাম উপসাগরের শেষ প্রান্তে শহরের একধারে বছর কয়েক ধরে একটা ছোট্ট ভিলা ভাড়া করে এক ইংরেজ ভদ্রলোক একা একাই বাস করছেন। মাসাই বন্দর থেকে তিনি একটি গৃহভৃত্যকে এনেছেন, সেই ছিল তার একমাত্র সঙ্গী। একা একা বাস করা ওই মানুষটি শহরের সকলের মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ভদ্রলোক একা একা শিকার করবেন, মাছ ধরবেন, কারো সঙ্গে কথা বলবেন না, শহরে কখনো হাসতেনই না, আর প্রতিদিন সকালে দেড় দু ঘন্টা ধরে পিস্তল বা রাইফেল হাতের টিপ প্র্যাকটিস করতেন তিনি।

ছিল তার দৈনন্দিন জীবন। কেউ বলে উনি একজন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক কারণে নিজের দেশ ছেড়ে পালিয়ে এসে এই অখ্যাত শহরে বসবাস করছেন। কারো অভিমত, ভয়ঙ্কর কোনো অপরাধ করে শাস্তি এড়াতে তিনি এখানে লুকিয়ে আছেন। বানিয়ে বানিয়ে লোকে আরো কত সাংঘাতিক কথাই তার সম্পর্কে বলতো। তদন্তের কাজে সাহায্যকারী একজন বিচারক হিসেবে আমি ভদ্রলোক সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম। জানা গেল তিনি নিজের নাম বলেন স্যার জন রোয়েল। ওর ভিলার চারপাশে ঘোরাঘুরি করে এমন কিছু দেখতে বা শুনতে পেলাম না যেটা সন্দেহজনক। তবু ওর সম্পর্কে গুজব তিন দিন এতটাই বাড়ছিল, আমি ঠিক করলাম যেমন করে হোক তার সঙ্গে আলাপ আমার জমাতেই হবে। যা ভাবা তাই কাজ। ওর বাড়ির চারপাশে শুরু করলাম শিকার।

কোনোভাবে শিকার করতে করতে কিছুদিন বাদে সুযোগ এলো। একদিন ভদ্রলোক যে পার্ট্রিজ পাখিটার দিকে বন্দুক তাক করতে যাচ্ছেন, আমি সেই মাত্র চট করে সেই পার্ট্রিজ পাখিটিকে গুলি করলাম। আমি মেরে বসলাম সেই পাখিটাকে। ওর নাকের ডগাতে ঘটে গেল এই ঘটনাটা। আমি সঙ্গে সঙ্গে কপট বিনয়ে ছুটে গেলাম স্যার রোয়েলের দিকে। তার হাতে মৃত পাখিটা তুলে দিয়ে তখনই মার্জনা চাইলাম। লোকটি বেশ লম্বা, মাথার চুল ও দাড়ি তামাটে রঙের। দেখে মনে হলো অতিকায় অথচ শান্তশিষ্ট একটি হারকিউলিস। লোকটির মধ্যে ব্রিটিশ সুলভ অহংকার বিন্দুমাত্র দেখা গেল না। বরং ইংরেজরা যেমনভাবে ফরাসি বলে, সেই ভঙ্গিতে তিনি আমাকে ধন্যবাদ জানালেন। তারপর এক মাসের মধ্যে ভাটুয়ে তার সঙ্গে দেখাও হয়ে গেল। অবশেষে একদিন বিকেলবেলা যখন ওর গেটের সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখলাম বাগানে একটি চেয়ার পেতে বসে পাইপ টানছেন তিনি। আমি ওকে নমস্কার জানাতে তিনি আমাকে একপাত্র বিয়ার খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানালেন।

0: ওর আচার ব্যবহারে ফুটে উঠল একজন জাত ইংরেজের সৌজন্যতাবোধ। উনি ফ্রান্স বিশেষত কোর্সিকার খুব প্রশংসা করতে থাকলেন। বললেন, উনি ওই দেশ আর সমুদ্র তীরের প্রেমে পড়ে গেছেন। আমি তখন নানা কথার ফাঁকে ফাঁকে ওর বিগত জীবন সম্পর্কে জানতে চাইলাম। উনি বিন্দু মাত্র বিরক্ত হলেন না, বললেন, অনেক ঘুরেছেন, বেরিয়ে এসেছেন আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতেও। বলতে বলতে একটু হেসে জানালেন, আমার জীবন অ্যাডভেঞ্চার আছে বিস্তর। এরপর আমি শিকারের প্রসঙ্গ গেলাম। উনি বলতে থাকলেন তিনি কিভাবে জলহস্তি, বাঘ, বুনো হাতি, এমনকি গরিলা পর্যন্ত শিকার করেছেন। বিস্ময়ে হতবাক হয়ে আমি বলে ফেললাম, এমন সমস্ত ভয়ঙ্কর প্রাণীকে আপনি শিকার করেছেন? উনি হাসলেন,
1: আরে না না, সব থেকে জঘন্য জীব হচ্ছে মানুষ। এরপর
0: নিজের রসিকতাতেই তিনি হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন,
1: বুঝলেন মশাই, আমি মানুষ শিকারও করেছি।
0: আমার হতভম্ব দশা তার চোখ এড়িয়ে গেল। এরপর অস্ত্রশস্ত্রের প্রসঙ্গ উঠল। উনি বাড়ির ভেতরে গিয়ে ওর নানা ধরনের বন্দুক পিস্তলগুলো দেখে আসার আমন্ত্রণ জানালেন। ওর বসার ঘরের দেওয়ালে কালো সিল্কের বিরাট একটা পর্দা ঝুলছিল, তার উপর শোভা পাচ্ছিল আগুনের মতো কনকনে রঙের ফুলকারি কাজ। ইনি বললেন,
1: এটা জাপান থেকে আনা।
0: ওই বিরাট পাখিটার মাঝামাঝি জায়গায় গিয়ে আমার চোখটা হঠাৎ আটকে গেল। লাল ভেলভেটে মোড়া একটা চৌকো কাঠের বাক্সের উপর কালো রঙের রহস্যময় কি যেন একটা রাখা রয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম সেটা একটা হাত, মানুষের হাত, না না, কঙ্কালের হাত নয়। কঙ্কালের হাত একেবারেই নয়, কালো রোদে শুকিয়ে নেওয়া একটা হাত, যার চামড়া পচে গেছে, জায়গায় জায়গায় হলুদ হাড় আর কালচে রঙের পেশিগুলো বেরিয়ে এসছে। হাতের উপর ছালের মতো পরনে রক্তের দাগ তখনও লেগে আছে। এ বাহুর মাঝামাঝি স্থানে ধারণা একটা কুড়ুল দিয়ে যেন হাতটা কেটে নেওয়া হয়েছে। হাড়গুলো চূর্ণ হয়ে গেছে। ওই শুকনো কালো হাতটার কবজিতে

0: বিড়ির ঠুকে আটকানো ছিল ভারী একটা লোহার চেইন। চেনির অপর প্রান্ত দেয়ালের গায়ে লাগানো একটা করার সঙ্গে শক্ত করে বাঁধা। একটা হাতি টান দিলেও সেটা ছিঁড়বে না, এতটাই শক্ত সেটা। এটা এটা আবার কি? আমার মুখ দিয়ে এর বাসিয়া কিছুই বার হল না। শান্তভাবে সঙ্গে সঙ্গে জবাব দিলেন ইংরেজ ভদ্রলোক,
1: এই হাতটা আমার জঘন্যতম শত্রুর, ওটা এসেছে আমেরিকা থেকে। একটা সিভার তলোয়ার দিয়ে সেটা কাটা হয়েছিল, তারপর 8 দিন ধরে রোদে ফেলে শুকনো হয়েছে। আমার পক্ষে এটা রাখা তৃপ্তিকর একটা ব্যাপার।
0: এই সংরক্ষিত দেহাবশেষটি আমি ভয়ে ভয়ে ছুঁয়ে দেখলাম, যার দেহের আকার ছিল দানবীর মতো। আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, পেশিগুলো শুকিয়ে গেলেও এখনো মজবুত। এটা দেখা মাত্র যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে, মনে পড়বে আদিম একটি মানুষের ভয়ঙ্কর প্রতিহিংসার কথা। লোকটি বোধ হয় খুব শক্তিশালী ছিল, আমি আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম।
1: তা তো বটেই, তবে আমার শক্তি ছিল আরো বেশি। তাছাড়া এই চেনটা দিয়ে ওকে আমি এখনো বেঁধে রেখেছি,
0: উনি গম্ভীরভাবে আরো বললেন।
1: এটা বারবার পালাতে চায়, তাই শেকলটা খুবই কাজের।
0: সেই মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো লোকটা কি পাগল, নাকি আমার সঙ্গে বেয়ারা রসিকতা করছেন। কিন্তু তার মুখ তো এখনো গম্ভীর, তখনো কবির প্রশান্তি তার মুখে। পাগলামির কোনো ছাপ নেই। উনি তখন আমাকে তার বন্দুকগুলো নিষ্ঠার সঙ্গে দেখিয়ে চলেছেন। আর চোখে চেয়ে দেখলাম বসার টেবিলের উপর সেলফের উপর গুলি ভরা 3-3টে পিস্তল রাখা রয়েছে। ভদ্রলোক যে প্রতি মুহূর্তে আক্রমণ আশঙ্কা করেন, হয়তো এটাই তার প্রমাণ। এই ঘটনার পর অনেকবার গেছি ভদ্রলোকের বাড়ি, তারপর ওর সম্পর্কে কৌতূহল কমে যাওয়ায় একসময় যাওয়া ছেড়ে দিয়েছি। 1 বছর এইভাবেই কেটে গেছে। নভেম্বর মাসের শেষ দিকে এক ভোরে আমার গৃহভৃত্য ছুটতে ছুটতে ঘরে ঢুকে হঠাৎ ঘোষণা করল, স্যার স্যার স্যার রোহিত সাহেব গতকাল খুন হয়েছেন। আধ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কর্তা পুলিশ বিভাগের অফিসারের সঙ্গে আমি পৌঁছে গেলাম তার বাড়িতে। দরজার সামনে বসে চাকরটি ভেউ ভেউ করে কাঁদছিল, আরো প্রচুর মানুষ সেখানে ইতিমধ্যেই জড়ো হয়েছিল। প্রথমটায় খুনের জন্য তাকে সন্দেহ হলেও তদন্ত করে দেখা গেল বেচারা নির্দোষ। রয়েলের বৈঠকখানায় ঢুকে দেখা গেল ঘরের মাঝখানে তার মৃতদেহটি পড়ে আছে। ধস্তাধস্তিতে ওয়েস্ট কোটটা ছিঁড়ে গেছে, কুচকে গেছে ভেতরের জামা। নিচু হয়ে মৃত মানুষটিকে যখন ভালো করে পরীক্ষা করছি, তখন দেখলাম গলা টিপে ওকে হত্যা করা হয়েছে। ফুলে ওঠা কালো মুখে ফুটে উঠেছে মারাত্মক ভয় ও আতঙ্কের ছাপ। দাঁতের ফাঁকে কি যে মাটকা আটকে রয়েছে, তার গলায় পরপর 5টা গভীর ক্ষত চিহ্ন, দেখে মনে হচ্ছে কেউ ঠুকিয়ে দিয়েছে ধারালো লোহার শিক। এই সময় এসে হাজির হলেন একজন ডাক্তার। মৃতের গলা পরীক্ষা করে তিনি অবাক চোখে তাকালেন,

শীতল শিহরণ বয়ে গেল আমার শিরদাঁড়ার ভেতর দিয়ে। আমি সঙ্গে সঙ্গে কালো পর্দার সামনে রাখা বাক্সটার দিকে তাকালাম। কিন্তু কিন্তু এ কি? ওটা নেই, ওটা নেই সেখানে। হাতটা হাতটা অদৃশ্য হয়ে গেছে, শুধু শুধু শিকলটা ঝুলছে দেয়াল থেকে। ওটা ওটা ছেঁড়া, পুরোপুরিভাবে ছেঁড়া সেটা। আমি তখন নত হয়ে সাবধানে মৃতের দাঁতের পাটি ফাঁক করলাম। সযত্নে কালো বস্তুটি বার করে আলোতে মেলে ধরতেই দেখা গেল ওটা শুকনো হাতের একটা আঙ্গুলের কর। মরার আগে স্যার রয়েল মরণ কামড়ে ওটা ওটা কেটে নিয়েছেন।

পর অনেকের সাক্ষ্য গ্রহণ করল, কিন্তু খুনের কারণ জানা গেল না, তেমনি পাওয়া গেল না খুনির হদিশ। কোন দরজা বা জানলা ভাঙ্গা হয়নি, বাড়ির বাইরে ছেড়ে ডাল কুকুর দুটো রাতে একবারও চেঁচামেচি করেনি, বন্ধ ঘরের মধ্যে কোনো গোলমালও শোনা যায়নি, অথচ মানুষটি এইভাবে খুন হয়েছে। চারটিকে নানাভাবে জেরা করার ফলে জানা গেল কয়েকটা তথ্য। চাকরটি সে তথ্যগুলো জানালো। মাসখানেক ধরে তার প্রভু খুব টেনশনে ভুগছিলেন। মাঝে মাঝে বিদেশ থেকে চিঠি এলেই তিনি রেগে উঠতেন, চিঠিগুলো পুড়িয়ে ফেলতেন, কখনো একটা চাবুক নিয়ে ওই শুকনো কালো হাতটাকে বেধড়ক পেটাতেন। ওই হাতটা যে কোথায় গেল সেটাও চাকরটা জানে না। খুনের দিন তার প্রভু গভীর রাতে ঘুমোতে যান, তার সঙ্গে ছিল গুলি ভরা পিস্তল। উনি আপন মনে কথা বলছিলেন, কিন্তু সেই রাতে ভয়ঙ্কর মারামারির কোনো শব্দ শোনা যায়নি। পরদিন জানলা খুলি সে দেখতে পায় তার প্রভুর মৃতদেহ পড়ে রয়েছে। সে কোনো ব্যক্তিকেও সন্দেহভাজন রূপে চিহ্নিত করতে পারল না।

আমরা কোটা দ্বীপে অনুসন্ধান চালিয়ে তেমন কাউকে খুঁজে পেলাম না। ওই ঘটনার পর 3 মাস কেটে গেছে। এক রাতে আমি দেখলাম ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। একটা বিরাট কালো শুকনো হাত ভয়ঙ্কর পিছে বা মাকড়সার মতো আমার ঘরের পর্দা আর দেয়াল বেয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে। স্বপ্নটা দেখতে দেখতে 3-3 বার ঘুম ভেঙে গেল। আর ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে আবার ফিরে এলো সেই হাতটা। পরদিন কবরখানার দারোয়ান ডেকে আমাকে সব জানালো। সে দেখালো কে যেন স্যার রোয়েলের কবরটা লন্ডভন্ড করেছে, তার কফিনের ডালাটা খোলা। মৃতদেহের ডান হাতের আঙ্গুলের একটা গড় কে যেন কেটে নিয়েছে। সকলকে তখন আমি জানালাম এই হচ্ছে আমার গল্প, এর বেশি আমি আর কিচ্ছু জানি না। মহিলারা সমস্বরে বলে উঠলেন, কিন্তু এটা তো গল্পের শেষ নয়, লোকটা কিভাবে মরলো, কে তাকে মারলো, কিছুই তো জানা যাচ্ছে না।

মুটিয়ার গম্ভীরভাবে বললেন, আসল কথা হলো, হাতের যে প্রকৃত মালিক সে হয়তো নিজের জিনিসটা ফেরত নিতে এসেছিল, তবে কিভাবে নিয়েছিল সেটা আমি অন্তত বার করতে পারিনি সেটা।

এতক্ষণ শুনছিলেন আলফ্রেড হিচককের লেখা হাত। রংমহলের আজকের এই পর্বে শুনলেন অ্যালফ্রেড।

এতক্ষণ শুনছিলেন আলফ্রেড হিচককের লেখা হাত। রংমহলের আজকের এই পর্বে শুনলেন আলফ্রেড হিচককের হাত। গল্প পাঠিয়েছিলাম আর্যে অর্ণব।

এতক্ষণ শুনছিলেন রংমহল পর্বে, এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। এই দূষণমুক্ত পরিবেশ বান্ধব ট্রেনটি জিন্দ এবং সোনিপথের মধ্যে চলাচল করবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ লেম্বুছড়া মালাবতী পাড়ায় সুব্রায় বিদ্যামন্দিরের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে পড়ার

পাশাপাশি মার্শাল আর্ট, যোগা, গান বাজনা প্রভৃতিরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসাজনক। আগামীকাল রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগরতলা জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বিকেলে মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন করেন। উল্টো রোদ পর্যন্ত আগামী 9 দিন এই মেলা চলবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপেশু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশুর 70তম পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী আজ যোদ্ধা নামে একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। এর উদ্দেশ্য হল এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকগণ একজন সচেতন যোদ্ধার ভূমিকা পালন করতে পারবেন। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ আর্জেন্টিনা খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 12:30 আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে এই ম্যাচ রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 25.2 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, শামে গাজেল পর্বে। শামে গাজেলের এই পর্বে আমরা শুনব গাজেল, এবং আজ এমন দুই কিংবদন্তি শিল্পের গাজেল শুনব যাদের কণ্ঠ আমাদের প্রাণ জয় করে নেয়, আমাদের মনে শান্তি যোগায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, শুনব আজ গাজেল জগজিৎ সিং এবং চিত্রা সিংহের। কিছু কথা গান হয়ে ওঠে, আর কিছু গান হয়ে ওঠে জীবনের গল্প। সেই গল্পের সবচেয়ে মায়াময় নাম গাজেল। আজকের এই আসরে আমরা কথা বলবো এমন এক সঙ্গীত ধারা যা কেবল শোনা যায় না, অনুভব করা যায়, যে গানে থাকে প্রেম, বিরহ, অপেক্ষা, দর্শন, জীবনবোধ, স্মৃতি আর নীরব কান্নার অনুরণ। সে সঙ্গীতের নামই গজল।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, FM উচ্চায়ন্ত। শুনছেন শামে গাজল পর্বে জগজিৎ সিং এবং চিত্রা সিং এর গাওয়া গাজল। শ্রোতা বন্ধু, গাজল শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। প্রাচীন অর্থে এটি ছিল প্রিয়তমার সঙ্গে প্রেমের আলাপ। পরে পারস্যে এটি একটি অনন্য কাব্যরূপে বিকশিত হয়। সেখান থেকে ভারতীয় উপমহাদেশে এসে উর্দু ভাষার হাত ধরে গজল পায় তার পূর্ণতা। আজ হিন্দি, বাংলা, পাঞ্জাবি, গুজরাটি নানা ভাষাতেই গজল রচিত ও গাওয়া হয়। গজল আসলে কয়েকটি স্বাধীন শের বা দ্বিপদীর সমষ্টি। প্রতিটি শের আলাদা ভাব প্রকাশ করলেও একটি আবেগের সুতোয় তার গাথা থাকে। গজলের নিজস্ব নিয়ম রয়েছে, তবে সাধারণ শ্রোতার কাছে গজলের সবথেকে বড় পরিচয় তার অনুভূতি।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন স্বামী গাজেল পর্ব। স্বামী গাজেলের আজকের এই পর্বে আমরা শুনলাম জগজিৎ সিং ও চিত্রা সিংয়ের কণ্ঠে গাজেল। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব আজ রাতে পর্ব নিয়ে হাজির হচ্ছি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, আজ রাতে পর্ব। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু নিয়ে আসি বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, আপনাদের মনের কথা বলেন, আপনাদের স্মৃতিচারণা করেন আমাদের সাথে, আপনাদের জীবনের অভিজ্ঞতা, আপনাদের জীবনের গল্প সব কিছু ভাগ করে নেন আমার সাথে। শ্রোতা বন্ধু, আজও একই রকম ভাবেই কিন্তু আপনাদের জীবনের বিভিন্ন জিনিস আমার সাথে ভাগ করে নেবেন, এবং অবশ্যই তার জন্য ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে, অথবা ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, প্রত্যেক আজ রাতের যে বিষয় থাকে অবশ্যই আপনারা অপেক্ষা করছেন যে আজকের আজ রাতের বিষয়টা কি রয়েছে। আজকের আজ রাতের যে বিষয় রয়েছে সেটা আমাদের খুব কাছের একটা বিষয়, হ্যাঁ একেবারে কাছের একটা বিষয়। কেন বলছি সে কথা, কারণ আজ যে জিনিসটা নিয়ে কথা বলবো শ্রোতা বন্ধু, সেই জিনিসটা হচ্ছে সত্যিকারের অর্থে আমাদের কাছে, আমাদের প্রতিবেশী। প্রতিবেশী শব্দটা শুনলেই কি মনে পড়ে শ্রোতা বন্ধু? বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতে পাশের বাড়ির কাকিমার ডাক, বিকেলে কারো বাড়ি থেকে ভেসে আসা ভাজা বেগুনের গন্ধ, নাকি সেই চিরচেনা প্রশ্ন, কোথায় যাচ্ছ, এত রাতে ফিরলে, ছেলেটা কে, মেয়েটা কে, এই প্রশ্নগুলো আমাদের প্রতিবেশীরা কিন্তু করেই থাকেন। তাই প্রতিবেশী শব্দটা শুনলে আপনার মনে প্রথম কোন বিষয়টা আসে জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা ফোন করুন 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরটিও খোলা রয়েছে আপনাদের জন্য। শ্রোতা বন্ধু, প্রতিবেশী মানেই এক অদ্ভুত সম্পর্ক। না তিনি আত্মীয় তো নন, না সম্পূর্ণ অপরিচিত, অথচ আমাদের জীবনের সব থেকে বেশি দেখা মানুষগুলোর একজন হচ্ছেন এই প্রতিবেশী। তো প্রতিবেশী নিয়েই আজকে কথা বলবো। শ্রোতা বন্ধু ফোন করছিলেন, যা পেলাম না, যাই হোক শ্রোতা বন্ধু আবারও চেষ্টা করবেন। ফোন নম্বর 0381-232-6253 এই নম্বরটা তো খোলা রয়েছে, তার পাশাপাশি 9485007172। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু? বন্ধু বুঝতে পারছি না, বলুন আরেকবার। আপনার নামটা বলবেন আগে, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কথা বোঝা যাচ্ছে না বন্ধু। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
2: হ্যাঁ দেখুন, প্রতিবেশী সুন্দর বিষয়। দেখুন প্রতিবেশী যেটা আপনি শুরুতেই বললেন, সত্যি তাই। প্রতিবেশী আমাদের তো গ্রাম বাংলা দিকে যে সমস্ত ছোটবেলায় বা যেখানে বড় হয়েছি সেখানকার প্রতিবেশী

0: যেভাবে সম্পর্ক ছোটবেলায় দেখেছি, প্রত্যেকের বাড়িতে যাওয়া আসা, তারা মানে নিজের মা বাবা যেমন কিছু ভুল করলে বকা দিতেন, শাসন করতেন, বলতেন, প্রতিবেশীরা পাশের বাড়ির জেঠুমা কাকিমা যারা থাকতেন বা বড়দার ঠাকুমা দিদার বা অন্যরা যারা থাকতেন, তো তারাও কিন্তু আমাদেরকে সেইভাবেই কিন্তু শাসন করতেন বা বলতেন। আমাদের সময় তখন এইরকম ভাবেই আমরা কিন্তু বড় হয়েছি বা বেড়ে উঠেছি। তারপরে বিপদে আপদে তো পাশে দাঁড়ানো সেটা তো করতোই, যতই রাত হোক কোনো কারু বিপদ হলে আমরা আমার মা বাবা যেমন তাদের পাশে গিয়ে দাঁড়াতো, তারাও কিন্তু আমাদের বিপদে আপদে দাঁড়াতো। তারপর শুধু বিপদে আপদে নয়, যে কোনো অনুষ্ঠান সামাজিক বলুন বা ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানে আমাদের দেখেছি যে এখন তো বড় বড় সব হোটেল রেস্টুরেন্ট লজ এসব উঠেছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তাদের বাড়িতে অনেক মানুষজন এসে বিয়ে হচ্ছে বা অন্নপ্রাশন বা কোনো আত্মীয় বা কোনো বাড়ির মানুষ মারা গিয়েছেন, তো সেখানে একটা কাজকর্ম হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে তাদের বাড়িতে হয়তো ঘর এত লোককে মানে থাকতে দেওয়ার মতো ঘর হয়তো কম থাকতো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখতাম আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমরা যেমন তাদের বাড়িতে দিনে রাতে মানে থাকার একটা ব্যবস্থা, শোয়ার একটা ব্যবস্থা যেমন ছিল, সেরকম মানে এই এই যে মানে ব্যবস্থাগুলো বা এই যে আন্তরিকতাগুলো, এই যে একে অপরের মানে শুধু বিপদে নয় মানে সুখের সময়তেও মানে তারা জায়গা দিতেন, আবার আমরাও তাদের আত্মীয় স্বজন এলে দিতাম, এই যে একটা মেলামেশা, এই যে একটা মেল, হ্যাঁ, এই যে মেলাগুলো ছিল সেইগুলো কিন্তু প্রতিবেশীদের। তারপরে ভালো মন্দ জিনিস তো ধরুন আমার কোনো একটা ফসল বা বাড়িতে কিছু লাগিয়েছি, হ্যাঁ, সেটা আমার বেশি আছে, আমি আমই বলুন আমের সময় আম বলুন বা কোনো সবজি হয়তো আমার বেশি হয়েছে, যার বেশি জায়গা আছে সেটা হয়তো লাগিয়েছে, কিংবা পুকুরের মাছ ধরিয়েছে কোনো অকেশনে, দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের দেওয়া নেওয়াটা আমরা যেমন ছোটবেলায় দেখেছি এখনো কিন্তু ঠিক সেই রকমই মানে আছে আমাদের বাপের বাড়িতে বা আমাদের যেখানে গ্রামে বাড়ি সেখানেও কিন্তু এই এই যে প্রতিবেশীদের সঙ্গে এই যে ব্যবহার, এই যে আন্তরিকতা, হ্যাঁ, এইগুলো কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে। আর প্রতিবেশী মানে তো শুধু এইগুলো নয়, প্রতিবেশী তাদের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে থাকে, কত ভালোবাসা জড়িয়ে থাকে। বললাম না যে এখনকার ছেলেমেয়েরা সেভাবে কিন্তু আমরা যেমন মা বাবা আমাদেরকে বলে দিয়েছিল যে এটা কে হয় কাকু দাদু ঠাকুমা এইভাবে, কিন্তু এখনকার ছেলেমেয়েদের মাদের শিক্ষাটা আমি দেখছি যে সত্যিই তার সম্পর্ক ধরে কথা বলার মতন একটা জায়গায় কিন্তু তারা নাই। তারা আমি আমার খুব খারাপ লাগে, আমি তাদের মাদেরকে বলিও যে এইগুলো কি ব্যবহার শেখাচ্ছ, দেখো বাচ্চাটা এখনই ডাকছে ওই কেন, একটা সম্পর্ক ধরে বলতে জানে না, এই শিক্ষাগুলো দিও না, ভালো শিক্ষা দিও, আমি এরকম বলি।
1: ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সত্যি আমাদের যে প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমাদের অনেক স্মৃতি থাকে, এবং বিশেষ করে এখন হয়তো প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক সেটা হয়তো বদলেছে, কিন্তু একটা সময় প্রতিবেশীরা কিন্তু ছিলেন পরিবারের অংশ হিসেবে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? বন্ধু আপনার কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলবেন। বন্ধু আপনার কথা বোঝা যাচ্ছে না, দয়া করে আজকে ফোন না করে আপনি আমাদের অনুষ্ঠানটা শুনুন। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, আজ কথা বলছি শ্রোতা বন্ধু প্রতিবেশী নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো দাদা, নমস্কার স্যার।
1: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: হ্যাঁ, আমি আনন্দ।

0: থেকে অর্জুন বলছি।
1: অর্জুন বাবু নমস্কার। অর্জুন বাবু
0: তিনজন লোক গেছি, তো অনেক হয়েছে তিনজন লোক যদি থাকে পুলিশ ডিপার্টমেন্টে 140 দ্বারা না কত দ্বারা জারি করে রাখছে, একজনও দাদা একটা উত্তর পর্যন্ত নিয়ে বাই করতে পারে না। তারপরে আমরা তিনজন লোক ওই ভদ্রলোক তোমার মারা গেছে দুপুরে 12টার সময়, এই মানে লাশ নিয়ে সেরা বাড়ির টান্না সেরা স্যার আমরা এই মানে শ্মশানে গেছি। ওই দিন পাড়া প্রতিবেশী তো অনেক, কিন্তু আমার ঘরে ওই দিন দুপুর বেলা মানে সকালে কোনো ঘর খাওয়ার নাই, আমি দিয়া যাইতে পারছি না। আমি তো মানে রাত্রেবেলা আমরা গেছি আড়াইটা তিনটা বাজে, তো ওই দিন পাড়া প্রতিবেশী কইছেন
1: ঠিক। অবশ্যই আপনি একজন ভালো প্রতিবেশী হওয়ার আপনার যে দায়িত্ব সেটা পালন করেছেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য অর্জুন বাবু, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, সত্যিই তো আমাদের হয়তো অনেকের অনেক বন্ধু থাকতেই পারে, তার পাশাপাশি সেখানে আত্মীয় স্বজনও থাকতে পারে, কিন্তু প্রথম যখন আপনি বিপদে পড়বেন, আপনার শরীর খারাপ হবে, আপনি কাকে পাবেন? আপনার প্রতিবেশীকেই কিন্তু আপনার একেবারে কাছে পাবেন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
1: নমস্কার,
2: আমি পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা ভূতপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: নমস্কার প্রবীর বাবু, বলুন।
2: নমস্কার দাদা ভাই, দেখুন আপ আপ ভালা তো জগৎ ভালা, আমি প্রতিবেশীর সাথে যদি আমি যদি ভালো হই প্রতিবেশীও আমার ভালো হবে, এবং ভালোটা এই জন্য হবে আমার ব্যবহার সে দেখতে পাচ্ছে, সে কিন্তু সেই ব্যবহারটা আমার সাথে করবে, তো আমি যদি ভালো হই আমার ব্যবহারে সেও ভালো হবে, এবং প্রতিবেশী দেখুন আমার প্রতিবেশী যারা আছে কাকু কাকিমা আমাদের বাড়ির মানে একসাথে থাকি তো মানে যৌথ পরিবার, তারা যদি আমার ব্যবহারটা দেখে তাহলে সেও কিন্তু কাকু কাকিমারাও এইরকম ভাবে ব্যবহার করবে, আমি যদি সম্মান দিতে পারি তাহলেই কিন্তু সেও সম্মান আমাকে দেবে, তো এইটা প্রতিবেশীদের মধ্যে। আর পাশের বাড়ি যে আমাদের আরো যে দাদু ঠাকুমা তারা আছে পাশের বাড়ি, তাদের কিন্তু মানে বাটি চালাচালি হয় দাদা ভাই, মানে তার বাড়িতে কিছু হয়েছে আমাকে দিয়ে গেল, আমাদের বাড়িতে কিছু হলো তাকে দিয়ে এলাম, তাদের কোনো অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমাদের অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করেছি। আর তখনকার দিনে তো মানে ঘর ছিল কিন্তু ওবার জায়গা দেওয়ার ক্ষমতা লোকের অনেক কম ছিল, তো সেই জায়গায় দেখুন আমার কোনো অনুষ্ঠানে তাদেরকে আমাদের ঘরে মানে শুতে দেওয়া, তাদের ঘরে শুতে দেওয়া, খাওয়াটা বড় ব্যাপার ছিল না, খাওয়া তো সবার ঘরে থাকতো, কিন্তু মানে এই যে আত্মীয়তাটা এইখান থেকেই কিন্তু মানে পার্শ্ববর্তী সব জায়গার আর কি পড়োশি, এটাতেই বলে পড়োশি কাকে বলে। এবং আজকে যদি আপনার শরীর খারাপ হয় সেখানে যদি আমি ঝাঁপিয়ে পড়ি, হ্যাঁ সেইটাই কিন্তু থাকবে, তার রক্ত দরকার হলো আমাদের কাউকে দিয়ে রক্ত দেওয়া, আমরা তাদের কাছ থেকে কিছু মানে অনুষ্ঠানে যাওয়া, তাদেরকে রক্ত দিয়ে তারাও যদি সেই রক্তের মূল্য দেয় তাহলেই সেটাই হচ্ছে প্রতিবেশী, এবং প্রতিবেশীদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা এইটা যেন না থাকে, তাহলে কিন্তু আপনার সাথে বিচ্ছেদ হয়ে যাবে এবং থাকতে পারবেন না, তো এই জায়গাটা যদি আমরা তৈরি করে রাখতে পারি। আর আজকালকার দিনে ছেলে মেয়েরা সব এই মোবাইল আসক্ত হয়ে গিয়ে এই মানে পরিবার কিংবা পার্শ্ববর্তী যে লোকজন তাদেরকে কাউকেই চেনে না, এবং তারা চেনারও চেষ্টা করে না, এবং প্রতিবেশী বলে তারা কিছুই জানে না, তারা জানে আমার মোবাইলটাই সর্বজগৎ সব কিছু, তো বাবা মাকেও তারা
1: মানে তারা সেখানে দূর হয়ে যাচ্ছে, মানে প্রতিবেশী থেকে মানুষের যে সংস্পর্শ সেটা থেকে দূর হয়ে যাচ্ছে, সেই কথাই বলছেন তো?
2: একদম একদম একদম দাদা, একদম দূর হয়ে
1: যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ প্রবীর বাবু, অসংখ্য ধন্যবাদ প্রবীর বাবু, ভালো থাকবেন। সত্যি প্রতিবেশী আমাদের

0: প্রতিবেশীদের নিয়ে। শ্রোতা বন্ধু, প্রতিবেশী শব্দটা শুনলেই আপনার মনে কি মনে আসে বলুন তো? একসময় গ্রামে কিংবা শহরে পাড়ার বাড়ির দরজায় তালা লাগত কম, প্রতিবেশী ছিল তখন পরিবার। সন্ধে নামলেই সবাই উঠোনে বসত, কারো বাড়িতে টিভি থাকলে পুরো পাড়া সেখানে বসে রামায়ণ মহাভারত বা রবিবারের সিনেমা দেখত, বা যদি ক্রিকেট খেলা হতো তাহলে তো আর কথাই নেই, সকলে একসাথে হয়ে ক্রিকেট খেলার আনন্দ নেওয়া হতো। সেখানে চিনি শেষ, এক কাপ চিনি নিয়ে আসো পাশের বাড়ি থেকে, এই হুকুম জারি হতো। গ্যাস শেষ, আজ রান্না হবে পাশের বাড়িতে। কে অসুস্থ হয়েছেন, সারা রাত জেগে পাহারা দিচ্ছেন পাশের বাড়ির কাকু। সেই সময় আমার আর তোমার সীমারেখা এতটা স্পষ্ট ছিল না বন্ধু, একটা পুরো পাড়া যেন একটা অনেক বড় পরিবার ছিল। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি
0: অনুর
1: বলছি, কুড়িগ্রাম থেকে।
0: বন্ধু নামটা আরেকবার বলবেন আপনার।
1: আমার নামটা হলো অমিত ভদ্র, আমি গান্ধীগ্রাম থেকে বলছি।
0: অমিত বাবু বলুন, অমিত ভদ্র বাবু বলুন।
1: এই যে প্রতিবেশী যে শব্দটা, আমাদের যে প্রতিবেশী, আমি কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বললো যে শহরের প্রতিবেশী, একচুয়ালি আমি ওটাতে সহমত পোষণ করি যে শহরের প্রতিবেশী একরকম হয় এবং গ্রামের প্রতিবেশী কিন্তু আরেক রকম হয়।
0: আচ্ছা, সেটা আপনার কি মতামত কিভাবে?
1: সেটা হচ্ছে দেখুন, খুব সাধারণ ব্যাপার, গ্রামে দেখবেন স্কুলে যখন বাচ্চারা যায় সকালবেলা, সবাই কিন্তু একসাথে একটা গলি থেকে বেরোলে দুজন তিনজন চারজন সব একসাথে স্কুলে যাচ্ছে, একই স্কুলে, গ্রামের স্কুলে সবাই যাবে, সেখানে সবাই ধেদি করে স্কুলে গেল, স্কুলে দুপুরবেলা খাওয়া দাওয়া মানে যাই টিভি দেয় এখন সরকারের থেকে, সবাই খাওয়া দাওয়া করলো, যাই করলো, স্কুল ছুটি হলো, সবাই একসাথে আসে, হয়তো রাস্তায় কিছুটা ঝগড়া করছে, কেউ একটা আচার কিনেছে একে অপরকে দিল বা চকলেট কিনেছে, এই করে সবাই আসে। আর শহরের ভিতরে দেখবেন, আপনার বাচ্চা চলে গেল ডনবক্স স্কুলে, একখানে গিয়ে দাঁড়ালাম, আমার বাচ্চা কেউ চললো এই ইকপাই কলেজে, সেখানে গিয়ে ইকপাই স্কুলে, সেখানে গিয়ে আমি দাঁড়ালাম, তো সব বাস তো আর একখানে দাঁড়ায় না, সব গার্জেনরা একসাথে কথা বলে না, সব বাচ্চারা কিন্তু একসাথে মিশে না।
0: আচ্ছা,
1: তারপর কি হচ্ছে দেখুন, গ্রামের ছেলেটা সে স্কুল থেকে এসে যদি বাড়ির পাশে কোনো একটা পুকুর থাকে, সেখানে সব বাচ্চারা একসাথে খেলতে যায়, শহরে কিন্তু এই পুকুরে চান করতে যায়, গিয়ে সেখানে সবাই মিলে গোল্লাচু খেলে, এই খেলে সেই খেলে, কেউ হয়তো গড়ি উড়াচ্ছে কেউ, বা সবাই কিন্তু একসাথে খেলাধুলা, শহরে কিন্তু সেই জিনিসটা খুব কম। আপনার ছেলের হয়তো আপনার কাছে পয়সা আছে বা আমার কাছে আছে, আমার ছেলেকে আমি একটা দুচক্কার সাইকেল কিনে দিলাম, সে ফ্ল্যাটের উপর চালালো বা বাড়ির ভিতরে, এই ওদের সাথে মিশবে না, কারণ ওরা নোংরা ছেলে, ওরা ভালো না, মা বাবা শিক্ষা দিচ্ছে, কিন্তু গ্রামে সবাই একসাথে কিন্তু কোথায় যাবে? আপনার ছেলেটা একটা সাইকেল কিনলো, যে রোডে নিয়ে বেলে নেন, হয়তো পাশাপাশি আমার বাচ্চা রোডার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, হয়তো আমি আমার ছেলেকে সাইকেল কিনে দিতে পারিনি। তো এতে কি হচ্ছে যে গ্রামের ভিতরে একে অপরের সাথে মেলামেশাতে যে তার প্রতি যে তার যে একটা আন্তরিকের যে টানটা ছোটবেলা থেকেই সেটা পেয়ে বসছে, কিন্তু শহরে কিন্তু সেই জিনিসটা নেই। তারপরেও বলবো, শহরে যদি আপনি পাশাপাশি কাউকে জিজ্ঞেস করেন, দাদা অমিত বাবুর বাড়িটা কোনটা, সে ভদ্রলোক আমার বাড়িটাকে চেনে না, শুধু আমাকেও চেনে, আমার মানে বাড়ির পরিবারের সাথে, ও দাদা বলতে পারবো না, আপনি ওই পাশের যে বাচ্চাটা আসছে ওকে জিজ্ঞেস করুন, আমি এখানে লোকাল না, মানেন আপনি এই কথাটা? আমি এটা অনেকদিন দেখেছি।
0: আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার সাথে এরকম এরকম হয়েছে তাহলে?
1: একদম আলবাত আমি বলে দিচ্ছি, আপনি যদি বলুন আমি নাম বলতে পারবো। তারপর আপনি শহরে দেখবেন একজন কেউ মারা গেল হসপিটালে, টিভিতে দেখবেন চারজন আর পাঁচজন লোক নিয়ে গেছে গাড়িতে করে, সেই সপ্তাহ গাড়িতে করে চারজন আর পাঁচজনে মিলে বটতলা শ্মশানে নিয়ে গেছে, কিন্তু গ্রামে রাত্রি ১২টার সময় যদি মাঘ মাসে শীতের মধ্যে কেউ মারা যায়, দেখবেন নিচে ১৫-২০ জন লোক একে অপরকে খবর দেবে, কিরে ওর বাবা মারা গেছে চল, কিরে ওর মাসি এই হয়েছে চল, পারুক না পারুক, আর্থিক জোর থাকুক না থাকুক, সবাই কিন্তু চলে আসে। শহরে কিন্তু সেটা হয় না, কারণ এরও কারণ আছে অনেকগুলো। শহরের বাড়িতে আপনি একটা পুজো দেন বা একটা ওকেশন করেন, বাড়িতে একটা থালা নেই বা একটা সরি বাড়িতে একটা বড় ড্যাগ নেই, কি করবেন আপনি? ড্যাগ আউটার দোকান থেকে ভাড়া নিয়ে আসবেন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি

0: ট্যাক্সটা খুব কম আর পাশের বাড়ি থেকে যা তো ট্যাক্সটা চেয়ে নিয়ে কি গো দিদি আপনার ট্যাক্সটা দিবেন আমার বাড়িতে এই ঘটনা একটু লাগবে আর এটা কি আছে নিয়ে যান আমরা উল্টো মালিকে সেটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে মাটি দিয়ে লেপ দিয়ে দেয় শহরে কি দেয়
1: সেটাই
0: আমার চোখে তো খুব পড়েনি আজ তো এইটুকুই বললাম যে শহরের প্রতিবেশী আর গ্রামের প্রতিবেশীর ভিতরে বহু তফাৎ গ্রামের প্রতিবেশীর ভিতরে এখনো যে মনের এবং আত্মার টানটা আছে তার একশো ভাগের এক ভাগও শহরের প্রতিবেশীর ভিতরে নেই কারণ আমি নিজেও শহরে ছিলাম গ্রামও ছিলাম এখন গ্রামে আছি এর জন্যই বললাম
1: ঠিক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অমিত বাবু ফোন করার জন্য খুব সুন্দর কথা বললেন আপনি শ্রোতা বন্ধু রয়েছেন নমস্কার বন্ধু কে রয়েছেন নমস্কার কে রয়েছেন বন্ধু হ্যালো নমস্কার নমস্কার বন্ধু কে রয়েছেন
2: আমি মণিপাল বলছি
1: নমস্কার মণিদেবী বলুন
2: প্রতিবেশীর কথাটা শুনতে বেশ ভালোই লাগে আমার কেন ভালো লাগে কেন ভালো লাগে আমি ত্রিপুরাতে এসেছি 40 বছর শ্বশুর বাড়িতে আর কি এখানে আমি যেইগুলো পেয়েছি কলকাতায় নেই আমি জন্মস্থান কলকাতায় আমার আমি কলকাতায় এগুলো পাইনি কেননা কলকাতা সব আত্মকেন্দ্রিক ছিলাম ফ্ল্যাটে ছিলাম ওখানে যদি কিছু একটা হলো দিলীপ ঘরে চলে এসো ডেকে নিয়ে চলে গেল স্বামীকে কোথায় গিয়ে যাবে শুনবে কি ব্যাপার আর বুদ্ধিমত্তা সে দিয়ে একটা কথা বলবে এগুলো ছিল না এত আত্মকেন্দ্রিক ছিল কলকাতার লোকরা আমি কলকাতার নিন্দা করছি না এটা হয়তো আপনারা ভাববেন কলকাতায় থেকে কলকাতার নিন্দা করছি আমি তর্কের খাতিরে বলছি তো যাই হোক আমাকে এই ত্রিপুরাতে এসে আমি প্রতিবেশী পেয়েছি এবং বিপদে আপদে সুখে দুঃখে আমি তাদের সঙ্গে একসঙ্গে চলাফেরা করছি তারপর তো আমার মিশন তো আছি মিশনের গুরু ভাই বোন তো আছি এই যে একটা আমাদের অন্তরের যে একটা আত্মার সঙ্গে যে একটা মিল এই জিনিসটা কিন্তু অর্থের থেকে অনেক মূল্যবান জিনিস আমার কাছে কিছু হলে সব ঝাঁপিয়ে পড়ে যেমন আমার একটা একবার হয়েছিল কাকিমা কি হয়েছে কাকিমা সবাই এসে গেছে আমি যাবো তোমার ব্যস্ত না কিচ্ছু হয় না একটু কেটে গেছে আমার পাটা কিছু হয়নি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাকে মুগ্ধ করেছে ঘরে আসলো বসলো চা খাও পান খাও কলকাতায় এগুলো তো বালাই নেই চা পান তো বালাই নেই ঘরেই নেবে না আর কথা তো মানে রয়ে শুয়ে কথা বলবে এবং মানে পাশের ফ্ল্যাটে কথা শুধু এইটুকুই বলবে কি গো খাওয়া হয়ে গেছে এইটুকুই আর কেমন আছো কি বৃত্তান্ত ঘরে যদি কারো অসুস্থ রুগী থাকে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে চোখে দেখছে কিছু বলছে না কিন্তু এখানে এখানে ঝাঁপিয়ে পড়বে সব এখন অব্দি এই ত্রিপুরাতে এগুলো আছে তবে হ্যাঁ একটু হাওয়া লেগেছে কলকাতার করোনার পরে কিছু লোক হ্যাঁ কিছু হ্যাঁ কিছু লোক কিন্তু সেফ সাইট হয়ে গেছে কিছু কিছু লোক সবাই না তিন ভাগ আছে এক ভাগ সেফ সাইট হয়ে গেছে এই যে জিনিসগুলো কলকাতা হাওয়া লেগেছে এবং তারা এখন ত্রিপুরা বেশিরভাগ লোকই তো কলকাতায় যাতায়াত পড়াশোনা ফ্ল্যাট কিনেছে থাকছে যাচ্ছে আসছে ডাক্তার দেখাচ্ছে ওই হাওয়াটা তাদের গায়ে লেগে গেছে যার জন্য তারা একটু সেফ সাইট কিন্তু বেশিরভাগ লোকই আমার এই জন্যই ভালো লাগে প্রতিবেশী কথা শব্দটা আমার কাছে খুব ভালো লাগে এই যে প্রতিবেশী মানে তো আমার নিজের লোক আত্মীয় থেকে বেশি একটা বিপদ হলে তারা আমাকে আগে এগিয়ে আসবে আত্মীয় স্বজন পরে আমার আসবে আমি প্রতিবেশী কথাটাকে খুব দাম দিই মূল্য দিই এবং প্রতিবেশীকে নিয়ে আমি চলছি রাখলাম নমস্কার
1: অসংখ্য ধন্যবাদ মনি ম্যাডাম অসংখ্য ধন্যবাদ সত্যি প্রতিবেশী মানেই কিন্তু আমাদের খুব কাছের লোক এবং মণিদেবী যেমনটা বললেন যেমনভাবে বললেন যে ত্রিপুরাতে এখনও মানুষ মানুষের কথা ভাবে হ্যাঁ অনেকটা তার কথা অনুযায়ী কলকাতার হাওয়া লেগেছে যাই হোক সেই হাওয়া না হয় আমরা না লাগালাম এবং প্রতিবেশীদের কথা ভেবে তাদের জন্য না হয় আমরা থাকলাম একেবারে জানলামই না পাশের বাড়িতে কে রয়েছে কি হচ্ছে তার বাড়িতে এমনটাও যাতে না হয় শ্রোতা বন্ধু রয়েছেন নমস্কার বন্ধু কে রয়েছেন
3: হ্যালো
1: নমস্কার কে রয়েছেন বন্ধু
3: হ্যালো নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সেনুরালম বলছি
1: নমস্কার নুরালম বাবু বলুন
3: দেখুন পরিবেশ নিয়ে কথা হচ্ছে তা আমাদের সময় বললেন যে পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা কিছু একটা পরিবর্তন হয়েছে এখন পারিবারিক যে অবস্থা আগের মতো কিন্তু নয় যেমন আমরা আমাদের পাশাপাশি

0: পাঁচটা বাড়ি ছিল বুঝলেন, পাঁচটা বাড়িতে কোনো চাপি তালা থাকতো না।
1: আচ্ছা,
0: অবাড়ি তো দাঁড় যে যার খুশি বাড়িতে উঠত যেত বসতো শুতো, কোনো ব্যাপার না। কিন্তু এখন কিন্তু সেটা নেই। আগেকার দিনে মানুষের আর্থিক অবস্থা খারাপ ছিল কিন্তু আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু এখন দেখুন অনেকটা আন্তরিকতার অভাব এসছে। আর সেই সঙ্গে বলি আমাদের সময় দেখা যেত পাড়া প্রতিবেশীদের আমাদের কাকা যেটা হতো ভাবতাম না যে এটা মানে পাড়া প্রতিবেশীর কাকা যেটা মানে নিজের কাকার মতোই নিজের যেটার মতোই ব্যবহার করতাম। কিন্তু এখনকার বাচ্চাগুলো কি জানেন তো বাড়ির বাইরে বের হয় না, বা পাড়া প্রতিবেশী যে একটা সম্পর্ককে কেন্দ্র বিন্দু করে কথা বলতে হয়, যে একটা সম্পর্ক ধরে কথা বলতে সেরকম মানসিকতা ওদের নেই। যেমন ধরুন আমার পাশের বাড়ির ছেলেটি আমার দোকানে যাচ্ছে না আমার বিপদে দোকানে, এটা কিন্তু আমাদের সঙ্গে ছিল না, তখন একটা পারিবারিক শিক্ষা ছিল। সেই পারিবারিক শিক্ষাটা কোথাও যেন একটু খামতি হয়েছে, এটা অস্বীকার করে কিছু নাই। আর আগের দিনের প্রতিবেশী আর এখনকার প্রতিবেশী অনেকটাই একটু অন্যরকম, আগের মতো ঠিক নয়। বিশেষ করে আমাদের পাড়া গ্রামে তো যদিও খুব বেশি ছিল, ওই তো আপনাকে বললাম যে পাঁচটা বাড়ির দরজা কোনো সময় লাগানো থাকতো না, যে যার বাড়ির ঢুকত যে যার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিত, কোনো ব্যাপার না, সবাই যেন নিজেদের বাড়ির মধ্যে আর কি। এখন কিন্তু ওটা নেই, এখন দেখুন অনেকটাই মানুষ ক্ষুদ্রমূর্ত বেড়েছে, এটা অস্বীকার করে কিছু নাই। পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে দেখবেন মানসিক ভাবে শান্তি পাওয়া যায়। যদি আমার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারি তাহলে মানসিক ভাবে শান্তি থাকতে পারবো। আর যদি ধরুন আমার আর্থিক অবস্থা ভালো, আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারলাম না, তাতে করে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় না। মানসিক শান্তি পেতে গেলে মানুষের সান্নিধ্য থাকতে হবে, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, তাহলে মানুষের দিক থেকে ভালো থাকা যায়। এটুকু বলেন ভালো ভাই, ভালো থাকবেন।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নিরালম বাবু, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, সত্যি প্রতিবেশীদের সাথে যদি আমরা ভালো সম্পর্ক বজায় রাখি তাহলে কিন্তু অবশ্যই আমরা শান্তিতে বসবাস করতে পারবো, কারণ প্রতিবেশীরাই আমাদের সব থেকে বেশি কাজে আসে এবং প্রতিবেশীরাই আমাদের সব থেকে কাছের ব্যক্তি হয়। প্রতিবেশীদের এক চিরন্তন সংস্কৃতিও কিন্তু রয়েছে শ্রোতা বন্ধু। প্রতিবেশী আর গসিপ, এই দুই যেন একে অপরের পরিপূরক। কে নতুন গাড়ি কিনলো, কার বাড়িতে নতুন অতিথি এলো, কার ছেলে চাকরি পেলো, কার মেয়ের বিয়ে ঠিক হলো, ঠিক হয়তো সত্যি আনন্দের খবরটা বলছেন, আবার কেউ একটু বাড়িয়েও বলছেন। একটা খবর পাঁচটা বাড়ি ঘুরতে ঘুরতে এমন রূপ নেয় যে আসল মানুষটা সেই খবরটাকে চিনতেই পারে না। গসিপের একটা ভালো দিকও আছে, মানুষ একে অপরের খবর রাখে, আবার খারাপ দিকও কিন্তু রয়েছে। অকারণে বিচার, ভুল বোঝাবুঝি, মানসিক চাপ, অনেক সম্পর্ক ভেঙেও যায় তার ফলে। শ্রোতা বন্ধু, এই যে বিষয়গুলো প্রতিবেশীদের কিন্তু একটা বলা চলে ক্যারেক্টারিস্টিক্স। তো আপনি আপনার প্রতিবেশীদের মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, আপনার প্রতিবেশীকে আপনি কিভাবে দেখেন জানান আমাকে। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা 9-4-8-5-0-0-7-1-7-2 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যালো,
1: নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
2: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: অমিতাভ বাবু, আপনি আজ সকাল বেলাতেও ফোন করেছিলেন, তো এখন আর আপনার
2: না, এখন আমি বিষয় শুনে এসেছি।
1: আজকে সকালেও ফোন করেছিলেন আপনি? আমাদের নিয়ম অনুযায়ী সকালে যারা ফোন করেন বলছি তোমায় পড়বে, তারা
2: জানি, আমি জানি নিয়মটা, নিয়মটা আমি জানি।
1: আপনি নিয়মটা জেনেও ভাঙলেন কেন তাহলে?
2: ঠিক আছে, তাহলে
1: শ্রোতা বন্ধু, প্রত্যেকে যারা নিয়মটা জানেন তারা নিয়মটা পালন করবেন, সেই আশাটাই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে রাখি। যদি সেই নিয়মটা আপনারা পালন না করেন তাহলে কিন্তু পরবর্তী সময় বেশ কয়েকদিন আপনাদের ফোন, আপনাদের সঙ্গে কথা আমরা বলতে পারবো না, সেটাও দয়া করে একটু মনে রাখবেন। এবং আবারও একবার বলে দিচ্ছি, যারা এই সকালে বলছি তোমায় পর্বে ফোন করছেন তারা আজ রাতে, সেদিনের আজ রাতের পর্বে আপনারা দয়া করে ফোন করবেন না, এবং যারা আজ রাতে পর্বে ফোন করছেন তারা পরবর্তী দিন, পরের দিন বলছি তোমায় পর্বে ফোন করবেন না। এবং এই যে নিয়মটা রয়েছে দয়া করে সেটা পালন করবেন আপনারা। নমস্কার বন্ধু, কে রয়েছেন?

0: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
1: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
0: দেখুন, প্রতিবেশীরা সবসময় সহযোদ্ধার ভূমিকা পালন করে, কারণ জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে প্রতিবেশীদের সহযোগিতা একান্ত সর্বকাম্য। আর প্রতিবেশীরা একটা রাষ্ট্র যেমন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখে, তেমনি একটা পরিবার প্রতিবেশী সঙ্গে সুসম্পর্ক রাখলে জীবনে জীবনযাত্রা অনেক সহজ হয়ে যায়। আপদে বিপদে পাশাপাশি আসেন, সুবিধা অসুবিধাগুলো পাশে থাকেন। মানে প্রতিবেশী হচ্ছে একরকম নিকট আত্মীয়, তাই প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখা মানে জীবন যুদ্ধে আপনি তত্ত্ব দিয়ে এগিয়ে যাওয়া। সহযোদ্ধা হিসাবে পাবেন, পরামর্শ হিসাবে পাবেন, অনেক সময় বিপদে পাশে পাবেন। তাই প্রতিবেশীর সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখাই কাম্য। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ আতিয়ার বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।

শ্রোতা বন্ধু, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কথা আমরা প্রত্যেকেই বলছি। অনেক সময় প্রতিবেশীদের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকেও না, কিন্তু অনেক প্রেমের গল্পও কিন্তু শুরু হয় এই প্রতিবেশীদের থেকেই। একই চাঁদ, একই বারান্দা, একই পাড়ার সরস্বতী পুজো, ছাদে জামা শুকোতে গিয়ে একবার চোখাচোখি, পাড়ার মাঠে ব্যাডমিন্টন খেলতে খেলতে বন্ধুত্ব, হাসতে হাসতে ভালোবাসা। আবার কত প্রেম প্রতিবেশীর চোখ এড়াতে পারেনি। চিঠি পৌঁছে দিয়েছে পাশের বাড়ির ছোট ভাই, আবার ধরা পড়লেও খবর পৌঁছে গেছে দুই পরিবারের কাছেই। প্রতিবেশীরা অনেক প্রেমের গল্পের নীরব সাক্ষীও বটে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমি কথা বলছি প্রতিবেশীদের নিয়ে। প্রতিবেশীদের সাথে শ্রোতা বন্ধু পাড়ার আড্ডা। পাড়ার আড্ডা মানেই প্রতিবেশীদের সত্। একটা সময় ছিল রকের আড্ডা, চায়ের দোকান, পাড়ার ক্লাব, দুর্গাপুজোর পরিকল্পনা, রাত জেগে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে, কেউ শুধু শুনছে। আজ সোশ্যাল মিডিয়ার হাজারো বন্ধু থাকলেও দরজার পাশের মানুষটার নাম অনেকেই জানেন না। আড্ডা শুধু সময় কাটানো নয়, আড্ডা মানসিক স্বাস্থ্য ভালো রাখে। গ্রামের এখনো অনেক জায়গায় প্রতিবেশীরা পরিবারের মতো, শহরে একই ফ্ল্যাটে 5 বছর থেকেও পাশের ফ্ল্যাটের মানুষের নাম জানা হয় না। নিরাপত্তার জন্য দরজা বন্ধ করছি, কিন্তু সম্পর্কের দরজাও কি বন্ধ করে দিচ্ছি আমরা? হ্যাঁ শ্রোতা বন্ধু, এই বিষয়টা হয়তো আমাদের ভাবার অনেক দরকার রয়েছে। কারণ বিপদের সময় প্রথম মানুষ মানেই কিন্তু সেই প্রতিবেশী। রাতে হঠাৎ শরীর খারাপ, অ্যাম্বুলেন্স আসতে দেরি, সবচেয়ে আগে কে আসে? প্রতিবেশী। বাড়িতে একটা অঘটন ঘটল, সাহায্যের জন্য দৌড়ে কে আসে? সেই প্রতিবেশী। পরিবার দূরে থাকতে পারে, আত্মীয় অনেক দূরে থাকতে পারেন, কিন্তু পাশের বাড়ির মানুষটি মাত্র কয়েক সেকেন্ড দূরে। তাই প্রতিবেশী শুধু পাশের বাড়ির মানুষ নন, অনেক সময় জীবনের প্রথম উদ্ধারকারী এই প্রতিবেশী। তবে হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রতিবেশীদের সবকিছুই যে ভালো তা কিন্তু নয়। হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব, কথা বলে নেই শ্রোতা বন্ধুদের সাথে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: গুড ইভিনিং অর্ণববাবু।
0: নমস্কার, কে বলছেন?
1: এর রহমান, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে বলছিলাম। দেখুন, আপনি একটা কথা ভালো বললেন, প্রতিবেশী হচ্ছে পরিবারের একটা অংশ। আমাদের দেখেছি পাড়া গ্রামে আমি বাস করি, প্রতিবেশী ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না
0: একেবারে।
1: দেখুন, হ্যাঁ, আমাদের তখন উঠোনগুলো থাকতো সবারই বড় বড়, সেখানে নানা রকম শাক সবজি ফল না তো সেগুলো বিক্রি করতাম না, প্রতিবেশীদের মধ্যে ভাগ বটাও করে আমাদের এই যে সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকতো। আমি দেখেছি বিয়ে বাড়িতে প্রতিবেশী ছাড়া কোনো বিয়েই সম্পন্ন হতো না, এখনো হয় না। যেমন বাড়িতে প্রথম বাচ্চা হলে আনন্দে মিষ্টি বিতরণ, বাড়িতে গাই আছে, গাইটার বাচ্চা হলে যে দুধটা প্রথমে দোয়ানো হয় সেটা দিয়ে ক্ষীর বানিয়ে গোটা পাড়াটা প্রতিবেশী দিকে বিতরণ করা, এইগুলো চলে আসে। এই ঐতিহ্যটা এখনো আছে, একেবারে যে শেষ হয়ে গেছে এই সংস্কৃতিটা তা নয়, এটা এখনো আছে। তারপরে দেখুন, আপনি আমাদের পুকুরে মাছ যখন ধরতো অনেক মাছ হতো, তো বিক্রি কোনো গল্প নেই, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সেগুলো 2-4 পিস করে দিয়ে খেতাম, সেটা একটা আনন্দের ব্যাপার। তারপরে কারো চাল বা মুড়ি বা কোনো কিছু টাকা পয়সা অভাব হলে ভাদ্র আশ্বিন মাসে কৃষি পরিবারের খুব অভাব হতো, তো ধার দেন এইগুলো আবার শোধ করে দিত, কোনো পয়সা বাড়তে দিতে হতো।

0: না, এখন অতটা হয়তো নেই, অভাবটা সচ্ছলতা এসেছে। তাই প্রতিবেশী ব্যতিরেকে সমাজে কোনো কাজই হতো না, এখনো হয় না এখন। তবে সমস্যা রয়েছে দু একটা, তার অন্যতম হচ্ছে একটা পরিবার তিন চারটা পরিবারে বিভক্ত হওয়ার ফলে সবাইকে সেইভাবে বলা যায় না বা ভাগ বিতরণ করা যায় না, সেইভাবে মানে ভাগ করে খাওয়া যায় না, এটা একটা সমস্যা দেখা দেয়। তবে এখনো আমাদের পাড়ায় এই সংস্কৃতিতে চলে আসছে, তবে বলতে পারি ভারতবর্ষের এই সংস্কৃতি বা পাড়াগাঁয়ের এই সংস্কৃতি এখনো চলছে, তার পরিবর্তন হয়তো একটুকু হয়েছে। কিরকম, ওই যে বললাম সবাইকে নিয়ে চলা যাচ্ছে না লোক সংখ্যা বেশি হওয়ার জন্য, জিনিসপত্রের দাম বেশি হওয়ার জন্য, কিন্তু প্রতিবেশী আমাদের সবারই থাকুক, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক মধুর সম্পর্ক থাকুক, এটাই আপনাদের মাধ্যমে আমি আজকে বললাম। ভালো থাকবেন, নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই রহমান বাবু। সত্যি প্রতিবেশীদের অনেক রকমই ভাবেই আমরা দেখি, এবং সেখানে যেমনভাবে আমরা প্রতিবেশীদের ছাড়া কোনো কিছুই হয় না, যেমনটা এরহমানবাবু বললেন যে গ্রামের বিশেষ করে যে বাড়িতে বিয়ে হোক বা অন্য অনুষ্ঠান হোক, প্রতিবেশীরাই কিন্তু সব কিছু দায়িত্ব নিয়ে করে ফেলেন। কিন্তু শহরের চিত্রটা একটু হলেও আলাদা। হ্যাঁ, সেখানে প্রতিবেশীরা সাহায্য করেন না এমনটা নয়, কিন্তু সেখানে সময়ের অভাব সকলেরই। শ্রোতা বন্ধু, যেমনটা বলছিলাম যে সব কিছুই যে ভালো এমনটাও কিন্তু নয়। প্রতিবেশীদের একটা বিশেষ দিক রয়েছে যেখানে খোঁচা কটাক্ষ আর তুলনার বিষ একটা প্রতিবেশী কিন্তু করে থাকেন। তোমার ছেলে এখনো চাকরি পেল না, ওদের মেয়ে তো ডাক্তার হয়ে গেল, এখনো বিয়ে হলো না, ওদের বাড়ি দেখেছো কি সুন্দর, এই কথাগুলো অনেক সময় মজা করে বলা হয়, কিন্তু যার উদ্দেশ্যে বলা হয় তার মনে গভীর দাগ ফেলে যায়। প্রতিবেশীর তুলনা কখনো আত্মবিশ্বাস কেড়ে নেয়। প্রত্যেক মানুষের জীবন আলাদা, সাফল্যের সময়ও আলাদা। প্রতিবেশী যদি অনুপ্রেরণা দেন তাহলে সম্পর্ক সুন্দর হয়, কিন্তু যদি প্রতিনিয়ত তুলনা করেন তাহলে দূরত্ব বেড়ে যায়। বাংলা সংস্কৃতির সব থেকে সুন্দর দিকগুলো একটি খাবার পাঠানো। প্রতিবেশীদের মধ্যে খাবার পাঠানো এই বিষয়টা অত্যন্ত মিষ্টি একটা ব্যাপার। আজ যদি কারো বাড়িতে পায়েস হয়ে থাকে, পাশের বাড়িতে সেই পায়েস দেওয়া হয়, নতুন রান্না হয়েছে বাড়িতে, প্রথমেই এক বাটি যাবে প্রতিবেশীর বাড়িতে। ঈদের সেমাই, দুর্গাপূজার খিচুড়ি, কালীপূজার লাড্ডু, বড়দিনের কেক, ধর্ম আলাদা হলেও খাবারের প্লেট কখনো ধর্ম দেখে না। একটা ছোট্ট বাটিতে শুধু খাবার যায় না, সঙ্গে যায় ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক। অনেক মানুষ আজও বলেন পাশের বাড়ির কাকিমার হাতের ডাল আজও মায়ের হাতের ডালের মতো মনে হয়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: নমস্কার গৌতম বুদ্ধ বাবু, বলুন।
2: হ্যাঁ বলি বলি যে দেখুন, আমার তো মনে হয় যে আত্মীয় স্বজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাটা থাকাই ভালো। কারণ বলি, কারণ দেখুন দেখুন আমি যখন ছোট ছিলাম যে তখন কত বয়স, 12-14 বছর বয়স এরকম, আমার সঙ্গে পাড়ারই আমাদের দুই সম্পর্কে আত্মীয় হয়, তো ওদের সঙ্গে একসঙ্গে কি করতাম, ওদের বাড়িতে চলে যেতাম ঠিক 9-10টার সময়
1: নিয়ে
2: যেতাম। যাওয়ার পরে ওই একসঙ্গে খেলাধুলো করতাম, খেলাধুলো করতে করতে বলতো যে আমাকে ভাগ্নে বলতো আর কি। হ্যাঁ, তো বলতো যে ভাগ্নে চলো এক কাজ করি, ওই টুকটাক হালকা ধরনের কিছু কাজ আমি বাড়িতে করতাম না, কিন্তু মামাদের সঙ্গে গিয়ে অনেক টুকটাক ওদের বাড়িতেও কাজ করে দিতাম। তো বলতো যে এক কাজ করো, এই এটা করি, করে নিয়ে মুড়ি খেয়ে নেবো, হ্যাঁ মুড়ি খেয়ে নিয়ে আর কিছু করবো না, একটু গল্প গুজব করবো, নিয়ে তারপরে যখন স্নান করার সময় হবে তখন চলো একসঙ্গে স্নান করে আসি পুকুরে। তখন পুকুরে স্নান করার রীতি ছিল, তো ওদের বাড়িতে তেল টেল মেখে, সাবান নিয়ে তেল মেখে পুকুরে স্নান করে বলতো যে ভাগ্নে তোমাকে বাড়ি যাওয়া দরকার নেই, আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করো। দেখুন কত সুন্দর ইয়ে হতো, এবার খাওয়া দাওয়া করতাম, খেয়ে ঘুমাতাম, ঘুমিয়ে তারপরে

0: ওই বিকালের দিকে চাটা খেয়ে বাড়ি আসতাম। তো কত তাদের সঙ্গে আমাদের এখন ইয়ে, তো এখনো সম্পর্কটা আছে আমার সঙ্গে, কিন্তু সম্পর্কটা হয়েও আছে। আর কি করে জানেন তো, এখন এই আমাদের বাড়ি পাড়া তিন পাড়ার মধ্যে আমার মিশে যখন কিছু সবজি টবজি রান্না করে পাশে বাড়িতে দিয়ে আসি, আর ওদের পাশে বাড়িতে ওরা কিছু করলে পরে আমাদেরকে দেয়, এখনো আছে আজও পর্যন্ত হয়েছে জানেন। হ্যাঁ, এইটা আমাদের আছে বরাবরই, আর গ্রামের এইটা থাকে। আমরা মাছ আমার পুকুরে জানেন দু চারটে পুকুরে আমাদের ভাগ আছে আর কি, গ্রামে তো অনেক কিছু থাকে, তো অনেকটা মাছ আমার মা যখন খাইছেন তখন তো ইয়ে করতুই, ওদের বাবা এত মাছ কে খাবে, ওই জ্যাঠামশাইকে কিংবা পাশে বাড়ি এক আত্মীয়কে, এদেরকে যাদের সম্পর্ক আছে তাদেরকে দিয়ে দিয়েছো এত মাছ খাওয়া, তাদের তারাই খাক। তারপরে মান দেখুন আমাদের বাড়িতে যারা কাজ করতো, ছোট করছি না, তারা এসে তাদেরকেও মা বলতো যে এদেরকে কাজটা যে শেষ হয়ে গেল ওই প্যাকেটে করে মাছগুলো বলতে এগুলো নিয়ে যা, নিয়ে রান্না করে ছেলে মেয়েদেরকে দিক। তো যাক, মায়ের বাবার কথাটা মনে পড়লো, ওনাদের আত্মার শান্তি হোক, এটা ওনার কথাতে ইয়ে হলো। আর আমরা এরকম এখনো পর্যন্ত আমি কিন্তু সবার সঙ্গে মিলেমিশে আমি থাকি আর কি, খুব ভালো লাগে, তাতে খুব আনন্দ হয় আমার, দাদা খুবই আনন্দ পাই।
1: দারুণ বিষয়, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি প্রতিবেশীদের সঙ্গে মিলে মিশে থাকা, ভাগ করে খাবার খাওয়া, তার মধ্যে কিন্তু আনন্দ একটা রয়েছেই, এবং এভাবে বাঁচাটাই তো সত্যিকারের অর্থে বাঁচা, তাই নয় কি শ্রোতা বন্ধু?

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং শ্রোতা বন্ধু কথা বলছি আজ পৃথিবী। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, তার পাশাপাশি 9485007172 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার। নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি বেদিন বলছি।
0: দিলীপ দেববর্মা? ব্রিজেশ বাবু। বলুন ব্রিজেশ বাবু, বিষয় বলবেন। যাই হোক, ব্রিজেশ বাবুর সঙ্গে তো কথা হলো না। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন। রয়েছেন শ্রোতা বন্ধু, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি আগরতলা থেকে বর্তমানে বলছি।
0: অনিমেষ বাবু বলুন।
2: ভালো আছেন দাদা?
0: একদম খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমার বাবা তো আমি গেছি ছোটবেলা থেকে দেখে আসছি, এবং আজও দেখেছি বাবার যে প্রতিবেশী, বাবার যে বন্ধু বান্ধব, সকালবেলা বলুন সন্ধ্যাবেলায় বলুন, তার একটা হাতটা নিয়ে বসে, এবং খাওয়া দাওয়া কথা বলে একসঙ্গে বসে আসে, বসে তারা খাওয়া দাওয়া করে। এখন আগে থেকে দেখেছি, এখনো দেখি, সেটা বাবা একজন না একজন মানে বাবার সঙ্গে বসেন, খাওয়া দাওয়া করি, তার একটা আছে। আর আমরা সবসময় প্রতিবেশী আপদে বিপদে বা কোনো বিয়ে বিবাহবার্ষিক বা জন্মানুষ্ঠান জন্ম, তারপরে আপনার প্রতিবেশী হিসাবে আমরা সবসময় থাকি, আপদে বিপদে থাকি। তারপরে সাহায্যের হাতটা তো কোনো কোনো কোনো কিছু দরকার করলে বা কোনো কোনো কারোর কোনো অ্যাক্সিডেন্টে বা কারোর শরীর খারাপ হলে বা কারোর যদি মারা টারা যায়, আমরা সবাই একে অপরের প্রতি ভালো মানে প্রতিবেশী হিসাবে আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং ভালোবাসা আমরা পাই। এই কথাটা আমাদের মানে খুব ভালো লাগে আর কি, সে কথাটি বললাম আর কি।
0: অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু ফোন করার জন্য।

0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে কথা বলছি প্রতিবেশীদের নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রতিবেশী এই শব্দটা শুনলেই পাশের বাড়ির একজন ব্যক্তির কথা হয়তো আপনার মনে হয়, হয়তো মনে হয় সেই ব্যক্তির কথা যে ব্যক্তি আপনাকে খুব বিপদের দিনে, খুব শরীর খারাপের দিনে আপনাকে সাহায্য করেছে। অথবা এমনও মনে হতে পারে যে ব্যক্তি সবসময় আপনার প্রত্যেকটা গতিবিধির উপর নজর রাখত। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রতিবেশীদের সেই সিসিটিভি মোডের কথা কিন্তু না বললেই নয়। কার বাড়িতে কে কখন আসছে, কে কখন বেরোচ্ছে, সেটা প্রতিবেশীরা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখেন। এই পৃথিবীর সবথেকে উন্নত নজরদারি ব্যবস্থা সেটা হয়তো পাশের বাড়ির বারান্দা। কে কখন বেরোলো, কখন ফিরলো, কি কিনলো, কার সঙ্গে কথা বললো, সেটা সব কিছু রেকর্ডেড হয়ে যায়। কেউ কেউ মজা করে বলেন গুগল ম্যাপ ভুল করতে পারে, কিন্তু পাড়ার কাকিমা কখনো ভুল করেন না। সিসিটিভিতে কোনো জিনিস রেকর্ড নাও হতে পারে, কিন্তু পাড়ার কাকিমা সেটা রেকর্ড করতে ভুলেন না। এই পর্যবেক্ষণ কখনো বিরক্তিকর, আবার কখনো এই নজরদারি জীবনও বাঁচায়। অনেক চুরি, দুর্ঘটনা বা অসুস্থতার খবর প্রথম জানতে পারেন প্রতিবেশীরাই। তাই কৌতূহল আর যত্নের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য তো রয়েছেই। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: আমি আগরতলা গান্ধীঘাট থেকে লীলা কর্মকার বলছি।
1: নমস্কার লীলা দেবী, বলুন।
2: আজকে তো কথা হচ্ছে প্রতিবেশী নিয়ে, না?
1: একদম।
2: তো প্রতিবেশী তো হ্যাঁ, সে ভালো মন্দ উভয়ই থাকে, গ্রাম বা শহর এটা কোনো পার্থক্য নয়। তবে গ্রামের লোকের মন মানসিকতা বা সরলতা বেশি শহরের লোকের চাইতে, এটা মানতেই হবে, এটা তো সত্যি কথা। এখনো পর্যন্ত সেটা আছে, আর এটা এইটুকু আমি জানি। তবে প্রতিবেশীকে আমাদের শহরেরও কিন্তু প্রতিবেশীরা যে সবাই যে খারাপ, সেটা তো বাকি বলা যাবেই না। আর আমাদের পাড়ার একটা গ্রুপ নাম্বার আছে, আমার কারো মানে ভালো মন্দ মানে সুখ দুঃখ সবকিছু জানা যায় ওই গ্রুপ নাম্বার দিয়ে। সে
1: হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনাদের?
2: অসাধারণ। যে রাত্রেবেলা থেকে যদি অসুস্থ হয়, মানে ভালো খাবার কখনো খারাপ খবর যে কোনো কিছুতেই মানে আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়ে এটা এটা। তারপরে যে বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠান সব কিছুতেই মানে কিছুটা পারে হেল্প করে আর কি। আমার মেয়ের বিয়েতে প্রতিবেশীরা সাহায্য করেছে যেভাবে হয়, তখন দিনে তো কমিউনিটি হল বা ইয়েছেও হয় কিনা আগের কথা বলছি। হ্যাঁ,
1: তারপরে
2: ওই অ্যাপার্টমেন্টের আমার মেয়ের জামাই যখন মানে সিটি তুলে ধরে চলে যায়, ওরা যা করেছে সে মানে আমি মানে ওদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। সে আমরা তো এখানে আছি, আমরা তো গিয়েছি টিটি আছে, কিন্তু ওদের অ্যাপার্টমেন্টের প্রত্যেকে যেভাবে করেছে একবার নিজের মানে আত্মীয় মতন করেছে, এবং ওদের মধ্যে সেই রকমই সম্পর্ক। আমি বলবো না কলকাতা সবাই খারাপ, সব জায়গারই সবাই ভালো, সব জায়গারই সব খারাপ, এটা কিন্তু ঠিক নয় না। তার জন্য আপনার হচ্ছে, হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: এইটাই বলছি আর কি, প্রতিবেশীরা সবাই ভালো থাকুক সেটাই চাইবো। তবে এটা গ্রাম শহর বা কলকাতা ত্রিপুরা সেটার কোনো পার্থক্য, ব্যক্তি বিশেষের মানসিকতা সেটা হচ্ছে সবচেয়ে বড় বড় কথা। তারপরে তবে একটা কথা ঠিক কথা, প্রতিবেশীদের মধ্যে আবার জেলাসি জিনিস তো আছে, কারো মেয়ে বা ছেলে, মেয়ে ভালো বিয়ে হয়ে গেল, ছেলে ভালো থাকতে

0: আমার ছেলেটা করলো না, সেটা যেমন সংসারে আছে প্রতিবেশীর মধ্যেও সেই জিনিসটা অনেক সময় থাকে। এটাই বললাম আর প্রতিবেশী ভালো থাকুক, প্রতিবেশী ভালো প্রতিবেশী মানে আমার মঙ্গল, তাই না?
1: ঠিক ঠিক, একেবারে প্রতিবেশী ভালো হওয়া, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা,
0: মানে আমার মঙ্গল, আমরা চাইবো প্রতিবেশী ভালো থাকুক, এটাই আর কি।
1: ঠিক,
0: তবে এটা ব্যক্তি বিশেষে বেশিরভাগটা মানে আমি ভালো কি মন্দ সেটা আমার মন মানসিকতার উপর অনেকটাই নির্ভর করে। রাখছি, ভালো থাকবে।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz এফ এম প্রচার তরঙ্গে এফ এম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং খুব বেশি সময় কিন্তু শ্রোতা বন্ধু আর নেই। আপনারা এখনও ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, বিপদের সময়ের প্রথম মানুষ অবশ্যই আমাদের প্রতিবেশী, এবং তার পাশাপাশি প্রতিবেশী শুধু পাশের বাড়ির মানুষ বললে তাদের ভুল হবে। তারা জীবনের আমাদের প্রথম উদ্ধারকারী হিসেবেও কিন্তু পাশে থাকেন।

শ্রোতা বন্ধু, বিশেষ করে যখন আমরা বাড়ি একটা কিনি অন্য নতুন জায়গাতে, তখন কিন্তু আমরা দেখি কতটা বড় ঘর রয়েছে, কতটা আলো বাতাস, কতটা কোথায় বাজার, কোথায় হাসপাতাল। কিন্তু খুব কম সময়ই পাশের বাড়িতে কে থাকেন এই কথাটা ভাবি। অথচ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর অনেকটাই এই মানুষগুলোর সঙ্গে জড়িয়ে যায়। একটা শিশুর জন্ম হলে প্রথম যে মিষ্টির বাক্সটি পৌঁছায় সেটি প্রতিবেশীর বাড়িতে। একটা কথা খুব সত্যি, আত্মীয়দের আমরা বছরে কয়েকবার দেখি, কিন্তু প্রতিবেশীদের দেখি প্রায় প্রতিদিন। প্রতিবেশী মানেই এক চলমান সংবাদ সংস্থা। পাড়ার প্রতিটি বাড়ির যেন একজন করে সংবাদদাতা থাকেন। কার বাড়িতে নতুন ফ্রিজ এসেছে, কার ছেলে বাইক কিনেছে, কার মেয়ে বিদেশে পড়তে গেছে, কার বাড়িতে প্রতিদিন নতুন গাড়ি আসে, খবরগুলো কখনো অবাক করে, কখনো হাসায়, কখনো বিব্রত করে। একজন বৃদ্ধ কৌতুক করে বলেছিলেন, টেলিভিশনে ব্রেকিং নিউজ পরে আসে, আমাদের পাড়ায় আগে আসে। অর্থাৎ পাড়ার যে প্রতিবেশীদের নেটওয়ার্ক এটা কতটা স্ট্রং সেটা বোঝাতেই বোধ হয় তিনি এই কথাটা বলেছিলেন। তবে মনে রাখতে হবে, খবর আর গুজব এক জিনিস নয়। তথ্য মানুষকে কাছে আনে, কিন্তু গুজব মানুষকে দূরে সরিয়ে দেয়। জানলার ফাঁক দিয়ে দেখা জীবন, প্রতিটি জানলা যেন এক একটি গল্পের বই। কোথাও একজন বাবা ছেলেকে পড়াচ্ছেন, কোথাও এক বৃদ্ধা বিকেলের রোদে বসে উল বুনছেন, কোথাও কেউ প্রতিদিন একই সময়ে গাছে জল দিচ্ছেন। আমরা অনেক সময় অজান্তেই একে অপরের জীবনের নীরব দর্শক হয়ে যাই। এই দেখাটাই যদি কৌতূহলের বদলে সহমর্মিতা হয়, তাহলে প্রতিবেশিত্ব আরো সুন্দর হয়ে ওঠে। শ্রোতা বন্ধু, অনেক দিক রয়েছে প্রত্যেকটা বিষয়ের। পাড়ার কাকিমাদের অদৃশ্য এক সংসদ যেন রয়েছে। প্রতিটি পাড়ায় এক অদৃশ্য সংসদ আছে। বিষয়বস্তু তাতে থাকে কে ভালো রান্না করেন, কার ছেলে বেশি দুষ্টু, কার স্বামী কি করেন, কার বউ খুব শান্ত, কে খুব অহংকারী, এইসব আলোচনা কিন্তু প্রতিবেশীদের মধ্যে হতেই থাকে। তবে সব প্রতিবেশী যে ভালো হবেন তা কিন্তু নয় বন্ধু। অনেক সময় কারো উন্নতি অন্য কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন গাড়ি, নতুন বাড়ি, ভালো চাকরি, ভালো ফলাফল, এই সাফল্য যদি অনুপ্রেরণা না হয়, ঈর্ষার কারণ হয়, তাহলে সম্পর্কের ফাটল শুরু হয়। অথচ একজন ভালো প্রতিবেশী বলবেন, খুব ভালো হয়েছে, তোমার জন্য গর্ব হচ্ছে। এই একটি বাক্য অন্য সম্পর্ককে অনেক সুন্দর করে দিতে পারে। এবং পাড়াতে কোনো উৎসব, পাড়াতে কোনো আনন্দের

বিষয় সেটা প্রতিবেশীদের ছাড়া কিভাবে সম্ভব। দুর্গাপূজা মানেই শুধু মণ্ডপ নয়, চাঁদা তোলা, রাজ্যকে প্যান্ডেল বানানো, লাইট লাগানো, প্রসাদ বিলি করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারদীয়া সংখ্যা, এইসবের মধ্যেই প্রতিবেশীরা আত্মীয় হয়ে ওঠেন। একসময় পাড়ার সব কাকু ছিল কাকু আমাদের প্রত্যেকের জন্য। কেউ সেখানে রক্তের বন্ধনে যে বাধা নয় সেটা আলাদা করে আমরা বুঝতাম না। কেউ পড়া দেখিয়ে দিতেন, কেউ দুষ্টুমি করলে বকতেন, কেউ লুকিয়ে চকলেট দিতেন। আজ অনেক শিশুই পাশের ফ্ল্যাটের মানুষের নামও জানে না। এটা শুধু প্রযুক্তির পরিবর্তন নয়, সামাজিক সম্পর্কেরও পরিবর্তন, আমাদের মানসিক চেতনার পরিবর্তন। তাই শ্রোতা বন্ধু, আমাদের প্রতিবেশীদের জন্য ভাবতে হবে, প্রতিবেশীদের কাছে থাকতে হবে। শ্রোতা বন্ধু, এমন অনেক প্রেমের গল্প রয়েছে প্রতিবেশীদের মধ্যে, জানলায় জানলায় চোখাচোখি, এবং তার পাশাপাশি এই প্রেমের গল্পগুলো কিন্তু অমর হয়ে থাকে প্রতিবেশীদের মধ্যে। তবে শ্রোতা বন্ধু, অনেক সময় প্রতিবেশীরা আমাদের বিরক্তির কারণ হয়। কিন্তু একবার ভাবুন, যদি প্রতিবেশী না থাকতো, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, আপনার ফোন বন্ধ, বাড়িতে ছোট শিশু, কাছাকাছি কেউ নেই, কেমন লাগবে? প্রতিবেশী আমাদের জীবনের সেই নিরাপত্তার অনুভূতি, যেটা আমরা অনেক সময় উপলব্ধি করি না। রবীন্দ্রনাথ লিখেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই বিশ্বাসের শুরু হতে পারে একেবারে পাশের দরজা থেকে। হয়তো আজই পাশের বাড়ির মানুষটির সঙ্গে একটু কথা বলুন, একটা হাসি, এক কাপ চা, কিংবা শুধু একটি কেমন আছেন। হয়তো এতেই বদলে যেতে পারে একটি সম্পর্ক। কারণ প্রতিবেশী মানে শুধু পাশের বাড়ির মানুষ নয়, তিনি আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে কাছের সামাজিক আয়না।

0: শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নেব। তবে হ্যাঁ, শেষ ফোন একটা নিয়ে নেব। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, কে রয়েছেন বন্ধু? কে রয়েছেন বন্ধু?
0: নমস্কার, শুনতে পাচ্ছেন না? যাই হোক, বন্ধুর সাথে কথা বলা গেল না। তাই যেটা বলছিলাম শ্রোতা বন্ধু, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো রাখতে হবে, এবং শুধু সম্পর্ক ভালো রাখা নিজের দরকারের জন্য নয়, কারণ আমরা মানুষ সমাজবদ্ধ জীব। সেই সমাজে প্রত্যেক মুহূর্তে সব থেকে কাছের মানুষ এই প্রতিবেশী। তাই প্রতিবেশীদের জন্য ভাবতে হবে এবং প্রতিবেশীদের পাশে থাকতে হবে, তাদের অযথা বিচার না করে, তাদের প্রতি অযথা চিন্তা ভুল চিন্তা মনে না রেখে ভালোভাবে সম্পর্ককে গড়ে তুলতে হবে। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজ বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 25.2 মিলিমিটার। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি গোটা দিনের অনুষ্ঠান সূচি আগামীকালকের। সকাল 6:05 কব্বরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 কব্বরক অনুষ্ঠান হায়ুং নিখোরাং, 7:45 শুনবেন অভিজ্ঞাপন, তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40 বলছি তোমায়, সকাল 9:12, বেলা 10:00 শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা আর জে কোহিলের সাথে, বেলা 11:00 শুনবেন হচকনি রচকুমু, 2:30 শুনবেন চিরায়ত, 2:00 রবি কিরণ শুনবেন, বিকেল 4:00 সুরের আকাশে শুনবেন আর জে অনিন্দিতার সাথে, হৃদমাঝারে শুনবেন বিকেল 5:00, ইচ্ছে ঘুরি শুনবেন সন্ধ্যা 6:30, খেলতে খেলতে শুনবেন রাত 8:05, রঙ্গোলি রাত 9:02, রাত 9:30 থেকে শুনবেন আজ রাতে অনুষ্ঠান আর জে দেবাশিসের সাথে, রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, রাত 11:00 থেকে কাল সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:40। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। প্রতিবেশী বিরক্তিকর হতে পারে, কিন্তু সুসম্পর্ক বজায় রাখা আপনারও কর্তব্য। শুভরাত্রি।